আকাশবাণী আগরতলা, আজ শুক্রবার, 1948 শকাব্দ, 25 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 10ই জুলাই 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটার অর্থাৎ 1269 কিলোহার্টজে। আকাশবাণী আগরতলা ও নিউজ অন এআইআর শোনা যাবে আমাদের সরাসরি অনুষ্ঠান। এছাড়াও ফেসবুকে ও ইউটিউবে আকাশবাণী আগরতলার পেজেও শুনতে পারেন আমাদের অনুষ্ঠান। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 57 মিনিট 22 সেকেন্ড।

0: সুভাষিত, আজ শুনবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ।
1: সকলে আলেখ্য দর্শনে প্রবৃত্ত হইলেন। সীতা কিয়ৎক্ষণ ইতস্তত দৃষ্টি সঞ্চারণ পূর্বক জিজ্ঞাসা করিলেন, নাথ, আলেখ্যের উপরিভাগে ওই সমস্ত কি কি চিত্রিত রহিয়াছে? রাম কহিলেন, প্রিয়ে, ও সকল সমন্ত্রক জৃম্ভক অস্ত্র। ব্রহ্মাতি প্রাচীন গুরুগণ বেদরক্ষার নিমিত্ত দীর্ঘকাল তপস্যা করিয়া ওই সকল তপময় তেজপুঞ্জ পরম অস্ত্র লাভ করিয়াছিলেন। গুরু পরম্পরায় ভগবান কৃষাশ্বের নিকট সমাগত হইলে রাজর্ষি বিশ্বামিত্র তাহার নিকট হইতে ওই সমস্ত মহাস্ত্র লাভ করেন। পরম কৃপালু রাজর্ষি সবিশেষ কৃপা প্রদর্শন পূর্বক তারকা নিধান কালে আমাকে তৎসমুদায় প্রদান করিয়াছিলেন। তদবধি উহারা আমারই অধিকারে আছে। তোমার পুত্র হইলে তাহাদিগকে আশ্রয় করিবে। চিত্রপটের স্থলান্তরে অঙ্গুলি নির্দেশ করিয়া লক্ষণ কহিলেন, এই আর্যা, এই আর্যা মাণ্ডবী, এই বধু শ্রুতকীর্তি। কিন্তু তিনি লজ্জাবশত উর্মিলার উল্লেখ করিলেন না। সীতা বুঝিতে পারিয়া কৌতুক করিবার নিমিত্ত হাস্যমুখে উর্মিলার দিকে অঙ্গুলি প্রয়োগ করিয়া লক্ষণকে জিজ্ঞাসা করিলেন, বৎস, এদিকে এ কে চিত্রিত রহিয়াছে? লক্ষণ কোনো উত্তর না দিয়া ঈষৎ হাসিয়া কহিলেন, দেবী, দেখুন দেখুন, হরসরাসন ভঙ্গবার্তা শ্রবণে ক্রোধে অধীর হইয়া ক্ষত্রিয় কুলান্তকারী ভগবান ভৃগুনন্দন আমাদিগের অযোধ্যা গমন পথ রোধ করিয়া দণ্ডায়মান আছেন। আবার এদিকে দেখুন, ভুবন বিজয়ী আর্য তাঁহার দর্প সংহার করিবার নিমিত্ত সরাসনে স্বর সন্ধান করিয়াছেন। রাম আত্মপ্রশংসাবাদ শ্রবণে অতিশয় লজ্জিত হইতেন, এজন্য কহিলেন, লক্ষণ, এ চিত্রে আর আর নানা দর্শনীয় সত্ত্বেও

0: অংশ লইয়া আন্দোলন করিতেছ কেন? সীতা রাম বাক্য শ্রবণে আহ্লাদিত হইয়া কহিলেন, নাথ, এমন না হইলে সংসারের লোকে এক বাক্য হইয়া আপনার এত প্রশংসা করিবে কেন? তৎপরেই অযোধ্যা প্রবেশকালীন চিত্র নেত্রপথে পতিত হওয়াতে রাম অশ্রুপূর্ণ লোচনে গদগদ বচনে কহিতে লাগিলেন, আমরা বিবাহ করিয়া আসিলে কত উৎসবে দিনপাত হইয়াছিল, পিতৃদেবের কতই আমোদ, কতই আহ্লাদ, মাতৃদেবীরা অভিনব বধূদিগকে পাইয়া কেমন আহ্লাদ সাগরে মগ্না হইয়াছিলেন, সতত তাহাদিগের প্রতি কতই যত্ন, কতই মমতা প্রদর্শন করিতেন, রাজভবন নিরন্তর আহ্লাদময় ও উৎসবপূর্ণ। হায়, সে সকল কি আহ্লাদ ও কি উৎসবের দিনই গিয়াছে।
1: শুভাষিততেই আজ শুনলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ, আকাশবাণী আগরতলা।

এখন অঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম শিল্পী অখিল বন্ধু ঘোষ।

অঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান হাইগনি খোরাং।

গাহাম আকাশবাণী আগরতলা তিনি ফাশাল তালুং তালনি সালচিচুকু শালমারি চিবরিরা থামচিবা তিপ্রা বিশিখং জুলাই তালনি সালচি শালমারি নৈশাই নৈচিত ইংরেজি বিশি চিনিও পান্দা নৈরা থামচি দক পয়েন্ট ব্রই মিটার্স এবার সাশাই নৈরা দক চিচুকু কিলো হারচ আওয়াইং তঙ্গ যতনি ফাচিং ফুংগুচাং জরানি খাকা হামিয়া ফরে তাবক চ্যাং জাগ চিনি তিনি ফুংনি কক বরক আওয়াই পান্দা হায়ুনি খরাং আও যং তিনি ব শালব্রুমনি হাই খালায়নে তিনি হায়ুনি খরাং পান্দাও কক গাহাম যং তিনি কক গাহাম খালায়নে মহাত্মা গান্ধী সালাংমানি কক রব ব সালাঙ্কা আমো হাইকাইনে থই দি জেফ্রো নং থই ফানো গাহামকে থই মান্নাই আমো হাইকেনো গরং অং দি এবা সরং দি জেফ্রো নং যত জরাওনো গাহামকে বানচিনানি এবা থাঙ্গি তংনানি মান বান্তা মান্নানি গাহাইকে নিনি পৈতনো নিনি ওয়ান সুকমা নিনি ওয়ান সুকমা ওলকে নিনি খরাং অঙ্গ তাই নিনি অ খরাং নিনি আ যত থিনাং যে নং খালাইনানি মচুকমানি আমরক ন খালাইরেনানি বাকে নন বসকাঙ্গে তালাঙ্গে থাঙ্গ

0: বতেব সাকা হায়ংহা ফিলজাকমাহাই নংব নিনি তমংন ফিলিমানো কেবেল জারগ্ন এবা খা কেবেং রগ্ন এবা খা কবাই রগ্ন বইনি নাকার নানি খাইদি বইন নাকার খেসে নং নাকার জাগনাই তে খা কোয়ার অঙ্গিমানাই সা কতর ন ফানগনাং অঙ্গিমাইয়া বখানি ফানছে ফানগনাং অঙ্গো শাকনি বরমন খাতি ওই তনথাইকলায়ও তামনি হনমালে আ বরমন জংন ওয়াইসে ওয়াইসালে চিনি লাংমানো গোচগ তিসাওই তলাঙ্গ শালব্রমন সরংদি সরংমানি বিশিংতৈন নং বসগাঙ্গই থাঙ্গৈমানাই আনি তংথানি আরি খাচাকরে আনি তংথানি নাইসিংমুং অংখা নাসলেমা গরৈ হামজাকম আশিক জরা জং খোনালাইকা মহাত্মা গান্ধী সাইকলাংমানি কগ্র তাবুক ফাইদি খোনালাইনো তিনিনি কগ্র
1: তিনিনি সালো কাইসা নাংকুকমা সাল তঙ্গ আবো অংখা নিকোলা টেসলা সাল হই নিকোলা টেসলা খরকসা বরক নিবু মুংসে তে তিনি বিনি আচাইমা সালকলায়ো ব আচাইয় 1856 বিশিও তে ব সাব নিকোলা টেসলা ব অংখা খরকসা ইঞ্জিনিয়ার তে সুনামনাই মানে সুনামনাই ফিজিসিস্ট তে ব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তে ব চিনি লাইবুম কাইসা বেলায় খেন নাংকক মানে সামংখলাই ক্লাংলাংখা ব সার্বিয়ান আমেরিকান হাস্তেনি বরক তে বন সিনি জাকমানি কাইসা সামুংখা চং ফেরাং নতুই এবার আবো ইংরাজি কক থাইবাই সানা থাকায় অল্টারনেটিং কারেন্ট ক্লাইসা কক বাই চং ফেরাং কাইসা থাইনি সিমি হাকসাল থাইও চং ফেরাং রহর থানিও বিনি ইয়াক তঙ্গ বন সামনাই তে তাবুক চং নগ হন্দি রংনগ হন্দি হসপিটাল রগ হন্দি বানিয়া খ্লাইথানি যত থাইন চং যে চং ফেরাং সামুগ থেবাই তরমানি চং ফেরাং মানি তরমানি আবো নিকোলা টেসলানি সামুং নহনি মানো অবহাইকে তঙ্গ তে ঈসা 1965 বিশুও ভারত হাস্তে ও পুইলা এনসিসি কলেজ চেংজাখা মধ্যপ্রদেশ নি গোয়ালিয়র অব হাইকেন তঙ্গ বিশি 1806 ও বেলর তাবুক নি অজরা ও তামিলনাডু ক্লাব শিব সেঙ্ক্রাক রক যে ভারত হাস্তে ইংরেজ রক বাইতেই দুলি তংফ্রু ও আফ্রো পুইলা বড় খরাংটি সামানি তে আফ্রো নি সিমিন ভারত হাস্তে ফিয়ক মুংনি লামা ও হিমজা কাহানি সাজাগ অব হাইকে তঙ্গ 2006 বিশু ভারত হাস্তিনি মুম্বাই ও কাইসা বেলাইকেন কতর ওয়ানামা সিংসা রেল মালখুং ব্লাস্ট মানি তে আরো বেলাইকেন ওয়ানামা সিংসা যে খ্লাইনে বরক গবাং মা থেকে বহনে সাজাখা অবাহিকেন তঙ্গ 1946 বিশু যে ভারত হাস্তিনি পুইলা এসেম্বলি নক এবার কনস্টিটুয়েন্ট এসেম্বলি হিনমানি আবো নিজে রায়দা এবার সামুং রক চেংজাখা চিনি ভারত হাস্তেও যে কেরং রায়দা সামনানি আজে তিয়ার খ্লাইমুং তিনি নি সাল 1946 বিশিও চেংজাখা আবো হাইকেন চং যে বিশি ব্রুম ব্রুম জানুয়ারি তালনি নৈজি দক সালমারিও চং পালাইলাইমানি তিনি নি সালন চেংজাগো ফারিকে আশুক জরা নসং খানালাইসিনাই লাইবুমানি ককরক চং তাবুক সা খামক্রাইনি কক খানানানি ফাইচিংগ থাংলাইনাই চং তিনি খানালাইনাই এস এল ই হিনে চং সালাইমানি এবা সাইমানমানি আবো তামো এস এল ই নি ফুল ফর্ম কা সিস্টেমিক লুপাস এরিথেমা তো

따부 그날에는 진이 하윤이 코랑 반도 호구하니 거 진이 호구하니 거고 증 그날에는 타일리 까이면으로 그이고 아우 증 타일리 저도는 신이라요 타이 타릭노 증 사오 타일리 고통어 비타민 이 아이론 타이 카르보하이드렛 아버님 바기 진이 샤카함니 바기 어머럭 저도는 나고 সাজাকতঙ্গ থালিকন হর চা খাঙ্গাকে চিনি বহক নিবাগে বেলেখেন কাহামঙ্গ তাই থালিকন চং পদরে পদ সামঙ্গ ফুনাঙ্গ থালিক চং মৈসঙ্গি বচাও তাই থালিক কমন মনো বচাও চং তিনি খালাইন থালিক কমন জামানো রগইন তাই অ থাইলিক ন কাইনে নিঙ্কাই বাহাই খাইনে না অবনে কিছু খানা লাগে না জরা কিছু চানি বিশিঙ্গন হোক বানিরাই যাতে এই থালিক কাইনে নিবাগই সাজাক তঙ টংমারি ইংনা নাংনাই ব্রিজি বা ফারেনহাইট তাই হা চোক সরস্র হা কচাক ইংনা নাংনাই তাই হাও হাচিং আসে গরৈঠা অমহাই হিঙ্কে ন চাও থালিক কাইনানি হিঙ্কে থালিক ফাং বাই থালিক ফাং জালনা নাংনাই চার মিটার হেকাবা এইট মিটার অবনিয়াগুলো হাকর খুরনানি হিঙ্কাকে তালসানি সেকাং খুরনা নাংনাই কেবেন কোয়ার এংনা নাংনাই ফুট কাইথাম আরো যেন ইউরিয়া পটাশ তাই মুসকি গ্রান রুই যেন হানো তস খাই তন্মানো তাল সাব যেপুর যেন থালিক কাইনানি আপুর হুঙ্কাই যেন আমনো আহানো রফ রফ খাই তন্না নাংনাই আবুনি আগুলো হুঙ্কাই ফাংচারা থালিকনি ফাংচারা আবু তুবুই কাইনে নাংনাই ফাংচারা কাইনানি দাল নেই তঙ্গ দালসা হাঙ্কাই টিসু কালচার খাইজাক ফাংচারা তাই দালসা হাঙ্কাই থালিক বুফাংনি যে থালিকনি গোলা বহন বাক্সা হাঙ্কাবা আর থালিক আফাংনি বদল নতুই যেন কাইমানো থালিক বমুক ফাইজাক আর থালিক বমুক ফাইজাক নাঙনো মোকসা তাই কারাসাসে বলাই গলাই ফাইজাক হাঙ্কাই যাকুগুনি সাজাক দাই থালিক কাইনানি পুরো হনগাকে আপনার ফপনা নাই নাই ফপনা পুরো হনগাই যেন ওরি রক জায়াতই আপন বাকে বেবি স্টিন সাপলি রানা নাই মৈতনা রানা নাই বেবি স্টিন রানা নাই নই এম এল লিটার কাইসা তৈ সাপলি রানা নাই হাও সাপল বাইমানে ইয়া গলো যেন আবার

0: কাইসংকা সরস্বতী স্কলারশিপ অবকে বুড়িরক নি বগৈ যে বিবিএ বিসিএ এবা বিএমএস পড়ি তংনাই রক ফিয়াবা বরকনি নুখুংনি বিশিবা বিশিসানি আজিমু কাইচার লাখ এখাবা 8 লাখ নি বিশেঙ্গে মাংলাক তে কাইসা তঙ্গ আবংখা ইয়াশাসবি স্কলারশিপ অবংখা বরে তে চলা পড়ি তংনাই এখাবা রংসরং তংনাই রকনি বগৈ ন টেকনিক্যাল এডুকেশন ফার্স্ট ইয়ার ডিপ্লোমা এবার ডিগ্রি পড়ি তংনাই তেই সেকেন্ড ইয়ার এবার থার্ড ইয়ার ইঞ্জিনিয়ারিং নি জুদা জুদা বেডেগ এডমিশন নাহারনাই রকব অ স্কলারশিপ নি বাকে রিমানো তেই সরস্বতী স্কলারশিপ নি বাকে কয়বলাই নাহানা নিহাই বরং ওয়েবসাইট থাঙ্গে নাইমানো https://sarswati.aicte.government.in তেই যশস্বি নিবাগ হিঙ্গাই ওয়েবসাইট জুদা আবংখা https://yashasvi.aict.government.in তেই পাইথাক রানানি শালমারিংখা কয়বলাই রানানি জুলাই তালনি ও পাইথাক শাল থামচিসা শালমারি তেই আবনি লগি ইনকাম সার্টিফিকেট বো রানা নাংনাই
1: বসকাং রথ যাত্রানো রগে কবামা লোয়া জিওয়া খাইতন জাখা আলোয়া জিমার আবঙ্গৈত মেলাগর র তাই আগরতলা নি জগন্নাথ বাড়ি তংথার রথযাত্রা আগনে এ তালনি শালচিছনি শাল মারিব
0: তিকেসে তঙানি আফৌ অবংখা ওয়ান টাইম ফিনান্সিয়াল চুবামুং ইয়াখাবা রাংমারিন বিশিংতি চুবামুং ট্রাইবেল রিসার্চ তে কালচারাল ইনস্টিটিউট এবার TRCI গভর্নমেন্ট অফ ত্রিপুরানি ফাইজিংতি সাকলাই জাখা যে ট্রাইবেল এনজিওস তে ট্রাইবেল রকনি হুকুমু মুকুমু রম দি মশামুং রচাপমুং তামমুং তে কানমুং রগ্নতিয়ী নাইকল নাই বদল রগ্নি বাকি রাংমারিনি সেপ নাহারি মানো ফিয়াবা যে চুকনাই বদল রক সিমি মাননাই ও রাংমারি বাই নাংমানি তাম মানি রক মানি খানি রক পাই মানো তেই ভাইকে অর রবি মাননাই কয়বলাই ইংখা TRCI নি ওয়েবসাইট আর ওয়াটস নিউজ সেকশন হিনি তঙ্গ আর থাঙ্গিনাই আর ওয়াটস নিউজ সেকশন থাঙ্গিনাই বরক ডাউনলোড খাই মানো ইংকাই লগিও নাংমানি ডকুমেন্টস রকব মারেনাই তে কয়বলাইনি লগিও কয়বলাই রেনানি হিংকাই জানি জানি যে সাব ডিভিশনাল ট্রাইবেল ওয়েলফেয়ার অফিসার SDTWO রবিমানাই তে পাইথাক রেনানি শালমারি ইংকা অগস্ট তালনি থামচি সা শালমারি তে SDTO এবার যে অফিসার তংনাই বরক ডাইরেক্টরেট ন মার হরনাই তে সেপ্টেম্বর তালনি বা শালমারিনি বিশিঙ্গ শারীরিকনি শারীরিক জরা ও জরা রেজাক তংনাই কয়বলাই রেনানি বাকি
1: কেন্দ্রনি হাফা আয়ুষ ককচাং নাইনকনি বখাক্তি সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিন বখাক্তি নৈশাই নিচিদক ইংরেজি বিশিনি কাইসা সাকলাই মঙ্গ সাকলাই চাকা আর পদরে পদ পোস্ট বরক তলাং জাগানো আবরংনি বিশিং তঙ্গ মাল্টিটাস্কিং স্টাফ আপার ডিভিশন ক্লার্ক তাই LDC ক্লার্ক মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট MLT স্টাফ নার্স স্টেনোগ্রাফার ফার্মাসিস্ট রিসার্চ অফিসার তাই ড্রাইভার কম্পাউন্ডার পদরে পদ পোস্ট আপনি বাকে কয়লা রেনানি পাই থাক শালংখা এই তালনি শাল থামচিসা শাল মারেনি বিশিঙ্গ আশেক জরাচন খালাইকে সেবগ বরক তালামানি ক তাবো খালাই নগবার তেবানি কগ্র
0: নবার তিবার সাকলাই যাখা যে হাইন হাই নখা মগজা তংনাই তে ওয়াতে ওয়াওয়ে ব তংনাই ওয়াতে গবাং গবাং বাক্সা জাগাও ওয়ানাই তে সাকানি টুংমারি তংনাই নৈচি দক পয়েন্ট দক ডিগ্রি সেলসিয়াস তে চাংমারি তংনাই নৈচি বা পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস
1: আশেক জরাচন খালাইকে নবার তেবানি কগ্র

রবিকিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন তড়িৎ চৌধুরীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এখন কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ভারত অস্ট্রেলিয়া ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিউজিল্যান্ড সফরকে কেন্দ্র করে অকল্যান্ডে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সুরক্ষিত ও সমৃদ্ধ সীমান্ত অঞ্চল এবং সচেতন সমাজই দেশকে নিরাপদ করে তুলতে পারে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী ঘোষণা করেছে, বলেছেন সরকার E85 জ্বালানি চালু করার পরিকল্পনা করছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর কুয়েত সফর শেষে ওমান পৌঁছেছেন। বিশ্বকাপ ফুটবলে গত রাতে ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ গতকাল তৃতীয় অস্ট্রেলিয়া ভারত বার্ষিক শীর্ষ শিখর সম্মেলনে অংশ নেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে ভিক্টোরিয়ার গভর্নমেন্ট হাউসে দুই নেতাই যৌথ সাংবাদিক সম্মেলন করেন। ক্রমবর্ধমান জটিল কৌশলগত পরিস্থিতিতে প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতাই অংশীদারিত্বের মূল ভিত্তি বলে ভারত ও অস্ট্রেলিয়া যৌথ বিবৃতিতে পুনর্ব্যক্ত করেছে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশের মধ্যে গতকাল প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতার এক ঐতিহাসিক যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়। ঘোষণাপত্রে উভয় নেতাই দুই দেশের সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছেন। যৌথ ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক শান্তিপূর্ণ স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতার উপর জোর দেন।
1: पीएम सूर्यघर योजना को सपोर्ट करने के लिए हमने मिलकर गुजरात में रूफटॉप सोलर ट्रेनिंग एकेडमी बनाई है। ये एकेडमी अनेक महिलाओं और युवाओं की कैपेसिटी बिल्डिंग में योगदान देगी। न्यूक्लियर एनर्जी के क्षेत्र में हमने एक महत्वपूर्ण समझौता किया है। इससे ऑस्ट्रेलिया से भारत को यूरेनियम सप्लाई का मार्ग खुलेगा और हमारे क्लीन एनर्जी के उद्देश्यों को नई ताकत मिलेगी।
0: অস্ট্রেলিয়া সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ গতকাল মেলবোর্নে ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরাম এবং ইকোনমিক রোডম্যাপ বিজনেস রিসেপশনে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী বলেন, ভারত অস্ট্রেলিয়া রূপান্তরমূলক এবং হাইটেক যুগে প্রবেশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফল অস্ট্রেলিয়া সফর শেষে আজ তিনি মেলবোর্নে সেদেশের বিরোধী দলনেতা অ্যাঙ্গাস টেলরের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং রাজনৈতিক সহযোগিতা নিয়ে বৈঠক করবেন। এরপর তিনি ত্রিদেশীয় সফরের পরবর্তী পর্যায়ে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আনুষ্ঠানিক অস্ট্রেলিয়া সফর দুদেশের মধ্যে সম্পর্কের এক উল্লেখযোগ্য মাইলফলক সূচিত করেছে। বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা গভীরতর করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশ সচিব বিক্রম মিশ্রি গতকাল এক সাংবাদিক বৈঠকে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের মধ্যে আলোচনায় ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্ব এবং দুই নেতার মধ্যে নিবিড় সহযোগিতার দিকটি ফুটে উঠেছে। ভারত অস্ট্রেলিয়া তৃতীয় বার্ষিক শিখর সম্মেলনে উভয় পক্ষই দীর্ঘ সময়ের জন্য অস্ট্রেলিয়ার ইউরেনিয়াম ভারতে সরবরাহের বিষয়ে প্রশাসনিক কর্মপদ্ধতি চূড়ান্ত করেছে। এই চুক্তি ভারতের স্বচ্ছ জ্বালানি কর্মসূচি এবং কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে সহায়ক হবে। দুই নেতা

0: অর্থনৈতিক সহযোগিতার দিকটিও পর্যালোচনা করেছেন। মার্ভেল স্টেডিয়ামে ঐতিহাসিক মেলবোর্ন মিটস মোদি অনুষ্ঠানের জন উচ্ছ্বাসের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে। গত 12 বছরে তৃতীয়বার অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী সে দেশে বসবাসরত 10 লক্ষ ভারতীয় সম্প্রদায়ের উল্লেখযোগ্য অবদানের কারণে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত্তি স্থাপিত হওয়ায় সন্তোষ ব্যক্ত করেন। আরও বৃদ্ধি আরও সাফল্যের মন্ত্রে ভর করে ভবিষ্যৎমুখী উন্নত ভারত গঠনের লক্ষ্যে কার্যকর রূপরেখার ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ম্যানুফ্যাকচারিং পরিমণ্ডলের বৃদ্ধির উপর আলোকপাত করে শ্রী মোদী বলেন, মেক ইন ইন্ডিয়া এখন আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত হয়েছে। কৌশলগত নিরাপত্তা এবং উদ্ভাবনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদী ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাপনায় দেশের অবদানের উপর আলোকপাত করেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ভারতের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে সেদেশের বিকাশে ভারতীয় সম্প্রদায়ের অবদানের কথা উল্লেখ করেন। আধুনিক কূটনীতির ভিত্তিতে আরও দৃঢ় করে তোলার পাশাপাশি সভ্যতাগত ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে অস্ট্রেলিয়া ভারতের কাছে সাংস্কৃতিকগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি প্রাচীন মূল্যবান সামগ্রী ফিরিয়ে দিতে চলেছে। সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, এর মধ্যে রয়েছে দেবী ভদ্রকালীকে উৎসর্গীকৃত একটি ব্রোঞ্জের ত্রিশূল, নন্দীর একটি অপূর্ব গ্রানাইট মূর্তি এবং ব্যাসল্ট পাথরে নির্মিত সরানন কার্তিকেয়ের এক ভাস্কর্য। এই 3টি নিদর্শনী একাদশ ও দ্বাদশ শতাব্দীর এবং সেগুলি মূলত তামিলনাড়ুর ঐতিহাসিক মন্দিরগুলি থেকে পাওয়া গিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিউজিল্যান্ড সফরকে কেন্দ্র করে অকল্যান্ডে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রায় 4 দশক পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এই প্রথম নিউজিল্যান্ড সফর। এই ঐতিহাসিক মুহূর্তটিকে ঘিরে প্রবাসী ভারতীয় সম্প্রদায় এবং নিউজিল্যান্ডের সাধারণ নাগরিক উভয় পক্ষই অধৈর আগ্রহে অপেক্ষা করছে। প্রধানমন্ত্রীর এই সফর ভারত নিউজিল্যান্ড সম্পর্কের এক নতুন অধ্যায় সূচনা করবে বলে মনে করা হচ্ছে। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে বিজেপি জানিয়েছে। এই চুক্তির আওতায় ভারত ইন্দোনেশিয়াকে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মস সরবরাহ করবে। নতুন দিল্লিতে দলের মুখপাত্র তুহিন সিনহা সাংবাদিকদের বলেন, ফিলিপিন্স ও ভিয়েতনামের পর তৃতীয় দেশ হিসেবে ইন্দোনেশিয়ার সঙ্গে ভারত এ সংক্রান্ত চুক্তি করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সুরক্ষিত সমৃদ্ধ সীমান্ত অঞ্চল এবং সচেতন সমাজই দেশকে নিরাপদ করে তুলতে পারে। তিনি বলেন, ভাইব্রেন্ট ভিলেজেস প্রোগ্রাম, সীমান্ত এলাকায় কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি যাতে বাস্তবায়িত হয় সেই লক্ষ্যে কাজ করে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশকে সম্পূর্ণভাবে অনুপ্রবেশমুক্ত করতে সরকার এক শক্তিশালী ব্যবস্থা গড়ে তুলেছে। উল্লেখ্য, গতকাল নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে এক সম্মেলনে তিনি সভাপতিত্ব করেন। কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর ও পাঞ্জাব, উত্তরাখণ্ড, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং দেশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সীমান্তবর্তী জেলার পুলিশ সুপাররা সম্মেলনে যোগ দেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর কুয়েত সফর শেষে ওমানে পৌঁছেছেন। সেদেশের বিদেশ মন্ত্রকের মহানির্দেশক শেখ আহমেদ আল মাসকারি তাকে স্বাগত জানান। ডক্টর জয়শঙ্কর বর্তমানে 11 দিনের কাতার, বাহরিন, কুয়েত, ওমান, নিউইয়র্ক এবং ব্রাসেলস সফর করছেন। এরপর তিনি নিউ ইয়র্কে 2028-29 সালের রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের সদস্য পদে প্রচারাভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন। ভারত যুদ্ধদীর্ণ এলাকায় যৌন নিপীড়ন, সিআরএসভির মতো ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এটিকে যুদ্ধ, সন্ত্রাসবাদ, নির্যাতন ও রাজনৈতিক নিপীড়নের এক হাতিয়ার হিসেবে বর্ণনা করেছে। যুদ্ধকালীন যৌন হিংসা বিষয়ক রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের আলোচনায় রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতারিণী হরিশ বলেন, ভারত এমন অপরাধের তীব্র নিন্দা জানায়। রাষ্ট্রসংঘের মহাসচিবের প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি বলেন, 2025 সালে এ ধরনের প্রমাণিত মামলার সংখ্যা ব্যাপক বৃদ্ধি পাওয়ার বিষয়টি সম্মিলিত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তাকে আরও জোরালো করে তুলেছে।
1: Today's open debate is on a subject that warrants collective deliberation by member states, particularly in the wake of findings of the UNSG's report on conflict-related sexual violence that corroborates a sharp increase in verified cases in 2025 and the extreme brutality involved. Sexual violence continues to be used as a means of war, of terrorism, torture and political repression to subjugate communities, suppress dissent and inflict human suffering. This continues amid a thriving culture of impunity. We strongly condemn such heinous acts.
0: তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার 3 প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবরাই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার 3টি আসনে বিজেপির প্রার্থী হচ্ছেন। দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গতকাল এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর আগে এই 3জন গতকালই বিজেপিতে যোগদান করেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, ভারত বিশ্বের দক্ষতা কেন্দ্র, জিসিসি হিসেবে ভারত অন্যতম পছন্দের দেশ হিসেবে উঠে এসেছে। নতুন দিল্লিতে জিসিসির বাণিজ্য সম্মেলনে তিনি বলেন, এর পিছনের মূল কারণ হল শক্তিশালী প্রাতিষ্ঠানিক দক্ষতা ও উদ্ভাবনী পরিমণ্ডল। নতুন দিল্লিতে বণিক সংঘ সিআইআই আয়োজিত ন্যাশনাল জিসিসি বিজনেস সামিটে অর্থমন্ত্রী বলেন, ভারতে বর্তমানে 21-এর বেশি সক্রিয় এ ধরনের কেন্দ্র রয়েছে যেখানে 23 লক্ষ পেশাদার সরাসরি কাজ করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, সরকার E85 জ্বালানি চালু করার পরিকল্পনা করছে। এর দাম

E20 পেট্রোলের তুলনায় লিটার প্রতি প্রায় 20 টাকা কম হবে এবং ইথানলের উচ্চমাত্রার মিশ্রণযুক্ত এই জ্বালানি শুধুমাত্র বিশেষভাবে তৈরি ফ্লেক্স ফুয়েল গাড়ির ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। এক বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইথানল মিশ্রণ কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি উপভোক্তাদের আর্থিক স্বস্তি দেওয়াই এই প্রস্তাবিত পদক্ষেপের মূল লক্ষ্য। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যদ আলী খামেনেইর 6 দিনব্যাপী রাষ্ট্রীয় শেষকৃত্য গতকাল শেষ হয়েছে। অগণিত সমর্থকদের উপস্থিতিতে মাশহাদের ইমাম রেজা মাজারের দার আল জিকার প্রার্থনা কক্ষে তাঁকে সমাহিত করা হয়। শেষকৃত্যের সময় ধর্মীয় আচার সম্পন্ন করেন খামেনেইর বড় ছেলে সৈয়দ মোস্তাফা খামেনেই। মার্কিন যুক্তরাষ্ট্র বুশেহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিমান হামলা চালিয়েছে বলে ইরানের এক আধিকারিক অভিযোগ করেছেন। ইরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় দুপুরের দিকে এক হামলা করা হয়। এর আগে কয়েক ঘণ্টা আগেই আমেরিকার সেন্ট্রাল কমান্ড ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান শেষ করার কথা জানিয়েছিল, তবে এই বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এদিকে পরপর দুরাত তাদের শহর লক্ষ্য করে মার্কিন বোমা হামলার পর বাহরিন, কুয়েত এবং কাতারে আমেরিকার ঘাঁটি ও সামরিক কেন্দ্রগুলি লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়েছে ইরান। বিকেলে এই হামলা চালায় তারা। বিশ্বকাপ ফুটবলে গত রাতে ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। ফ্রান্সের হয়ে 60 মিনিটে কিলিয়ান এমবাপে এবং 66 মিনিটে ওসমান দেম্বেলে গোল করেন। এদিকে লস অ্যাঞ্জেলেসের ইঙ্গেলওয়ুড স্টেডিয়ামে আজ ভারতীয় সময় রাত 12:30টায় স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। পুরুষদের ক্রিকেটের ব্রিস্টলে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের কাছে 9 উইকেটে পরাজিত হয়েছে ভারত। এই জয়ের ফলে 5 ম্যাচের সিরিজে 3-0 ব্যবধানে জয়লাভ করেছে ইংল্যান্ড। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। রাজ্যে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে আগরতলার হাঁপানিয়ায় আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের কনভেনশন সেন্টারে গতকাল থেকে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ শুরু হয়েছে। রাজ্যের শিল্প বাণিজ্য দপ্তর এবং ফিকে আয়োজিত দুদিনের এই বিজনেস কনক্লেভের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে বিভিন্ন সংস্থা এবং রাজ্য সরকারের মধ্যে মৌ স্বাক্ষরও বিনিময় করা হয় অনুষ্ঠানে। কনক্লেভে নটি দেশের প্রতিনিধি ছাড়াও দেশ বিদেশের শিল্পোদ্যোগী, শিল্পপতি, বিনিয়োগকারী অংশ নিয়েছেন। এছাড়া ভার্চুয়ালভাবে কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অংশ নেন। অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশিত পথে এগিয়ে চলেছে ত্রিপুরা। শিল্প বিনিয়োগে উপযুক্ত ও নিরাপদ এই রাজ্য প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ ত্রিপুরায় বিনিয়োগের জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, আজ এই কনক্লেভের সমাপ্তি হচ্ছে। কাকরাবনে আজ রবি মরশুমের ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা সরকারের খাদ্য, গণবণ্টন ও ক্রেতা সুরক্ষা দপ্তরের উদ্যোগে 2025-26 বিনিয়োগ বিপণন মরশুমের ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হবে কাকরাবন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে। জম্মুর ভগবতীনগর যাত্রীনিবাস বেস ক্যাম্প থেকে তীর্থযাত্রীদের অষ্টম দল গতকাল অমরনাথের গুহা মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই দলে রয়েছে 8,000-এর বেশি পুণ্যার্থী। তাদের যাত্রা সুষ্ঠু নিরাপদ করতে প্রশাসন, পুলিশ, নিরাপত্তা বাহিনী ও শ্রী অমরনাথ শ্রাইন বোর্ড প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। ঊনকোটি জেলার বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। দেও এবং মনো নদীর জলস্তর ধীরে ধীরে কমছে। জেলায় বর্তমানে 47টি সরকারি ত্রাণ শিবির খোলা হয়েছে। এর মধ্যে কুমারঘাট মহকুমার 29টি ত্রাণ শিবিরে 1,165টি পরিবারের সর্বমোট 4,639 জন বন্যা দুর্গত মানুষ রয়েছেন। অন্যদিকে কৈলাসহর মহকুমায় 18টি ত্রাণ শিবির খোলা হয়েছে। এসব শিবিরে 1,177 পরিবারের সর্বমোট 4,939 জন বন্যা কবলিত এলাকার মানুষ রয়েছেন। রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক ভগবান চন্দ্র দাস গতকাল ঊনকোটি জেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা ও ত্রাণ শিবিরগুলি পরিদর্শন করেছেন। গোমতী জেলায় উচ্চ ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের নিয়ে গতকাল শিক্ষা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। গোমতী জেলার সমস্ত উচ্চ ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের নিয়ে জেলা শিক্ষা আধিকারিকের কনফারেন্স হলে গোমতী জেলার জেলাশাসক রিঙ্কুলাথের সভাপতিত্বে এই সভা হয়। সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষা সচিবের নির্দেশনার আলোকে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সার্বিক কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ভুবনেশ্বরে এক অনুষ্ঠানে গতকাল গভীর সমুদ্রের প্রাকৃতিক ভারসাম্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পন্থায় মৎস্য উত্তোলনের অনুমোদন পত্র প্রদান কর্মসূচির সূচনা করেন। তিনি বলেন, গভীর সমুদ্রে দেশের নিজস্ব এক্তিয়ারভুক্ত জলসীমায় মৎস্য উত্তোলনের অনুমোদন মৎস্যজীবীদের জীবিকা অর্জনের ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে। দেশের তরুণ প্রজন্মের কাছে মৎস্য উৎপাদন ক্রমে আকর্ষণীয় পেশা হয়ে উঠছে বলেও তিনি মন্তব্য করেন।

প্রতিটি অনাথ শিশুর সুস্থ নিরাপদ ভবিষ্যতের লক্ষ্যে রাজ্য সরকার দত্তক প্রক্রিয়ার বিধিমালা সরলীকরণে উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। আগরতলার প্রজ্ঞা ভবনে গতকাল স্টেট অ্যাডাপশন রিসোর্স এজেন্সি এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর আয়োজিত এক প্রশিক্ষণ শিবিরে তিনি কথা জানান। তিনি বলেন, অনাথ শিশুদের জন্য হোমের সংখ্যা বাড়ানো হচ্ছে। গোমতী জেলা পরিষদের ক্রীড়া উন্নয়ন নিয়ে গতকাল গুরুত্বপূর্ণ বৈঠকে আসন্ন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি খতিয়ে দেখা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবলদেব রায়, উদয়পুরের পুর প্রধান শীতল মজুমদার সহ অন্যান্যরা। ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোকে 2-0 ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করেছে ফ্রান্স। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয় হাফের 60তম মিনিটে কিলিয়ান এমবাপ্পে প্রথম গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন। এটিক 6 মিনিট পর অর্থাৎ 66তম মিনিটে ওসমান ডেম্বেলে গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন। নির্দিষ্ট সময়ের মধ্যে মরক্কো কোনো গোল পরিশোধ করতে না পারায় 2-0 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসি দল। আগামী 24 ঘন্টায় রাজ্যের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি করা হয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস, সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত 22.4 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মধ্যে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়িব বিপূর্ণাদেব বর্মা সামুং সিত্রা তাংনাই রকন কেবেঙ্গই সামুং তাংথানি থানচাখে ভারতে অস্ট্রেলিয়ানি কথা বৈচুবা লাইমংনি সেব ক্রাগঙ্গই দঙ্গ হুনে শাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ানি মন্ত্রীবক্রক অ্যান্থনি আলবানিস বাই কথা বই সংসারজা ককতুমা তুমনাই রকনি তুম অকক্ন শাখাব পারমাণবিক ফাননি দেখিল কনৈ হাকতনি বিশিং কক খালাইমঙ্গ মুং সৈডলাইখা আবাই অস্ট্রেলিয়ানি ভারত ইউরেনিয়াম রহরমা লাম ফুয়ার জাগানো তৈ শকমুং বাবায় কনৈ হাকতনি ফানতৈব ক্রাগ অঙ্গানো নাইমথাংনি বাবায় পচুবা বংরানো নাহারই সাকলাইজা কাংলায়ও মুংসই রলাইখা মন্ত্রী বক্রক সাকা ভারত কাইসা হামচাজাগ রাষ্ট্র উংনা লামনো নাহারই সামুং তাঙ্গই তঙ্গ কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাকতনি আরি আমচাই নাইমথাং তাংবেখ্রেব ক্রাক খাইনা শাখা ফানবক্সিনকা মিয়া দিল্লি কতালো আরি হাংকর রকনি পুলিশ সুপার রকন তুই কথুম লাইমানো তুই দুলই অকক্ন শাখা ব জম্বুতে কাশ্মীর পাঞ্জাব উত্তরাখণ্ড রাজস্থান গুজরাত উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ তেই সালচি সালকা হাস্তেন খবই আরিনি হাস্তেতাই কেন্দ্র বাই নাইকলজাক আমচাই রকনি পুলিশ সুপার রক অ কথুম লাইমাবো মানজাখা ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ নখা সালনে রমই সংসারজাক মিয়া আগরতলা হাপানিয়া বাণিক খলাও চেঙ্গেরি জাখা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা কনক্লেভ ন চেঙ্গেরিখা চেঙ্গেই কক নারকমাবো মন্ত্রী অকরা শাখা অ কনক্লেভনি সেব বাই হাস্তেনি জুদা জুদা দিখিলনি বেবাক খকসা রাশাই রাজাক রাং বক্সিনমুংনি লাম ফিয়ক জাখা ত্রিপুরাস নামখর বানিয়া নাইখুং তৈ ফিকি বাই সংসারজাক বিজনেস কনক্লেভ হাকতর হাকতর ফাতানি জুদা জুদা স্নামকর মথা রাং বক্সিন নাইরক আরো মানজাখা আবনকারী ভারতনি চংজাক বাংলাদেশনি হাই কমিশনস দক্ষিণ আফ্রিকা নেপাল ফিলিপিন্স উজবেকিস্তান কাজাকিস্তান রিপাবলিক অব টিমোর লেস্তে চিলি লাও পিডিআর নখবই জুদা জুদা হাকতনি ফুরাই ককতুন রকব আরো মানজাখা পান্ডাও ভার্চুয়ালটি মানজাখা ক্যান্ডোনিস নামখর বানিয়া মন্ত্রী পিজুস গোয়েল সালচি সালকা আমচাই হামক্রাই মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া পান্ডাও মন্ত্রী অক্রানি মানজাক মুম্বাই হোটেলস নামখর বেড়াইক্রি নখবই জুদা জুদা তাংসেব রাং বক্সিন মুঙ্গ উনকৌটি হাংকর তৈলমা তংহালক কিসা হলিমা নুকজাখা দেউতৈ মনু তৈমানী তৈ তরুক তরুক হলিউই তঙ্গ হাংকর তাবো কাইব্রৈ চিসনি হাপাংনি শিবির ফিয়কজাক তঙ্গ আবনি বিশৃঙ্গ কুমারঘাট বখাকসেব কাইনৈ চিচুকু শিবির তঙ্গ আরো খুংসা সাই সারা দক চিসা নুখুংনি খড়ক ব্রী সাই দকরা থাম চিচুকু লুকুরক তংথাইনা হারকা তৈ বাবৈশা বখাকো কয়লাশহর বখাকসেব কাই চিচার শিবির ফিয়কজাখা আরো খুংসা সাই সারা স্নি চিসনি নুখুংনি খড়ক ব্রী সাই চুকুরা থামচি চুকু তৈলমজা কামচাইনি লুকুরক থাইনা হারকা হাস্তিনি আ এরিমুং মন্ত্রী সুধাংশু দাস এমএলএ ভগবান চন্দ্র দাস মিয়া উনকৌটি হাংকনি জুদা জুদা তৈলমজাক আমচাইনি বেড়াই নাইখা তে

0: শুভ সকাল, নমস্কার। অফুরান শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আজকের অভিজ্ঞাপনে। আজকের অভিজ্ঞাপনে উপস্থাপনায় আমি চন্দ্রিমা আপনাদের সঙ্গে রয়েছি, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি কোয়েল।
0: বন্ধুরা, আজ আমরা এমন একটি দিন উদযাপন করছি যা কেবল ক্যালেন্ডারের পাতায় নয়, বরং আমাদের আগামীর পথ চলায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজ গ্লোবাল এনার্জি ইন্ডিপেন্ডেন্স ডে, শক্তির স্বাধীনতা। এই শব্দ বন্ধটি আমাদের কি মনে করিয়ে দেয়? এটি কেবল জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর লড়াই নয়, বরং আমাদের পৃথিবীর ফুসফুসকে বাঁচিয়ে রাখার লড়াই। সূর্য, বায়ু আর জল, প্রকৃতির এই অফুরন্ত দানকে কাজে লাগিয়ে আমরা কি পারি না পৃথিবীকে আবার সবুজে সাজিয়ে তুলতে?
1: ছোট ছোট পরিবর্তনের মাধ্যমেই শুরু হয় বড় বিপ্লব। আজ আমরা সেই সকল উদ্ভাবক, বিজ্ঞানী এবং সচেতন নাগরিকদের কুর্নিশ জানাই যারা নবায়নযোগ্য শক্তির দিশা দেখাচ্ছেন। আমাদের লক্ষ্য পরিষ্কার, একটি টেকসই পৃথিবী যেখানে শক্তির অপচয় নয়, বরং শক্তির সৃজনশীল ব্যবহারই হবে মূল মন্ত্র। প্রতিদিন আমরা বিদ্যুৎ ব্যবহার করি, যানবাহনে জ্বালানি ব্যবহার করি,

0: মোবাইল চার্জ দিই, বাড়ির আলো চালাই, কিন্তু খুব কমই ভাবি এই শক্তি কোথা থেকে আসে এবং কত দ্রুত প্রাকৃতিক সম্পদ ফুরিয়ে যাচ্ছে। কয়লা, পেট্রোল, ডিজেল এবং প্রাকৃতিক গ্যাস, এসব জীবাশ্ম জ্বালামি একদিন শেষ হয়ে যাবে। তাই এখনই সময় বিকল্প এবং নবায়নযোগ্য শক্তির দিকে এগিয়ে যাওয়ার।
1: সূর্যের আলো, বাতাসের শক্তি, জলবিদ্যুৎ কিংবা বায়োগ্যাস, এসব শুধু পরিবেশ বান্ধবই নয়, ভবিষ্যতের জন্যও নিরাপদ। শক্তির স্বাধীনতা মানে শুধু নিজের দেশের জ্বালানির চাহিদা পূরণ নয়, এর অর্থ এমন একটি পৃথিবী গড়ে তোলা যেখানে পরিচ্ছন্ন শক্তি হবে উন্নয়নের প্রধান ভিত্তি।
0: আমরা প্রত্যেকেই ছোট ছোট কিছু অভ্যেসের মাধ্যমে কিন্তু এই পরিবর্তনের অংশ হতে পারি। অপ্রয়োজনীয় আলো ফ্যান বন্ধ রাখা, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্র ব্যবহার করা, গণপরিবহন বা সাইকেল ব্যবহার করা এবং সুযোগ থাকলে সৌরশক্তির ব্যবহার বাড়ানো, এসব ছোট ছোট পদক্ষেপই বড় পরিবর্তনের সূচনা করতে পারে।
1: মনে রাখবেন, শক্তি সাশ্রয় মানে শুধু বিদ্যুতের বিল কমানো নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়ার অঙ্গীকার। তাই আজ গ্লোবাল এনার্জি ইন্ডিপেন্ডেন্স ডেতে আমরা সবাই একটি ছোট্ট প্রতিজ্ঞা করি, অপচয় নয় সচেতন ব্যবহার, দূষণ নয় পরিচ্ছন্ন শক্তির পথে এগিয়ে যাব। কারণ আজ আমরা যে শক্তি সঞ্চয় করব, আগামীকাল সেটাই হবে পৃথিবীর সবচাইতে বড় সম্পদ।

0: मुक्त भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जीत और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
0: जन जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: এবারে জানিয়ে দিচ্ছি আজকের দিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ইতিহাসের পাতা থেকে। 1962 টেলস্টার স্যাটেলাইট, বিশ্বের প্রথম সক্রিয় যোগাযোগ উপগ্রহ টেলস্টার 1 মহাকাশে উৎক্ষেপণ করা হয়, যা আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে প্রথম টেলিভিশনের সিগন্যাল পাঠিয়েছিল। 1856 নিকোলা টেসলা আধুনিক অল্টারনেটিং কারেন্ট AC বিদ্যুৎ ব্যবস্থার জনক এবং বিখ্যাত সার্বীয় মার্কিন বিজ্ঞানী ও প্রকৌশলী নিকোলা টেসলা আজকের দিনেই জন্মগ্রহণ করেন। বিজ্ঞানী নিকোলা টেসলার জন্মদিন উপলক্ষে এই দিনটিকে বিজ্ঞান ও আবিষ্কারের প্রতি উৎসর্গ করে আন্তর্জাতিক নিকোলা টেসলা দিবস হিসাবে আজকের দিনটিকে পালন করা হয়।
4: 2015 সালের আজকের দিনই ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তাদের ইতিহাসের অন্যতম ভারী বাণিজ্যিক মিশন সফলভাবে সম্পন্ন করেছিল। PSLV রকেটের মাধ্যমে ব্রিটেনের 5টি স্যাটেলাইট মহাকাশে সফলভাবে স্থাপন করা হয়েছিল। আজকের দিনই 1949 সালে জন্মগ্রহণ করেছিলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি এবং লিটল মাস্টার হিসেবে পরিচিত সুনীল গাভাস্কর। টেস্ট ক্রিকেটে 10,000 রানের গন্ডি স্পর্শ করা তিনিই প্রথম ব্যাটসম্যান।

1893 বাঙালি ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় গণিত বইয়ের লেখক কে সি নাগ আজকের দিনেই জন্মগ্রহণ করেন। এছাড়া মতি নন্দী, নিশ্চয়ই নাম শুনেছেন আপনারা, 1931 সালে আনন্দবাজার পত্রিকার বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক এবং কোনির মতো কালজয়ী উপন্যাসের স্রষ্টা যিনি, সেই মতি নন্দী আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। এই ছিল আজকের দিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এবং বিশেষ বিশেষ ব্যক্তির জন্মদিন। সেই সঙ্গে আপনাদের আজকের দিনটি যাদের কাছে অত্যন্ত বিশেষ তাদের জন্য রইল আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা।

0: এবারে চলে যাচ্ছি আজকের চিঠিপত্রে। প্রথম চিঠিখানি লিখেছেন কেশব চক্রবর্তী আগরতলা থেকে। লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, প্রযুক্তি যেভাবে প্রতিদিন আমাদের জীবন এবং কর্মক্ষেত্রকে বদলে দিচ্ছে, তাতে শুধু গতানুগতিক প্রাতিষ্ঠানিক শিক্ষা আজ আর যথেষ্ট নয়। বর্তমান এবং ভবিষ্যতে জীবন এবং জীবিকার ক্ষেত্রে যুব দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাকরির বাজারে টিকে থাকতে প্রযুক্তিগত জ্ঞান এবং প্রযুক্তিগত দক্ষতা আবশ্যক, কারণ কর্মসংস্থানের ধরন দ্রুত পাল্টাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অটোমেশনের যুগে টিকে থাকার জন্য প্রযুক্তিগত জ্ঞান, সাক্ষরতা এবং ডিজিটাল দক্ষতা অপরিহার্য। জটিল পরিস্থিতিতে এবং চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা এবং মানসিক বুদ্ধিমত্তা অত্যন্ত জরুরি। প্রযুক্তির উপর দক্ষতা যুব সমাজকে বেকারত্বের হাত থেকে মুক্তি দিয়ে আত্মনির্ভরশীল করে তোলে। বিশেষ দক্ষতা থাকলে যুব সমাজ কেবল চাকরির পেছনে না ছুটে নিজেরাই স্টার্টআপ বা নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে। বর্তমান দুনিয়াতে পুঁথিগত বিদ্যা দিয়ে চাকরি পাওয়া খুব কঠিন। দক্ষতা হল শিক্ষার সঙ্গে একটি অলংকার। প্রযুক্তির যুগে প্রযুক্তির জ্ঞান ছাড়া চলা প্রায় অসম্ভব। কর্মক্ষেত্রে সুযোগ পেতে বিশেষায়িত প্রযুক্তিগত জ্ঞান অত্যন্ত প্রয়োজন। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর কোনো সাইফাই সিনেমার বিষয় নয়, এটি এখন আমাদের জীবনের অংশ। এখন আমরা এক তথ্যের সমুদ্রে বাস করছি। প্রতিদিন বিপুল পরিমাণ তথ্য তৈরি হচ্ছে। ডাটা এখন বিশ্বের সবচেয়ে মূল্যবান সম্পদ। তাই ডাটা সায়েন্সে বিশেষজ্ঞ হলে কিংবা সাইবার সিকিউরিটি ক্ষেত্রে বিশেষ দক্ষতা এবং জ্ঞান থাকলে যে কোনো যুবকই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হবে। বিশ্ববাজারে দক্ষ কর্মীর ব্যাপক চাহিদা এখনও। প্রয়োজন অভিযোজন ক্ষমতা এবং শেখার মানসিকতা। তাই নতুন কিছু শিখতে ধৈর্য এবং মনোযোগ খুব আবশ্যক। দেশের যুবশক্তি দক্ষ হলে আত্মনির্ভরশীল হবে এবং দেশ এবং আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যাবে। প্রতি বছর 15ই জুলাই যুব দক্ষতা দিবস পালন করা হয় এবং প্রতিটি দেশের যুবকদের যথার্থ সম্পদে পরিণত এবং দক্ষ করে তুলতে। পরিশেষে বলবো, ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন। নমস্কার আন্তে, কেশব চক্রবর্তী, আগরতলা।
1: আরো একটি চিঠি পড়ে শোনাচ্ছি। বন্ধু লিখছেন, ডক্টর কাঞ্চন চ্যাটার্জি, বিশ্বকর্মানগর, দুর্গাপুর 10, পশ্চিম বর্ধমান থেকে। প্রিয়, লিখছি তোমায়। যুব দক্ষতা বিষয়ে লিখতে বসে প্রথমেই স্মরণ করতে হয় স্বামী বিবেকানন্দকে। তার মতে, যুব সমাজের প্রধান কর্তব্য হল চরিত্র গঠন, আত্মনির্ভরশীল হওয়া এবং নিঃস্বার্থভাবে দেশ ও মানবতার সেবা করা। যুবক সমাজকে পরিবেশ বান্ধব হতেই হবে। তাপবিদ্যুৎ তৈরি করার জন্য আমাদের জ্বালানি

চাই, জ্বালানি পুড়লে বায়ু দূষণ হবেই হবে। কয়লা বা তেল না জ্বালিয়ে আমরা নিউক্লিয়ার এনার্জি, সোলার এনার্জির সাহায্য নিলে বায়ু দূষণ থেকে মুক্ত হতেই পারি। সেজন্য চাই সবুজ দক্ষতা, গ্রিন স্কিলস। প্রযুক্তির সঠিক ব্যবহার করতে হলে কৃত্রিম বুদ্ধিমত্তার জ্ঞান চাই। দক্ষতা অর্জন না করলে প্রতি পদক্ষেপে ঠকতে হবে। দেশের সুরক্ষার জন্য চাই দক্ষ সৈনিক। সেনাবাহিনী যুব সমাজকে সুশৃঙ্খল, শারীরিক ও মানসিকভাবে দক্ষ করে গড়ে তোলে। এই বাহিনীতে যোগদানের জন্য যুবকদের নেতৃত্বের গুণাবলী, চাপের মুখে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, দৃঢ় আত্মবিশ্বাস থাকলে সাফল্য আসবেই। বিশ্বকাপ ফুটবল চলছে, নিখুঁত ড্রিবলিং ও বল নিয়ন্ত্রণে রাখার দক্ষতা, সঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত, 90 মিনিট ধরে উচ্চ গতিতে খেলার যে স্ট্যামিনা, তা যদি না থাকে বড় প্লেয়ার কিন্তু তৈরি হয় না। রবীন্দ্রনাথ ঠাকুর যুবক সমাজকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছিলেন। ডক্টর কাঞ্চন চ্যাটার্জি, বিশ্বকর্মানগর, দুর্গাপুর 10।

সাফল্য আসবেই। বিশ্বকাপ ফুটবল চলছে, নিখুঁত ড্রিবলিং ও বল নিয়ন্ত্রণে রাখার দক্ষতা, সঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত, 90 মিনিট ধরে উচ্চ গতিতে খেলার যে স্ট্যামিনা, তা যদি না থাকে বড় প্লেয়ার কিন্তু তৈরি হয় না। রবীন্দ্রনাথ ঠাকুর যুবক সমাজকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছিলেন। ডক্টর কাঞ্চন চ্যাটার্জি, বিশ্বকর্মানগর, দুর্গাপুর 10।

0: পরের চিঠিখানি লিখেছেন অঞ্জলি ভট্টাচার্য, 29-2 কালীনাথ মুন্সি লেন, বরানগর, কলকাতা 36। লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, তোমার এবারের বিষয় যুব দক্ষতা, যথেষ্ট অভিনব এবং সময়োপযোগী, যে কোনো সমাজ বা দেশের পক্ষে যুবশক্তি মেরুদণ্ড স্বরূপ। যুবশক্তি অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী ভাষা, সমাজ পরিবর্তনের অন্যতম কাণ্ডারী। নেতাজি সুভাষচন্দ্র বসু তার তরুণের স্বপ্ন বইতে যুবশক্তির উদ্দেশ্যে বলেছেন, তোমরা স্বপ্ন দেখো কিন্তু ঘুমিয়ে নয়। সেই স্বপ্ন পূরণের জন্যে রক্ত, ঘাম, এমনকি জীবন দিতে তৈরি থাকো। তোমাদের জীবনের আদর্শ হবে সেবা, ত্যাগ, চরিত্রই মূলধন। দেশ গড়ার আগে নিজেকে গড়ে তোলো। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে আমি নয় আমরা ভাবতে শেখো। আবার তারও আগে স্বামী বিবেকানন্দ যুবশক্তিকে লোহার মতো শক্ত পেশি এবং বজ্রের মতো স্নায়ু গঠনের কথা বলেছেন, নিজের ওপর বিশ্বাস রাখতে বলেছেন। বলেছেন, ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমো না। এ পর্যন্ত শুনে তুমি প্রশ্ন করতেই পারো, বন্ধু, এসব কথা তো আমাদের জানা, কিন্তু সময় তো এগিয়ে চলেছে, সেক্ষেত্রে এই ইঁদুর দৌড়ের যুগে যুগে দক্ষতা বলতে আর কি কি বোঝায়? উত্তরে বলবো, বর্তমান যুগ টেকনোলজির যুগ, সেক্ষেত্রে অবশ্যই যেগুলো দরকার সেগুলো হলো ডিজিটাল স্কিল বা দক্ষতা, অর্থাৎ কম্পিউটার, সোশ্যাল মিডিয়া ইত্যাদি বিষয় জ্ঞান। দ্বিতীয়ত, যোগাযোগ দক্ষতা, একের অধিক ভাষায় কথা বলা, 2 মিনিটে নিজের আইডিয়া প্রকাশ করার ক্ষমতা ইত্যাদি। তৃতীয়ত, সমস্যা সমাধান করার দক্ষতা। চতুর্থ, মানসিক চাপ সামলানোর দক্ষতা বা ব্যর্থ হয়ে ভেঙে না পড়া, এবং টিম ওয়ার্ক করার ক্ষমতা। এই সবগুলোই যুব দক্ষতা বাড়াতে সাহায্য করে। একটা কথা সবসময় মনে রাখতে হবে, দ্রুত এগিয়ে যাচ্ছে, ফলে সব কাজের ধারা পরিবর্তিত হচ্ছে। তাই আমি সব জানি এই ধারণা মুছে ফেলতে হবে এবং নতুন কিছু শেখার খিদেটাকে বাড়াতে হবে। নেতাজি বলেছিলেন, আমি নয় আমরা, এটাই তো বর্তমান যুগের ভাষার টিম ওয়ার্ক। আবার স্বামীজি যে নিজের ওপর বিশ্বাসের কথা বলেছেন, সেই আত্মবিশ্বাস থাকলেই তো যোগাযোগ দক্ষতা বাড়ে। আবার সুস্থ এবং সবল শরীর হলে তবেই তো মানসিক চাপ সহ্য করা সম্ভব। পরিশেষে বলবো, যুব দক্ষতায় সময়ের সঙ্গে সঙ্গে কিছু পরিবর্তিত হলেন সৎ, পরিচ্ছন্ন, সংস্কারমুক্ত যুব সমাজ, যে কোনো দেশের প্রধান সম্পদ।
1: আজকের লিখছি তোমায় পর্বের শেষ চিঠিটি আপনাদের পড়ে শোনাচ্ছি। বন্ধু লিখছেন।

প্রদাপচন্দ্র দাস, নদিয়া নবদ্বীপ থেকে। প্রিয় অভিজ্ঞাপন, যুব সমাজ একটি দেশের সবচেয়ে শক্তিশালী সম্পদ। দক্ষ যুব সমাজ গড়ে তুলতে হলে শুধু চাকুরিমুখী শিক্ষা নয়, প্রয়োজন বিজ্ঞান মনস্কতা, যুক্তিবোধ, মানবিকতা এবং স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা। দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের যুব সমাজের একটি বড় অংশ আজও কুসংস্কার, ধর্মীয় অন্ধবিশ্বাস এবং অলৌকিকতার মুখে নিমজ্জিত। এর মূল কারণ শৈশব থেকেই পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদের মনে প্রশ্নহীন আনুগত্য, ধর্মীয় বিশ্বাস এবং নানা কুসংস্কার ঢুকিয়ে দেওয়া হয়। অনেক ক্ষেত্রে বিদ্যালয়ে বিজ্ঞান পড়ানো হলেও বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার শিক্ষা দেওয়া হয় না, ফলে তারা তথ্য যাচাই না করে গুজব, ভণ্ডামি ও ধর্মীয় উন্মাদনায় সহজেই প্রভাবিত হয়। ভগৎ সিং বলেছিলেন, যে দেশের যুব সমাজ দেবদেবী ও ধর্মের পেছনে দৌড়তে থাকে তাদের জন্য আমি কাপুরুষ এই শব্দ ব্যবহার করা উচিত বলে মনে করি। তারা নিজের হাত পা চালাতে পারে না, তাই দেবদেবীর কাছে হাত পাতে। এই রকম যুবক সমাজের হাতে দেশের ভার গেলে সেখানে কিছু ভালো হওয়ার সম্ভাবনা নয়। এই বক্তব্যের মূল তাৎপর্য হল, একজন যুবকের উচিত সত্যকে যুক্তি ও প্রমাণের ভিত্তিতে অনুসন্ধান করা, অন্ধভাবে কোনো মতবাদ বা বিশ্বাসের অনুসারী না হওয়া। যুব দক্ষতা বলতে শুধু প্রযুক্তিগত বা পেশাগত দক্ষতা বোঝায় না, এর সঙ্গে জড়িত সমালোচনামূলক চিন্তা শক্তি, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, মানবিক মূল্যবোধ, পরিবেশ সচেতনতা এবং গণতান্ত্রিক চেতনা। যে যুবক যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে পারে, কুসংস্কারকে প্রত্যাখ্যান করতে পারে এবং মানুষের কল্যাণে নিজের জ্ঞান ও শ্রমকে কাজে লাগায়, সেই প্রকৃত অর্থে দক্ষ যুবক। তাই প্রয়োজন এমন এক শিক্ষা ব্যবস্থা যা মুখস্থ বিদ্যার পরিবর্তে প্রশ্ন করতে শেখাবে, ধর্মীয় বিভাজনের বদলে মানবিকতা গড়ে তুলবে এবং কুসংস্কারের পরিবর্তে বিজ্ঞান মনস্কতা বিকশিত করবে। দক্ষ, যুক্তিবাদী ও মানবিক যুব সমাজই পারে একটি প্রগতিশীল, অসাম্প্রদায়িক এবং বৈজ্ঞানিক মননের সমাজ নির্মাণ করতে। শুভেচ্ছা সহ প্রতাপচন্দ্র দাস, সরকারপাড়া, নবদ্বীপ, নদিয়া।

এবারে জানিয়ে দিচ্ছি তথ্য। আসন্ন রথযাত্রা উপলক্ষে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং নিরাপদভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে তেলিয়ামোড়া মহকুমা শাসনের উদ্যোগে মহকুমা শাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জানানো হয়েছে, প্রতি বছরের মতো এবারও মহকুমার অন্তর্গত সকল রথযাত্রা উদ্যোক্তাদেরকে নিজ নিজ এলাকার সংশ্লিষ্ট থানার কাছ থেকে পূর্বানুমতি গ্রহণ করতে হবে। এছাড়া রথযাত্রার দিন বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত রথ টানার সময় নির্ধারণ করা হয়েছে। জননিরাপত্তার স্বার্থে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট এলাকার ওই সময় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, রথের চূড়ায় কোনো ধরনের ধাতব বস্তু ব্যবহার করা যাবে না এবং কোনো রথের উচ্চতা 10 ফুটের বেশি হওয়া চলবে না। এই নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার জন্য সকল উদ্যোক্তার প্রতি আহ্বান জানানো হয়।

এবারে জানিয়ে দিচ্ছি কিছু কাজের খবর। সময় বলছে আমরা একেবারে শেষের দিকে যেতে চলেছি, সুতরাং কাজের খবর কিছু রয়েছে জানিয়ে দিচ্ছি। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিভিন্ন স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদে নিয়মিত নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইন আবেদনপত্র আহ্বান করেছে। পদের নাম ও বিজ্ঞাপিত শূন্য পদের সংখ্যা 84টি। সহকারী ব্যবস্থাপক আইন 20টি শূন্য পদ, উপ ব্যবস্থাপক আইন 29টি শূন্য পদ, ব্যাংক চিকিৎসা কর্মকর্তা 35টি শূন্য পদ। অনলাইনে আবেদন গ্রহণ করার শেষ তারিখ 14/7/2026। অনলাইন লিখিত পরীক্ষার সম্ভাব্য মাস হচ্ছে আগস্ট 2026। যোগ্যতার মানদণ্ড, প্রার্থীদের অবশ্যই ভারতের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অগ্রাধিকার পাবে তারাই ভারতের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে 5 বছরের সমন্বিত আইন কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। ব্যাংক মেডিকেল অফিসার পদ, প্রার্থীদের অবশ্যই ন্যাশনাল মেডিকেল কমিশন NMC রাজ্য মেডিকেল কাউন্সিল অনুমোদিত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে MBBS ডিগ্রি থাকতে হবে। স্নাতকোত্তর ডিপ্লোমা অথবা MD MS বা এর সমতুল্য স্নাতকোত্তর ডিগ্রি যাদের থাকবে তারা অগ্রাধিকার পাবে। বয়সসীমা হবে 31/5/2026 তারিখ অনুযায়ী 25 বছর হতে হবে এবং সর্বোচ্চ 32 বছর অতিক্রম করা যাবে না। মেডিকেল অফিসারের জন্য 35 বছর, তবে সরকারি নির্দেশিকা অনুযায়ী উচ্চ বয়সসীমায় শিথিলতা রয়েছে। বেতন স্কেল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য 48,480 85,920 টাকা পর্যন্ত। আর তার জন্য বিশদভাবে জানার জন্য https://sbi.bank.in এই ওয়েবসাইটটি দেখে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

এবারে জানিয়ে দিচ্ছি আকাশের মনের খবর। খুব বৃষ্টি হচ্ছে, সমানে কয়েকদিন ধরে আমরা একেবারেই সূর্য দেবতার চেহারাই দেখতে পাচ্ছি না। তো সুতরাং আবহাওয়ার খবর জানিয়ে দিচ্ছি, আকাশ মেঘাচ্ছন্ন থাকবে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আর বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকালে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 94% সর্বোচ্চ, সর্বনিম্ন 93%। ভোর 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 22.4 মিলিমিটার। এই ছিল আবহাওয়ার খবর।

0: সেই সঙ্গে শেষ করব আজকের অভিজ্ঞাপন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বর্ষার আনন্দ নিন কিন্তু সচেতন থেকে। আজকের অভিজ্ঞাপন থেকে তাহলে আমরা বিদায় নিচ্ছি। এতক্ষণ উপস্থাপনায় আমি চন্দ্রিমা আপনাদের সঙ্গে ছিলাম, আমার সঙ্গে ছিল
1: আমি কোয়েল ভট্টাচার্য।

0: আচ্ছা বলো তো, সকালে ঘুম ভাঙার পর তোমার প্রথম সঙ্গী কে? চা নাকি কফি? অনেকের তো আবার চা হাতে না এলে মনে হয় আজকের দিনটাই যেন শুরু হলো না। আর কফি প্রেমীরা বলবে এক কাপ কফি হলেই সব ঠিক। তবে একটা মজার কথা বলি, সকালের চা কফি বানানোর সময় যদি চিনি দিতে ভুলে যাও তাহলে প্রথম চুমুকেই বোঝা যায় জীবন মাঝে মাঝে চমক দিতেও বেশ ভালোবাসে। তবে যাই হোক, যে যার মতো করে সকাল শুরু করলেও একটা জিনিস কিন্তু সবারই এক, নতুন দিনের নতুন আশা। তো শুভ সকাল আমার প্রিয় সকল যুব শ্রোতা বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত আজকের যুববাণীর অনুষ্ঠানে। আমি রয়েছি তোমাদের সঙ্গে আরজে রাতুল, আর তোমরা শুনছ 101.6 মেগাহার্জ FM অত্যন্ত। আশা করি আজকের সকালটা তোমাদের কাছে নিয়ে এসেছে একরাশ ভালো লাগা, কারণ আজকের আয়োজনের শুরুতেই আমরা শুনব একটি দারুণ গল্প। তবে গল্প বললেই যে খুব গম্ভীর কিছু হবে এমনটা কিন্তু নয়, বরং হাসির ফাঁকে ফাঁকে এমন কিছু মুহূর্ত আসবে যা তোমাদের মুখে হাসিও ফোটাবে, আবার একটু ভাবতেও বাধ্য করবে। আজকের গল্পটি বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার ও সাহিত্যিক সত্যজিৎ রায়ের লেখা জনপ্রিয় ছোট গল্প লোডশেডিং। শহরী জীবনের একেবারে পরিচিত একটি ঘটনাকে তিনি এমনভাবে গল্পে রূপ দিয়েছেন যেখানে আছে হাস্যরস, আছে রহস্য, আর আছে শেষ পর্যন্ত ধরে রাখার দারুণ আকর্ষণ। আজকের গল্পে বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন দেবরপিত, অনিকপতি, শেষাদ্রি এবং বভ্রবি। তাহলে চলো আর বেশি দেরি না করে শোনা যাক সেই গল্প।
1: অনিবাবু তার গন্তব্যস্থলে

0: ডালহৌসি থেকে বাসে তার পাড়ায় পৌঁছতে লাগে 35 মিনিট। কতক্ষণ হলো বিজলি গেছে জানার উপায় নেই, তবে একবার গেলে ঘন্টা চারেকের আগে আসে না। ফণিবাবু বাস থেকে নেমে রাস্তায় পেরিয়ে তার বাড়ির গলি ধরবেন, এসি ডিসি দুটোই গেছে। অথচ এই সেদিনও মনে হয়েছে যে অবস্থাটা যেন একটু ভালোর দিকে। নবীন চাকর কালে যখন বলল,
1: বলছিলাম আরো এক ডজন মোমবাতি কিনে রাখবো বাবু,
0: তখন ফণিবাবু বলেছিলেন,
2: মোমবাতি কিনলেই দেখবি আবার লোডশেডিং শুরু হয়ে গেছে।
0: রাস্তার আলো থাকলে তার খানিকটা তার তিনতলার ঘরে ঢুকে চলাফেরা করতে একটু সুবিধা হয়। আজ তাও হবে না, ফণিবাবু বিড়ি সিগারেট কিছু খান না, তাই সঙ্গে দেশলাইও থাকে না। অনেকদিন মনে হয়েছে একটা টর্চ রাখলে মন্দ হয় না।

0: করছি করব করে আর হয়ে ওঠেনি।
1: বড় রাস্তা থেকে গলি ধরে মিনিট তিনেক গেলে পোনে বাবুর বাসস্থান। 17-2 ফুটপাতের ওপর শোয়া গোটা তিনেক নিরিকুত্তার বাচ্চাকে বাঁচিয়ে ফণিবাবু তার বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলেন। মাসখানেক হল কারবালা ট্যাঙ্ক রোডের বাসা ছেড়ে এখানে এসেছেন ফণিবাবু, তিনি আর চাকর নবীন। বাড়ির প্রত্যেক তলায় দুটো করে ফ্ল্যাট। সিঁড়ির দিকে এগোতে এগোতে ফণিবাবু লক্ষ্য করলেন, একটায় স্কুল মাস্টার জ্ঞান দত্তের ঘর থেকে একটা কম্পমান হলদে আলো পড়ছে বারান্দা আর উঠানে, মোমবাতির আলো। অন্য ফ্ল্যাটটা অন্ধকার, কোনো সাড়া শব্দও নেই। আজ পঞ্চমী। রমানাথবাবু যেন বলছিলেন, পূজোয় ঘাটশিলা না মধুপুর কোথায় যাবেন? আজই চলে গেলেন নাকি?
2: সিঁড়ির তলায় এসে নবীন বলে ডাক দিলেন ফণিবাবু। কোনো উত্তর নেই, বেরিয়েছে। হিক লোডশেডিংয়ের সময় বেরোনো চাই, এটা আগেও কয়েকবার লক্ষ্য করেছেন ফণিবাবু। চাকরের আশা ছেড়ে দিয়ে সিঁড়ি উঠতে আরম্ভ করলেন ফণিবাবু। মোমবাতির আলোতে প্রথমে কয়েকটা ধাপ দেখতে অসুবিধা হচ্ছে না, কিন্তু তারপরেই অন্ধকার। তার জন্য চিন্তার কোনো কারণ নেই। 3-24 ধাপে তাকে উঠতে হবে, এটা তাঁর জানা আছে। লোডশেডিংয়ের আশঙ্কা করেই ফণিবাবু একদিন সিঁড়ির সংখ্যা গুনে রেখেছিলেন, তাতে অন্ধকারে ওঠার অনেকটা সুবিধা হয়। আশ্চর্য, আলো থাকলে সিঁড়ি ওঠাটা সুস্থ লোকের পক্ষে কোনো সমস্যাই নয়, কিন্তু অন্ধকারে 15 উঠে 16 মাথায় রেলিংয়ে কাঠের বদলে হঠাৎ কি একটা হাতে ঠেকতেই ফণিবাবু শিউরে উঠে হাতটা সরিয়ে নিলেন। তারপর মনে সাহস এনে হাতটা রাখতেই বুঝলেন সেটা একটা গামছা। দোতলায় কোনো আলো নেই, কোনো শব্দও নেই, তার মানে কোনো লোক নেই। পশ্চিমের দুটো ঘর নিয়ে থাকেন গেট এন্টার অফিসের বিজনবাবু, সঙ্গে থাকেন তাঁর স্ত্রী আর 2 ছেলে। ছোট ছেলেটি মহা দুরন্ত, এক মুহূর্ত মুখ বন্ধ থাকে না তার। অন্যদিকে 2 ঘর নিয়ে থাকেন কলেজ স্ট্রিটের এক জুতোর দোকানের মালিক মহাদেব মণ্ডল। ইনি সন্ধ্যায় প্রায়ই এক বন্ধুর বাড়িতে তাস খেলতে যান। বিজনবাবুরা মাঝে মাঝে সপরিবারে হিন্দি ছবি দেখতে যান, আজও হয়তো গেছেন।
3: ফণিবাবু এসব নিয়ে চিন্তা না করে উঠে চললেন। সারধাপ উঠে ডাইনে মোড় নিতেই একটা টিনের পাত্রের সঙ্গে ঠোকরের ফলে একটা কান ফাটা শব্দ তাকে কিছুক্ষণের জন্য বেটাল করে দিয়ে তার হৃদস্পন্দনের মাত্রা বাড়িয়ে দিল। বাকি 12 ধাপ তাকে তাই অতি সাবধানে পা ফেলে উঠতে হলো। এবার বায়ে ঘুরতে হবে, সামনে দড়িতে ঝোলানো একটা খালি পাখির খাঁচা পড়বে। তার পড়শি নরেশ বিশ্বাসকে তিনি অনেকদিন বলেছেন যে ময়নাটা যখন মরেই গেছে তখন তার খালি খাঁচাটাকে পথের মাঝখানে ঝুলিয়ে রাখা কেন? ভদ্রলোক এখনো পর্যন্ত কথাটা শোনেননি। ফণিবাবু শরীরটাকে হ্যাঞ্চো ব্যাঙের মতো বেঁকিয়ে খাঁচা বাঁচিয়ে ডান হাতটা বাড়িয়ে দেয়ালে ভর করে তার ঘরের দিকে এগোলেন। এইভাবে দেয়াল হাতরে 3-4 পা এগোতেই ডাইনে তার ঘরের দরজা। একটা গানের শব্দ আসছে, রবীন্দ্রসঙ্গীত, বোধহয় পাশের বাড়ি থেকে। ট্রানজিস্টারই হবে। লোডশেডিংয়ের আদিম ভুতুড়ে পরিবেশে এই জাতীয় শব্দ মনে অনেকটা সাহসের সঞ্চার করে। অবশ্যই এটাও বলা দরকার যে ফণিবাবুর ভূতের ভয় নেই মোটে। দরজার চৌখাট হাতে ঠেকাতে ফণিবাবু হাঁটা থামিয়ে পকেট থেকে চাবি বার করলেন। 2 চাবির একটা থাকে ফণিবাবুর কাছে, আরেকটা রাখে নবীন। তালার জায়গা আন্দাজ করা সহজ ব্যাপার, কিন্তু কড়া হাতরে ফণিবাবু তালা পেলেন না। অথচ তার স্পষ্ট মনে আছে যে অফিসে যাওয়ার সময় তিনি তালা লাগিয়ে পকেটে চাবি পুরেছেন। এটাও কি তাহলে নবীনের কীর্তি? সে কি তাহলে ভিতর থেকে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে? ফণিবাবু চৌখাট পেরিয়ে ঘরে ঢুকলেন। অবশ্যই ঘরে ঢুকলেন কথাটা বোধহয় ঠিক হলো না, কারণ দরজার পিছনে কী আছে তা বুঝতে হলে বেড়ালের চোখ দরকার।

0: ফণিবাবু একবার চোখ বন্ধ করে আবার খুলে দেখলেন। দুঠো অবস্থার মধ্যে কোনো তফাত নেই। বাকি কাজ তিনি ইচ্ছে করলে চোখ বন্ধ করেই করতে পারেন। একেই বলে নিরেট অন্ধকার, যাকে দুহাত দিয়ে ঠেলে সামনে এগোতে হয়।
1: দরজার বাঁ পাশে এক ফালি দেওয়াল, তাতে সুইচবোর্ড, তারপর দেওয়াল ঘুরে গিয়ে পাশের ঘরের দরজা, আর দরজা পেরিয়ে ব্র্যাকেট আলনা, ফণিবাবুর হাতে ছাতা, সেটাকে আলনায় টাঙানো দরকার। গরম লাগছে, গায়ের জামাটা খুলে সেটাও আলনায় যাবে। তবে জামা খোলার আগে বুক পকেট থেকে মানি ব্যাগটা বার করে আলনার পরেই বাঁ দিকের টেবিলের দেরাজে রাখতে হবে। ফণিবাবু হাত বাড়ালেন সুইচ আন্দাজ করে। এখন বাতি জ্বলবে না ঠিকই, তবে বিজলি এলেই নিঃশব্দে আলো জ্বলে ওঠার মজাটা থেকে ফণিবাবু বঞ্চিত হতে চান না। দুটো সুইচবোর্ডের একটার মাথা খোলা। নবীন একদিন লোডশেডিংয়ের মধ্যেই হাতরাতে গিয়ে শক খেয়েছিল। ফণিবাবু মোক্ষম আন্দাজে সেটাকেও এড়িয়ে দ্বিতীয়টা বুড়ো আঙ্গুল আর তর্জনীর মৃদু চাপে নিচে নামিয়ে দিলেন। ফুট শব্দটা শুনতে ভালোই লাগলো। সুইচ থেকে হাত সরিয়ে নিয়ে দ্বিতীয় দরজার ফাঁকটা পেরোতেই আবার দেওয়ালে ঠেকলো হাত। এরপরেই তার মাথার সমান হাইটে, কিন্তু না, আলনার বদলে একটা অন্য জিনিস হাতে ঠেকলো। শুধু ঠেকলো না, আঙুলের একটা বেয়ান্দে যে খোঁচা লাগায় সেটা স্থানচ্যুত হয়ে মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। একটা ছবি না হয় আয়না। ফণিবাবু বুঝলেন তার পায়ের ওপর কাঁচের টুকরো এসে পড়েছে। পায়ের চুটি, তাই কাঁচ ফোটার ভয় নেই। কিন্তু আলনাটা গেল কোথায় সে ভাবনা তাকে কিছুক্ষণের জন্য অনর করে দিল। তার ঘরে একটা ছবি আছে বটে পরমহংস দেবের, কিন্তু সেটা থাকবার কথা উল্টো দিকের দেওয়ালে। আয়নাটা থাকে টেবিলের উপরে। এটা নির্ঘাত নবীনের দিকে। ঘরের জিনিস এখান ওখান করার বাতিক তার আছে বটে, আর চটি জোড়া তিনি রাখেন টেবিলের নিচে। আর বারণ সত্ত্বেও নবীন প্রতিদিন সেটাকে চালান দেয় খাটের তলায়।
2: ফণিবাবু হাতের জীর্ণ ছাতাটা মাটিতে নামিয়ে হাতলটা দেয়ালে ঠেকিয়ে সেটাকে সাবধানে দাঁড় করিয়ে রাখলেন। তারপর পকেট থেকে মানি ব্যাগটা বার করে এগিয়ে গেলেন অদৃশ্য টেবিল লক্ষ্য করে। এগোবার পথে পায়ের চাপে কাঁচ ভাঙলো চিড় চিড় চিড়। এবার বাঁ হাতটা টেবিলের কোণে ঠেকলেই দেরাজের হাতল খুঁজে পাওয়া সহজ ব্যাপার। কিন্তু বাঁ হাত টেবিলে ঠেকল না, আন্দাজে ভুল হয়েছে। আরও এক পা এগিয়ে গেলেন ফণিবাবু। অন্ধকার এখনো নিরেট। রাস্তার দিকের জানালাটা খুললে হয়তো খানিকটা সুবিধে হতো। এবার বাঁ হাতটা বাঁধা পেল। একটা আসবাব, কাঠের আসবাব, কিন্তু কিন্তু টেবিল নয়, আলমারি কি? হ্যাঁ, এই তো হাতল। খাড়ি খাড়ি হাতল, কাঁচের হাতল, পলকাটা, কাঠগ্লাস, যেমন অনেক পুরনো আলমারিতে থাকে। ফণিবাবুর একটা পুরনো আলমারি আছে বটে, কিন্তু তার হাতল কাঁচের কি না সেটা মনে পড়ল না। কিন্তু এ কি, আলমারি যে খোলা! ফণিবাবু হাতলটা ছেড়ে দিলেন। অল্প টান দিতেই দরজা খুলে এসেছে। সব যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে। তাঁর আলমারি স্বভাবতই তিনি কখনো খোলা রেখে যান না। যদিও ধনদৌলত বলতে তার কিছুই নেই, কিন্তু জামা কাপড় আছে, কিছু পুরনো দলিল আছে, টাকা পয়সা যা কিছু থাকে আলমারির দেরাজে। আজ সকালে কি তাহলে চাবি দিতে ভুলে গিয়েছিলেন ফণিবাবু? কিন্তু টেবিলটা কোথায় গেল? তাহলে কি ঠিক তাই হবে? কারণটা খুঁজে পেয়েছেন ফণিবাবু।
3: গতকাল ছিল রবিবার, দুপুরে এলো তুমুল বৃষ্টি, আর তখনই ফণিবাবু দেখলেন যে তার ঘরের সিলিং থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে ঘরের ভেতর। টেবিলের ওপরেও জল পড়ছিল, তাই নবীন খবরের কাগজ চাপা দিয়েছিল। আসলে বাড়িটা বেশ পুরনো, বাড়িওয়ালাকে ছাঁত সরানোর কথা বলতে হবে, এই কথাটা তখনই মনে হয়েছিল ফণিবাবুর। আজও যে এ পাড়ায় দুপুরের দিকে বৃষ্টি হয়েছে সেটা ফণিবাবু রাস্তা ভিজে দেখেই বুঝেছিলেন। নবীন যদি টেবিলটা

0: কে জানলার দিকে সরিয়ে থাকে এবং কাপড় সমেত আলনাটা উল্টো দিকের দেওয়ালে টাঙিয়ে থাকে, তাহলে বলতে হবে সে সুবিবেচনার পরিচয় দিয়েছে। ফণীবাবু মানি ব্যাগটা পকেটে পুরে জানলার দিকে এগোলেন, তিন পা এগোতেই বাধা পড়ল। এটা চেয়ার, নবীন তাহলে চেয়ারটা কি সরিয়েছে? না, এভাবে অন্ধকারে হাতড়ানোর কোনো মানে হয় না। তার চেয়ে বাকি সময়টা আলোর অপেক্ষায় চেয়ারটাতেই বসে কাটিয়ে দেওয়া ভালো। একটা টিকটিক শব্দ সম্বন্ধে সচেতন হয়ে যে মুহূর্তে ফণীবাবুর খেয়াল হলো যে তার ঘরে কোনো টেবিল ঘড়ি নেই, ঠিক সে মুহূর্তে একটা কান ফাটা শব্দ তাকে চমকিয়ে প্রায় চেয়ার থেকে ফেলে দিল। টেলিফোন, তার মাথার ঠিক পেছনের টেবিলের উপর টেলিফোন বেজে উঠেছে। নিঃশব্দ অন্ধকারে প্রায় এক মিনিট ধরে একটা তুমুল আলোড়ন তুলে অবশেষে টেলিফোনটা থামল। এবার ফণীবাবু বুঝলেন যে তিনি তার নিজের ঘরে আসেননি, কারণ তার টেলিফোন নেই। আর এই উপলব্ধির সঙ্গে সঙ্গেই তার কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। 17-2 আর 17-3 হলো পাশাপাশি বাড়ি, একই ধাঁচের দুটো বাড়ি, দুটো বাড়ি তিনতলা, দুটো বাড়িরই একটি বাড়িওয়ালা। 17-3 ফণীবাবু কোনো দিনও ঢুকেনি, কিন্তু আজ বোঝাই যাচ্ছে যে দুটো বাড়ির প্ল্যানই প্রায় হুবহু এক।
1: বাহ, এই ছিল আজকের ছোট গল্প লোড শেডিং। আশা করি সত্যজিৎ রায়ের এই সুন্দর গল্পটি তোমাদের সকলের ভালো লেগেছে। তবে এবার আমরা চলে যাব আরেকটি বিশেষ আলোচনায়। বর্তমান সময়ে আমাদের জীবনযাত্রায় মানসিক স্বাস্থ্য, চিন্তাভাবনা এবং অনুভূতির গুরুত্ব অনেকটাই বেশি। নিজের মনের যত্ন নেওয়া এবং প্রয়োজনের সময় সঠিক পরামর্শ নেওয়া কতটা গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলি নিয়েই এবার শোনা যাক একটি বিশেষ আলাপচারিতা। মনোবিজ্ঞান এবং কাউন্সেলিং নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করবেন ডাক্তার হেল্লুল মুখার্জি। ওনার সঙ্গে এই বিশেষ সাক্ষাৎকারটি করেছে আমাদের আরজি রিমা।
2: মানুষকে বোঝা কি সত্যি এত সহজ? আমরা প্রতিদিন অনেক মানুষের সঙ্গে কথা বলি, অনেক মানুষের সঙ্গেই আমরা মিশি, সম্পর্ক গড়ে তুলি, কিন্তু একজন মানুষের হাসির পেছনে লুকিয়ে থাকা গল্প বা তার নীরবতার পেছনে না বলা কথা আমরা কি সত্যি বুঝতে পারি? আজ সেই অদেখা মন এবং সেই মনের কিছু অজানা গল্প নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজকে রয়েছেন ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডিজ ইন এডুকেশনের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক, যিনি কাউন্সেলিং সাইকোলজি বিষয় নিয়ে বিশেষতা অর্জন করেছেন, ডক্টর হিল্লুল মুখার্জি স্যার। আপনাকে যুববাণীর আজকের পর্বে আন্তরিক স্বাগত।
3: ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। সবার সঙ্গে এইভাবে কথা বলে আমার সত্যি আশা করি খুব ভালো লাগবে, সবাই আমার কথা, আমার বক্তব্যে উপকৃত হবে, সেটাই আশা রাখছি।
2: স্যার, প্রথম প্রশ্নটাই একটু অন্যরকমভাবে শুরু করতে চাই। আমরা অনেক মানুষের সাথে আমরা কথা বলি এবং সেই কথা বলার মাধ্যমে মানুষ সম্পর্কে অনেক কিছু আমরা জানতে পারি, কিন্তু কথা না বলেও একজন মানুষের চোখের ভাষা বা তার ছোট ছোট আচরণ দেখেও কি একজন মানুষ সম্পর্কে অনেক কিছু আমরা বলতে পারি?
3: দেখো, বিষয়টা হচ্ছে আমরা যখনই মনোবিজ্ঞান নিয়ে কথা বলি তখন সাধারণ মানুষের একটা ধারণা আছে যে মনোবিজ্ঞান হচ্ছে এমন একটি বিষয়, সেই বিষয়ে যারা স্পেশালাইজেশন করেছে বা যারা এই বিষয় নিয়ে পড়াশুনো করে বা পড়ান, তারা প্রত্যেকেই মানুষের মন পড়তে পারে, না বলা কথাগুলোও বুঝে যেতে পারে, মনের ভেতরটাকে খুব ভালো করে বোঝে এবং তাদের চোখ, তাদের মুখ দেখেই তারা অনেক কিছু বলতে পারে। এবার এই কথাটার উত্তরে

আমি যেই কথাটা বলবো সেটা হচ্ছে গিয়ে, আমি যতজন মনোবিজ্ঞানীকে দেখেছি, যাদের কাছে আমি শিখেছি, আমার টিচাররা, শিক্ষক শিক্ষিকারা যারা ছিলেন, তাদের কাছ থেকে আমি যেই বিষয়টা জেনেছি, বইপত্র পড়ে যেই বিষয়টা বুঝেছি, সেটা হচ্ছে মানুষকে বোঝার জন্যে মনোবিজ্ঞানী পড়ে মানুষকে বুঝবো সেই বিষয়টা কিন্তু নয়। মনোবিজ্ঞান ছাড়াও মানুষকে বোঝা যায়, এরকম অনেক মানুষ আছে যারা

0: মনোবিজ্ঞানী পড়ে মানুষকে বুঝবো সেই বিষয়টা কিন্তু নয়। মনোবিজ্ঞান ছাড়াও মানুষকে বোঝা যায়, এরকম অনেক মানুষ আছে যারা মনোবিজ্ঞান পড়েনি কিন্তু মানুষকে বোঝে, মানুষকে বোঝার চেষ্টা করে, তাদের চোখ নাক কান মুখ দেখে বুঝতে পারে। যেমন আমাদের মায়েরা, সবাই তো আর মনোবিজ্ঞান পড়ে না, তারা কিন্তু তাদের বাচ্চাদের দেখলে, তাদের শিশুদের বিভিন্ন কান্না শুনে তারা বুঝতে পারে কখন তার খিদে পেয়েছে, কখন তার রাগ উঠেছে, কখন সে ব্যথায় যন্ত্রণায় কাঁদছে, সেটা কিন্তু তারা বুঝতে পারে। তাহলে আমি যে বিষয়টা বলছি সেটা হচ্ছে মনোবিজ্ঞান পড়লে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে মনোবিজ্ঞান আমাদের শেখায় মানুষের যে বিভিন্ন অ্যাকশনস বা আচরণ আছে সেই আচরণ বিধিকে দেখে তার সম্পর্কে একটা ধারণা নিতে শেখায়। তো আচরণ যদি আমরা দেখি, আচরণের মানে রিয়াকশন যেটাকে আমরা বলি, রিয়াকশন অ্যাকশন যদি আমরা মানুষের লক্ষ্য করি এবং সেটা বেশ কয়েকবার বা বেশ কিছু দিন ধরে আমরা যদি দেখি, তাহলে তার সম্পর্কে ডেফিনেটলি কিন্তু আমরা বুঝতে পারবো। শুধুমাত্র চোখ মুখ দেখে বলে দেওয়াটা কিন্তু ঠিক হবে না, ঠিক আছে? চোখ মুখ দেখে মানুষের মন বোঝাটা কিন্তু যায় না, ঠিক আছে? সেটা ভুল হতে পারে, তাই আমরা আচরণ দেখে তার আচরণের বিশ্লেষণ করে তার সম্পর্কে বোঝার চেষ্টা করব।
1: অনেক সময় আমরা খুব সহজেই বলি যে আমি ভালো আছি, বা অনেককেই আমরা বলতে শুনি যে আমি বেশ আছি, কিন্তু হয়তো সত্যি সত্যি সেই মানুষটা ভালো নেই। তার মধ্যে কি এমন কোনো ছোট ছোট আচরণ থাকতে পারে যেটা আপাত দৃষ্টিতে দেখে খুব স্বাভাবিক বলে মনে হলো, তার পেছনে কোনো বড় মানসিক সমস্যা থাকতে পারে যার জন্য অতি সত্ত্বর তার কোনো কাউন্সেলিংয়ে যাওয়া প্রয়োজন হতে পারে?
0: খুব ভালো একটা প্রশ্ন করলে। আমরা যারা আছি, আমার এই দর্শকরা যারা শুনছে এটা, তাদের প্রত্যেকের কাছে আমি কিছু বল মানে এই বিষয়টা নিয়ে বলবো যে মানুষকে দেখে মনেই হতে পারে যে সে যথেষ্ট রকমভাবেই ভালো আছে, সে কান্না করছে না, সে কিছু বলছে না, তার মানেই সে খুব ভালো আছে। সেটা আমরা দেখে বুঝতে পারি, আমরা বলে দিলাম যে আমরা ভেবে নিলাম, ধরে নিলাম সে ভালো আছে। এইবার বেশ কিছু লক্ষণ আছে, যেই লক্ষণগুলো আমাদের বলে দেয় যে একটি মানুষ তার কখন কাউন্সিলিংয়ের প্রয়োজন। প্রথমত, মানুষ যখন সত্যি সত্যি ভালো থাকে সে কিন্তু যথেষ্ট রকমভাবেই সচল থাকে, সে সক্রিয় থাকে, সে বিভিন্ন কাজে নিজেকে নিযুক্ত করে সে শান্তি পায়, আনন্দ পায় এবং কাজগুলো পুরো কমপ্লিট করে। যখনই কারোর আগের তুলনায়, এখানে এই ব্যাপারটা বলে রাখা বলা বাহুল্য যে আগের তুলনায়, কারণ কেন এটা বলছি আমি সেটাও বলবো, কেন আমি আগের তুলনায় কথাটা বললাম, আগের তুলনায় যদি আমার প্রোডাক্টিভিটি আমার কমে যায়, আমি আগে যতটা ভালো করে কাজ করতে পারতাম, যতটা সুন্দর করে কাজ করতে পারতাম, আগে কাজটা করে যতটা আমার ভালো লাগতো, ঠিক আছে, সেই জিনিসটা যদি আমি উপলব্ধি করি যে আমি আর সেই আনন্দটা পাই না, সেইভাবে কাজটা করতে পারছি না, সেই কাজের প্রোডাক্টিভিটি অনেকটাই কমে গেছে, এবং সেটার কারণ আমার বয়স নয়, সেটার কারণ আমার অসুখ নয়, কোনো শারীরিক অসুখ নয়, ঠিক আছে, তখন কিন্তু আমার চিন্তা করতে হবে যে আমার কি এমন কিছু হলো যেই জিনিসটার কারণে আমার কাজের জায়গাটায় সক্রিয়তা আমার কমে গেছে, এটা কিন্তু আমাদের জানতে হবে, এটা আমাদের একটু বিশ্লেষণ করতে হবে। কোনো অভিজ্ঞ যারা সাইকোলজিস্ট আছেন, কাউন্সিলার্স আছেন, তাদের সঙ্গে আমরা পরামর্শ করতে পারি। যদি তেমন কেউ না থাকে, আমরা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা এইসব বিষয়ে যথেষ্ট রকমভাবেই সেন্সিটিভ, তাদের সঙ্গে আমরা কথা বলতে পারি। তাহলে আমাদের প্রথম মাপদণ্ড যেটা আমরা ধরবো সেটা হচ্ছে গিয়ে কি আমার কাজের কর্মক্ষমতা, সেটা কি হ্রাস পেয়েছে, সেটা কি কমে গেছে, আমার কাজ করে কি আর আগের মতো আনন্দ পাচ্ছি না, ভালো লাগছে না, আমার জীবন অতিবাহিত করতে কি আমার বোঝা মনে হচ্ছে, বোঝা লাগছে, ভালো লাগছে না। হ্যাঁ, এক দু

0: দিন এরকম হতেই পারে, ঠিক আছে, এক দুদিন হতে পারে যে আমার কাজ করতে ভালো লাগছে না, সেটা হতে পারে কোনো সিচুয়েশনাল ট্রানজিটের কারণে, আমাদের সিচুয়েশনাল কোনো ফ্যাক্টরের কারণে আমার ভালো লাগতে পারে, কিন্তু সেটা যদি বেশ কিছু দিন ধরে হচ্ছে তাহলে কিন্তু সেটা আমাকে চিন্তা করতে হবে যে আমার কাউন্সেলিংয়ের প্রয়োজন কি না। তারপরে ছোটো বাচ্চারা যারা স্কুলে পড়ে তাদের কর্মক্ষমতাটা তো আমরা সেরকমভাবে দেখি না, তারা যথেষ্ট রকমভাবে চঞ্চল, তারা প্রাণবন্ত, ঘুরে বেড়াচ্ছে, খেলাধুলো করছে, সেইগুলোর মধ্যে যদি কোনো রকমভাবে কোনো পরিবর্তন ঘটে, ঠিক আছে, তারপর খাওয়া দাওয়া যদি কমে যায়, ঘুমে যদি সমস্যা হয়, এই কতগুলো ইন্ডিকেশন আছে, অনেক সময় স্বাস্থ্য ভাঙতে পারে, ঠিক আছে, স্বাস্থ্যটা আমার ভেঙে যাচ্ছে এবং তার কোনো মেডিকেল রিজনস আমরা খুঁজে পাচ্ছি না, ডাক্তার দেখিয়েও সেরকম কিছু বের হচ্ছে না, তখন কিন্তু আমাকে বুঝতে হবে যে আমার কাউন্সেলিংয়ের প্রয়োজন। আর যেই মানুষ এরকম ফিল করে যে আমি আগের থেকে দুশ্চিন্তা বেশি করছি, আমার মাথায় মানে অনেক রকমের চিন্তা একের পর এক আসতে শুরু করেছে, আসছে, এবং আমি চিন্তাগুলোকে কোনোরকমভাবেই আটকাতে পারছি না, তখন কিন্তু আমাকে চিন্তা করতে হবে যে আমার হয়তোবা কোনো পরামর্শ প্রয়োজন, পরামর্শদাতার সঙ্গে কথা বলতে হবে। এবং এইভাবেই এই সকল মানুষকে আমরা আইডেন্টিফাই করে আমরা কিন্তু কাউন্সেলিংয়ের দিকে পাঠাতে পারি।
1: আমাদের সবার মধ্যেই একটা মন আছে, আর সেই মন আছে বলেই হয়তো একজন মানুষকে শুধু বাইরে থেকে দেখে বিচার করা সম্ভব নয়। আজকে সেই অদেখা মনে অনেক অজানা কথা আমরা জানলাম। আমাদের সম্মানীয় অতিথি ডক্টর হিল্লুল মুখার্জি, আপনার মূল্যবান সময়, অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোকে আজকের আলোচনা পর্বকে সমৃদ্ধ করে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ।
0: তোমাকেও অসংখ্য ধন্যবাদ, তোমার দর্শকদের, যুববাণীর দর্শকদের সকলকেই আমি ধন্যবাদ দিই যে এরকম একটা বিষয় আজকে তুমি তুলে ধরলে, যে বিষয়গুলো নিয়ে আমাদের খুব কম বলা হয়, খুব কম কথা আছে, আমরা এই বিষয়গুলো নিয়ে খুব বেশি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, তো তাই আমরা হয়তোবা বলি না। তোমার দর্শকদের ভালো হোক, তোমারও ভালো হোক এই কথাগুলো তুলে ধরার জন্যে। আমরা ভবিষ্যতে আরও এরকম অনেক বিষয় নিয়ে আলোচনা করব, সেই আশা রাখি। ধন্যবাদ,
1: অসংখ্য ধন্যবাদ স্যার। আমি আরজে রিমা আজ আলোচনা পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসব নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো দিক নিয়ে আলোকপাত করতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শুনতে থাকুন আপনাদের প্রিয় অনুষ্ঠান যুববাণী।
2: ধন্যবাদ রিমা, এবং ধন্যবাদ ডাক্তার হিল্লুল মুখার্জিকে এত সুন্দর ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের সঙ্গে আজ মতামত ভাগ করে নেওয়ার জন্য। আশা করি এই আলাপচারিতা থেকে তোমরাও অনেক কিছু জানতে পেরেছ। আচ্ছা, একটা বিষয় কি কখনো ভেবে দেখেছ, এই পৃথিবীতে আমরা প্রতিদিন নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হচ্ছি, নতুন নতুন গল্পও তৈরি হচ্ছে, আর একই সঙ্গে বাড়ছে পৃথিবীর মানুষের সংখ্যা। কিন্তু শুধু মানুষের সংখ্যা বাড়লেই তো হবে না, আমাদের ভাবতে হবে এই বাড়তে থাকা জনসংখ্যার জন্য আমরা কেমন ভবিষ্যৎ তৈরি করছি। আগামীকাল অর্থাৎ 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। প্রতিবছর এটি পালন করা হয় জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য। জনসংখ্যা শুধু একটি সংখ্যাই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে প্রতিটি মানুষের জীবন। একজন মানুষের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং ভালোভাবে বেঁচে থাকার সুযোগ, সব কিছুই এর সঙ্গে সম্পর্কিত। একটি দেশের জনসংখ্যা যদি শিক্ষিত, দক্ষ এবং সচেতন হয়, তাহলেই সেই জনসংখ্যা দেশের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। কিন্তু পরিকল্পনা ও সচেতনতার অভাব হলে অতিরিক্ত জনসংখ্যা নানা সমস্যারও কারণ হতে পারে। তাই প্রয়োজন সঠিক শিক্ষা, স্বাস্থ্য, সচেতনতা এবং ভবিষ্যতের কথা ভেবে দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়া। আর এই বিষয়ে তরুণদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের তরুণরাই আগামী দিনের সমাজ তৈরি করবে। তো আজকের মতো আমাদের অনুষ্ঠানের সময় কিন্তু একেবারেই শেষ, তো নিশ্চয়ই কথা হবে।

অন্য এক নতুন পর্বে নতুন দিনে নতুন কোনো ভাবনার খোঁজে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই শুনতে থেকো তোমাদের প্রিয় অনুষ্ঠান যুব অনুষ্ঠান যুব বাণী।

0: ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ভারত অস্ট্রেলিয়া প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত একটি নতুন যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে। অবাধ, মুক্ত, সর্বাত্মক ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্বার্থে সমুদ্রপথ নিরাপত্তা সহযোগিতার ব্যাপারে দুই দেশ সম্মত হয়েছে। দীর্ঘমেয়াদী ভিত্তিতে অস্ট্রেলিয়া থেকে ইউরেনিয়াম ভারতে নিয়ে আসার ব্যাপারে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। মেলবোর্নে তৃতীয় অস্ট্রেলিয়া ভারত বার্ষিক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল শুধুমাত্র দুটি মহাসাগরীয় অঞ্চলের মিলনস্থল নয়, ভারত ও অস্ট্রেলিয়ার মতো দুটো সমমনোভাবাপন্ন যৌথ আকাঙ্ক্ষার প্রতীক।
1: हमारे मैरिटाइम सिक्योरिटी कोलैबोरेशन रोडमैप से इंडो पैसिफिक में हमारे साझा प्रयासों को नई ताकत मिलेगी। हम शिप बिल्डिंग, शिप रिपेयर और मेंटेनेंस में भी मिलकर आगे बढ़ेंगे। फ्रेंड्स, हमने कई क्षेत्रीय एवं अंतर्राष्ट्रीय मुद्दों पर भी विस्तार पूर्वक चर्चा की।
0: সাংবাদিকদের কাছে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন, দুই দেশের প্রধানদের মধ্যে এই আলোচনা অত্যন্ত ইতিবাচক ছিল। দুই দেশের ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্ব এতে প্রতিফলিত হয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রেও দুটি দেশ বড় পদক্ষেপ নিয়েছে। 2022 সালের বাণিজ্য চুক্তির পর ভারত ও অস্ট্রেলিয়ায় দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় 50% বেড়েছে। এই ধারাকে অব্যাহত রাখতেই দুই নেতা ব্যাপক অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সিইসিএ নিয়ে আলোচনা দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন,
2: The energy that we feel in here tonight defines the Australia-India partnership. It is an enthusiasm and a dynamism that drives the positivity and promise of our two nations and peoples.
0: অস্ট্রেলিয়া সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদেশের বিরোধী দলনেতা অ্যাঙ্গাস টেলরের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে প্রতিরক্ষা, বাণিজ্য, শিক্ষা, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, বিনিয়োগ ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ককে আরও জোরদার করতে দ্বিপাক্ষিক সমর্থনের বিষয়টিও পুনর্ব্যক্ত করা হয়। অস্ট্রেলীয় সফর শেষে প্রধানমন্ত্রী আজ নিউজিল্যান্ডের অকল্যান্ড পৌঁছবেন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে অকল্যান্ডে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রায় 4 দশক পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এই প্রথম নিউজিল্যান্ড সফর। এই ঐতিহাসিক মুহূর্তকে ঘিরে প্রবাসী ভারতীয় সম্প্রদায় এবং নিউজিল্যান্ডের নাগরিক উভয় পক্ষই অধীর আগ্রহে অপেক্ষা করছে। প্রধানমন্ত্রী এই সফর ভারত নিউজিল্যান্ড সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিউজিল্যান্ড সফরের মধ্যেই সেদেশে মাউরি নববর্ষ মাতারিকে উদযাপন করা হচ্ছে। এই দুই ঘটনার সংযোগ প্রধানমন্ত্রীর সেদেশ সফরে এক বিশেষ তাৎপর্য যোগ করেছে। এর ফলে সাংস্কৃতিক মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে ওঠা ভারত ও নিউজিল্যান্ড সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সুরক্ষিত সমৃদ্ধ সীমান্ত অঞ্চল এবং সচেতন সমাজই দেশকে নিরাপদ করে তুলতে পারে। তিনি বলেছেন, ভাইব্রেন্ট ভিলেজেস প্রোগ্রাম, সীমান্ত এলাকায় কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি যাতে বাস্তবায়িত হয় সেই লক্ষ্যে কাজ করে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশকে সম্পূর্ণভাবে অনুপ্রবেশ মুক্ত করতে সরকার এক শক্তিশালী ব্যবস্থা করে তুলেছে।

0: গতকাল নতুন দিল্লিতে দেশের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ সুপারদের সঙ্গে তিনি এক বৈঠক করেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর কুয়েত সফর শেষে ওমান পৌঁছেছেন। সেদেশের বিদেশ মন্ত্রকের মহানির্দেশক শেখ আহমেদ আল মাসকারি তাকে স্বাগত জানান। ডক্টর জয়শঙ্কর বর্তমানে 11 দিনের কাতার, বাহরিন, কুয়েত, ওমান, নিউ ইয়র্ক এবং ব্রাসেলস সফর করছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস এরাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসির খসড়া তৈরির জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাই নেতৃত্বের 7 সদস্যের একটি কমিটি গঠনের কথা ঘোষণা করেছেন। তিনি বলেন, ভারতের সংবিধান দেশের সব রাজ্যকে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের অধিকার দিয়েছে। এর সঙ্গে সঙ্গতি রেখেই মহারাষ্ট্র সরকার চলতি বছরের বাজেট অধিবেশনে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের জন্য এই কমিটি গঠন করল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ভারত বিশ্বের দক্ষতা কেন্দ্র জিসিসি হিসেবে অন্যতম পছন্দের দেশ হিসেবে উঠে এসেছে। নতুন দিল্লিতে জিসিসির বাণিজ্য সম্মেলনে তিনি বলেন, এর পেছনে মূল কারণ হল শক্তিশালী প্রাতিষ্ঠানিক দক্ষতা ও উদ্ভাবনী পরিমণ্ডল। নতুন দিল্লিতে বণিক সংঘ সিআইআই আয়োজিত ন্যাশনাল জিসিসি বিজনেস সামিটে অর্থমন্ত্রী বলেন, ভারত বর্তমানে 2100-এরও বেশি সক্রিয় এ ধরনের কেন্দ্রের আবাসস্থল, যেখানে 23 লক্ষ পেশাদার সরাসরি কাজ করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ শিখ বরাইক এরাজ্য থেকে রাজ্যসভার 3টি আসনে বিজেপি প্রার্থী হচ্ছেন। দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গতকাল এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই 3 জন গতকালই বিজেপিতে যোগদান করেন। বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য কলকাতায় এক সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, এই 3 জনের তাদের দলে যোগদান ব্যতিক্রমী ঘটনা। এক দেশ এক নির্বাচন সংক্রান্ত প্রস্তাবিত আইনটি পর্যালোচনা করতে যৌথ সংসদীয় কমিটি আজও আগামীকাল গোয়ায় আলোচনা সভা ও মতবিনিময় করবে। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার আগেই সমাজের বিভিন্ন স্তরের মানুষের মতামত সংগ্রহের জন্য দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে সংসদীয় কমিটি গোয়া সফর করছে। ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনের 6 দিনব্যাপী শেষকৃত্য গতকাল সম্পন্ন হয়েছে। অগণিত সমর্থকদের উপস্থিতিতে মাসাদের ইমাম রেজা মাজারের দার আল জিকর প্রার্থনা কক্ষে তাকে সমাহিত করা হয়। শেষকৃত্যে সমস্ত ধর্মীয় আচার সম্পন্ন করেন খামেনের বড় ছেলে সৈয়দ মোস্তফা খামেনেই। উল্লেখ্য, চলতি বছরের 28 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনেই মৃত্যুর পর পশ্চিম এশিয়া জুড়ে সংঘাতের সূত্রপাত হয়। মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টি চলেছে। আগামী সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে আবহাওয়া বিজ্ঞানী সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
1: দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আগামী 5 দিন 13 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতে। বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে প্রধানত উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং সেই সাথে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি এবং কিছুটা হাওড়াও। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 5 দিন বৃষ্টিপাতের পরিমাণ কলকাতার ক্ষেত্রেও বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি থাকবে উত্তরের জেলাগুলো, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। মৎস্যজীবীদের জন্য 9 থেকে 10 তারিখের মধ্যে সমুদ্রে দমকা হাওয়া থাকার কারণে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
0: এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। ফ্রান্সের হয়ে 60 মিনিটে কিলিয়ান এমবাপ্পে এবং 66 মিনিটে ওসমান দেম্বেলে গোল করেছেন। এদিকে লস এঞ্জেলসের ইঙ্গেলউড স্টেডিয়ামে আজ ভারতীয় সময় রাত 12:30টায় স্পেন খেলবে বেলজিয়ামের বিরুদ্ধে। এই ম্যাচে জয়ী দল সেমিফাইনালে ফ্রান্সের মোকাবিলা করবে। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আজ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। লর্ডসের মাঠেই প্রথমবার হতে চলা মহিলাদের এই ঐতিহাসিক টেস্ট ম্যাচে হরমনপ্রীত কৌর নেতৃত্ব দেবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ভারত অস্ট্রেলিয়া

0: প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত একটি নতুন যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে। দুদিনের নিউজিল্যান্ড সফরে প্রধানমন্ত্রী আজ অকল্যান্ড পৌঁছবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সুরক্ষিত সমৃদ্ধ সীমান্ত অঞ্চল এবং সচেতন সমাজ দেশকে নিরাপদ করে তুলতে পারে। খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা। সংবাদ শিরোনাম। রাজ্যে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে আগরতলার খাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের কনভেনশন সেন্টারে গতকাল থেকে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ শুরু হয়েছে। রাজ্যের শিল্প বাণিজ্য দপ্তর এবং ফিকি আয়োজিত দুই দিনের এই বিজনেস কনক্লেভের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। কনক্লেভে ভার্চুয়ালভাবে কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও অংশগ্রহণ করেন। আজ এই কনক্লেভ সমাপ্ত হচ্ছে। কাকরাবনে আজ রবি মরশুমের ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা সরকারের খাদ্য গণবণ্টন ও ক্রেতা সুরক্ষা দপ্তরের উদ্যোগে 2025-26 বিপণন মরশুমের ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হবে কাকরাবন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে। জম্মুর ভগবতী নগর যাত্রীনিবাস বেস ক্যাম্প থেকে তীর্থযাত্রীদের অষ্টম দল গতকাল অমরনাথের গুহা মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই দলে রয়েছে 8,000-এরও বেশি পুণ্যার্থী। ঊনকোটি জেলার বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। দেও ও মনু নদীর জলস্তর ধীরে ধীরে কমছে। জেলায় বর্তমানে 47টি সরকারি ত্রাণ শিবির খোলা হয়েছে। এর মধ্যে কুমারঘাট মহকুমায় 4,639 জন এবং কৈলাসহর মহকুমায় 4,939 জন বন্যা কবলিত এলাকার মানুষ রয়েছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন গতকাল ভুবনেশ্বরে এক অনুষ্ঠানে গভীর সমুদ্রে প্রাকৃতিক ভারসাম্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পন্থায় মৎস্য উত্তোলনের অনুমোদনপত্র প্রদান কর্মসূচির উদ্বোধন করেছেন। তিনি বলেন, গভীর সমুদ্রে দেশের নিজস্ব এক্তিয়ারভুক্ত জলসীমায় মৎস্য উত্তোলনের অনুমোদন মৎস্যজীবীদের জীবিকার অর্জনের ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে। প্রতিটি অনাথ শিশুর সুস্থ নিরাপদ ভবিষ্যতের লক্ষ্যে রাজ্য সরকার দত্তক প্রক্রিয়ার বিধিমালা সরলীকরণে উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। আগরতলার প্রজ্ঞাভবনে গতকাল স্টেট অ্যাডাপশন রিসোর্স এজেন্সি এবং সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর আয়োজিত এক প্রশিক্ষণ শিবিরে তিনি একথা জানান। ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোকে 2-0 ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করেছে ফ্রান্স। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকে। দ্বিতীয়ার্ধের 60তম মিনিটে কিলিয়ান এমবাপে এবং 66তম মিনিটে ওসমান ডেম্বেলে পরপর গোল করে দলের জয় নিশ্চিত করেন। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম।

জানিয়ে দিচ্ছি আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লীলামণি জড়া। বেলা 12:55 চাষের কথা, বিষয় মুগডাল চাষ। দুপুর 1:05 শুনবেন আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। দুপুর 1:40 শুনবেন লোকগীতি শিল্পী জোজো। দুপুর 1:50 ছড়ার গানের শিল্পী ইন্দ্রাণী সেন। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 স্বাবলম্বী মহিলাদের নিয়ে অনুষ্ঠান মানবী। সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে দশম শ্রেণীর বাংলা থেকে পোস্টমাস্টার বিষয়ে পাঠ দেবেন উমাকান্ত ইংরেজি মিডিয়াম বিদ্যালয়ের শিক্ষিকা সেবিকা ধর। সন্ধে 6:30 ঘরগৃহস্থীর আসর, পরে শুনবেন লোকগীতি শিল্পী বিষ্ণুপদ মান্না। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান, সন্ধে 7:45 ককবরক সংবাদ, সন্ধে 7:55 স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 বিজ্ঞান বিচিত্রা, রাত 8:30 আধুনিক গানের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, রাত 9:00 শুনবেন নজরুল গীতি শিল্পী ঝুমা চক্রবর্তী, রাত 9:15 স্পটলাইট, রাত 9:30 বাংলা নাটক মাছলি বাবা, রচনা হীরেন চট্টোপাধ্যায়, প্রযোজনা কল্যাণ দে, রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 শুনবেন মৈত্রী। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠানের পরিবর্তন হতে পারে। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী আগরতলা, এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। অনুষ্ঠানের প্রথম শিল্পী নিপা মুখোপাধ্যায়।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন পাপড়ি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা।

0: যাত্রীগণ মন দিয়ে শুনুন। যাত্রাকালে যদি টিসি টিকিট দেখতে চান তাহলে দেখিয়ে দিন, কিন্তু কেউ যদি ওটিপি পিন বা পাসওয়ার্ড দেখতে চায় তাকে তক্ষুনি তাড়িয়ে দিন।
1: আরবিআই এ কথা বলে, ওটিপি বা পিন চেয়ে কল বা মেসেজ এলে একটু সাবধানে।
2: দর্শকরা সজাগ হন, ব্রেকিং নিউজ হওয়া থেকে যদি বাঁচতে চান তাহলে টাকা পাঠানোর সময় নাম ও টাকার অঙ্ক সর্বদা দুবার দেখে নেবেন।
0: আরবিআই এ কথা বলে, যে কাউকে পেমেন্ট করার সময় একটু সাবধানে।

আকাশবাণী আগরতলা। এখন শুনবেন হিন্দি ছবির গান। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন অলকা ইয়াগনিক এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে, ছবির নাম কামচোর।

কুরুক্ষেত্রে ছবির গান শুনলেন কুমার শানু এবং অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে। পরে গানটি শুনবেন বিনোদ রাঠোর এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে। ছবির নাম প্রেম গ্রন্থ।

কাসুর ছবির গান শুনলেন অলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণের দ্বৈত কণ্ঠে। পরে গানটি শুনবেন ওয়াজুদ ছবি থেকে, অলকা ইয়াগনিক এবং কুমার শানুর দ্বৈত কণ্ঠে।

হিন্দি ছবির গান শুনলেন, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।

দোলন চম্পা ছবির গানখানি শুনলেন কিশোর কুমারের কণ্ঠে। একই শিল্পীর কণ্ঠে এবারের গানখানি শুনুন পাপ পূর্ণ ছবি থেকে।

শেষ পরিচয় ছবির গানখানি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। একই শিল্পীর কণ্ঠে এবারের গানখানি শুনুন যৌতুক ছবি থেকে।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এবারের গানখানি শুনবেন স্ত্রী ছবি থেকে।

শ্রোতা বন্ধুরা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা ছবির গান। এবারের গানখানি শুনুন সাপ মোচন ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

হাঁসুলি বাঁকের উপকথা ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন সর্বশেষ বাংলা ছবির গানখানি আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কক্ষব্রুক অনুষ্ঠান।

0: দেবর কাম যত না আকাশ পেন আগত তোলা তিনি নি দেবর জন কগর পান্দব যত না ন লাভ সুযোগ আপারি তিনি পান্দন পুলাও ন লেলমানি জরা লেলমানি জ্বর উখ্রানি জগাম তাং বিতি হাকিয়া তাং বিতি ও নারিকার বুফাং ন রিমানের গই থাইসেন কক সবই খনারি জাগান
1: নারিকেরানো তো চিং গবং মা চামং সামুই চাউই মানো রমদি কেক বিস্কুট লাডু আইসক্রিম রক অবনে কারি চিং বন মূসং চাফর রগব রিউই চাও রমদি চাখাতুই তে চাখাই সঙ্গে চাফর রগ আউং সংফ্রু তে সুজি রক সঙ্গে চাফর রগব চিং বন রিউই চাও অবশ্যই মিয়া নারিকেরা ব্লাইনব ওয়াফারা রক সামনাকে জিনিস সামং নাঙ্গ

0: আবনি হলো আ খাতন যাক নারিকেরা আবু ফাঙ্গ তৈরি নানি নাংনাই নারিকেরা আবু ফাঙ্গ যেন গবাং মা বেমার রোগব নগো রমদি উড়ি রক নারিকেরা আবু ফাঙ্গন চাউই হাইমা খালাই খিবে বাইমার উড়ি হাইন মুসরুম কচাক এবার মুসরুম কচা হইনি টেকা সাতংমানি আবার রোগব নারিকেরা বুফাংন চাউই হাইমা খালাই খিবে বাইও হাইকে ও বেমার রোগ বাই ইয়াকাক না হাংকে নারিকেরা ও ডাহারমেট ডিএসি পাউডার এলড্রিন ক্লোরোফাইরিফস অমতি হাই বিথি রোগ সারি রেনানি নাংনাই চিন্তু শুয়ো কানিসা হাও এবার জাগাও কুড়িশা নিচিমি কুড়িশা তে কাইবা নারিকেরা বসা কাজাগো ও কাজাক নারিকেরা বসানি ইয়াফাঙ্গ যাবরা রোগ আচাই তংখাঙ্কে চুঙাবনো ফুই সাবখলাই তনিনা নাংনাই ফিয়া মুসুক তে পুন রোগ চাউই মায়া আংনা বাকি আর নারিকেরা কাজাক হাও এবার জাগাও বেড়ারিউই রেনানি নাংনাই অবশ্যই মিয়া কাইমানি ইয়াগুলো নারিকেরা নো থাঙি না ইয়াতংমানি আবার রকমখা চাইয়া হানি বাকি নো সালো ওয়াইনেই ওয়াই থামসে মানখাঙ্কে বনো নাইকানি খালাইনা নাংনাই বসাকলৈন বুমা নাইকানি খালাইমা হাইন যেন নারিকেরা নো কাইখাঙ্কে নাইকানি খালাইনা নাংনাই হাইকে মহাইকে যাই যাইকে নাইকানি খালাই নারিকেরা নো কাইমাঙ্কে খা খালেও চিনি নারিকেরা কাইনাই দাখক তৈবু খুকসং নারিকেরা নো কাহামকে নো ফলি রুই মানান তেব ন যাত্রা যাতকে ফালিনে রং রকব গবাংকে আজিউই মানানো পাইথাগো তৈথাসে কক সানা মুচুঙ্গ যেন নারিকেরা নো কাইনাই নাইকানি খালাইমা বাসিমি তো ইংয়া বনো চেন জাত কাহাম নাইব কাইনানি নাংনাই হাইকে চিং তো শুয়ো নারিকেরা জাত কাহামনি বিশিংনি নো দাল থাম তঙ আবার অংখা টি ইন্টু ডি নারিকেরা এবার তল অ্যান্ড ডোয়ার নারিকেরা সাকি গোপাল নারিকেরা তে ডি ইন্টু টি এবার ডোয়ার অ্যান্ড টল নারিকেরা ও নারিকেরা রং কাইমানখান কেন চিং কাহাম বোথাই তে গবাংখে বোথাই মানে মাননাই
1: আসে জল তিতাং ভিডিও নাইকরা বুফাং নরি মানার গই থাইসেন কক সাউই খনাই জাকা আফারি তাবো হাইন হাই লালমানি জর খনাই জাগন জাদুনি রচামং জাদুনি রচামং গো রানু দেবরং বাই রচাব জাক রচামং রক নরথানি খনাই জাগন
2: জান্দু জাদু থাং মানি অসির লাইয়াদ ও জাদু নংবা বিয়ান তৈ থাঙ্ক ও জাদু

taçado e ousado. Zandu, zandu, ambu, sagalak.

오자두 너르타르 실라블라야드 오자두 난두 오가티 헐렁사 방마니 바그이

O machinha kajagu azado opakore nuru layado onine.

放松过对人客过来，我的老热的爷爷没问来，我热的。

在卖相梦大山的人都人都让我对下的公里下跑呢让我下个了

忘了把手握莫上来呀，阿叔伯莫上来呀，我在等。

अब सुख सिक्न थौ माने जादु ओ जादु ओ जादु जादु।

오자도 탕만에 남부라 시를 라야 오자도니 탕만에 남부라 시를 클라이

Buddy, toy, in me, why rock in the langa.

Oh,

Om Den Gajo.

لا لا لا لا لا لا.

Rock thing. Oh, long, oh, long,

cũng tơ ngân chim cho mang nín tơ hơi hơi.

ơi bố mà chết nè trong hơi na bê ta hà rơ bay hồi nhìn và bắt nơi

chúc mừng ngày chúc ai nó rộp hơi hơi hơi hơi.

Rước ai râu sốc bối ngây. Rước ai râu nâu ngây.

আসতে হাজং খরঙ্গ আগেরধন মলসম্বাই রাজাবজাক রাজামরণ খনারজাকা আফারিতাও পান্দান পাইথক ফাশিং সুমৈ তামঙ্গ ললিত দেবরম্বাই তামজাক সুমৈ তামর খনারজাগানা

0: আসজর তে পান্দন পাইথেক ফাশিং তাই সুমিতামঙ্গ ললিত দেওয়ার মাইতামশাক সুমিতামর খাই সাক্ষা আকাশপানা করতলা অবনি লগিন মতাক সাক্ষা তিনি দিবর্জন কবর পান্দা
1: এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন চাষের কথা।
2: চাষের কথা আজকের প্রসঙ্গ মুগ ডাল চাষ। ডাল ভারতের বৃহত্তম জনগোষ্ঠীর খাদ্য তালিকায় একটি গুরুত্বপূর্ণ আমিষ সমৃদ্ধ খাদ্য উপাদান। এতে প্রচুর পরিমাণে প্রোটিন ছাড়াও শর্করা, চর্বি ও খনিজ রয়েছে। মুগ, মুসুর, মাসকলাই, ছোলা, মটর যে কোনো ডালই হোক না কেন, তা শরীরের জন্যে অত্যন্ত প্রয়োজনীয় এবং উপকারী। অন্যান্য ডালের আবাদ কমলেও কিন্তু মুগের আবাদ বাড়ছে। এর কারণ হলো মুগই একমাত্র ফসল যা শীতকালীন ফসল কাটার পর চাষ করা যায়। কিন্তু মুগ চাষের প্রধান অসুবিধাগুলো হলো মুগের ফল একই সাথে পাকে না, ফলে একাধিকবার ফল সংগ্রহ করতে হয়, যা শ্রমঘন কাজ। বর্তমানে প্রচলিত জাতগুলোর ফল একই সাথে পাকে না, মুগের ফলগুলো যেন একই সাথে পাকে সে উদ্দেশ্যকে সামনে রেখে বিজ্ঞানীগণ গবেষণার মাধ্যমে কয়েকটি নতুন জাত উদ্ভাবন করেছে, যার ফলগুলো প্রায় একই সাথে পাকে এবং ফলনও ভালো হয়। নতুন জাতগুলো হলো বাড়িমুগ ৫, বাড়িমুগ ৬, বিনামুগ ৫, বিনামুগ ৭, বিনামুগ ৮ এবং বিয়মুগ ৪। জাতগুলোর বৈশিষ্ট্য হলো গাছের উচ্চতা খাটো থেকে মাঝারি, জীবনকাল কম, বীজের আকার মাঝারি ও উজ্জ্বল সবুজ, আর গ্রীষ্মকালে চাষের উপযোগী হয়। হেক্টর প্রতি গড় ফলন ১.৮ টন এবং পাতা হলুদ মোজাইক ভাইরাস সহ্য ক্ষমতা সম্পন্ন। বৃষ্টির জল জমে না এমন জমিতেই মুগের চাষ করা যায়, তবে বেলে দোআঁশ জমিতে চাষ করলে ভালো ফলন হয়। বৃষ্টি বা অন্যান্য কারণে জল জমে গেলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। গ্রীষ্মকালীন মুগ বপনের সময় অঞ্চলভেদে কিছুটা তারতম্য যদিও হয়।

মাঘ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ফাল্গুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বীজ বপন করতে হবে। দেশের অন্যান্য অঞ্চলে ফাল্গুনের দ্বিতীয় সপ্তাহ থেকে চৈত্রের মাঝামাঝি পর্যন্ত বীজ বপন সম্পন্ন করতে হবে। জমির অবস্থাভেদে 2 থেকে 4টি চাষ ও মই দিয়ে জমি তৈরি করতে হবে এবং শীতকালীন ফসল তোলার পর মুগ চাষের জন্য 1 থেকে 2টি চাষই যথেষ্ট, তবে পতিত জমির জন্য 3 থেকে 4টি চাষ লাগে। জমির উর্বরতার উপর নির্ভর করে সারের তারতম্য করা যেতে পারে। এক্ষেত্রে স্থানীয় সারগুলো হলো 12 থেকে 15 কেজি ইউরিয়া, 28 থেকে 30 কেজি TSP, 15 থেকে 20 কেজি MOP ও 5 থেকে 5.5 কেজি জিপসাম সার শেষ চাষের সময় প্রয়োগ করা যেতে পারে। মুগ কালাই সাধারণত ছিটিয়ে বপন করা হয় এবং বপনের পর ভালোভাবে মই দিয়ে বীজগুলো ঢেকে দিতে হবে, তবে সারিতে বপন করলে ব্যবস্থাপনায় সুবিধা হয় ও ফলনও বেশি হয়। তবে সারি থেকে সারির দূরত্ব অবশ্যই 10 থেকে 12 ইঞ্চি করতে হবে এবং চারা গজানোর পরে জমিতে আগাছা দেখা দিলে 15 থেকে 20 দিন পর নিড়ানি দিয়ে হালকাভাবে আগাছাগুলোকে পরিষ্কার করে ফেলতে হবে, এতে ভালো ফলন পাওয়া যায়। চাষের কথা শুনলেন, আজকের প্রসঙ্গ ছিল মুগ ডাল চাষ।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফরে দুটি দেশের মধ্যে নিবিড় কৌশলগত অংশীদারিত্বের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হয়েছে। তিনি আর কিছু পরে নিউজিল্যান্ড পৌঁছাবেন। মহারাষ্ট্র সরকার রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির জন্য 7 সদস্যের একটি কমিটি গঠন করেছে। পরিবেশ বান্ধব জ্বালানি থেকে দেশে বিদ্যুৎ চাহিদা দ্বিতীয়বার অর্ধেকেরও বেশি পূরণ করা সম্ভব হয়েছে। 20 বছর পর প্যালেস্টাইনের আইনসভার নির্বাচন আবারও অনুষ্ঠিত হবে। ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এদিকে ফ্রান্স সেমিফাইনালে উঠেছে। ভারতীয় মহিলা ক্রিকেট দল আজ লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার হতে চলা টেস্টে খেলতে নামছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সফর শেষ করেছেন। এই সফরের মাধ্যমে দুটি দেশের মধ্যে নিবিড় কৌশলগত অংশীদারিত্ব এর ভবিষ্যৎ রূপরেখা তৈরি হয়েছে। তাঁর এবারের সফরে কূটনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা বিষয়ক চুক্তিগুলির তাৎপর্যপূর্ণভাবে আরও শক্তিশালী হয়েছে বলে পর্যবেক্ষক মহলের ধারণা। দুই গণতান্ত্রিক দেশের মধ্যে মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সিইও ফোরাম শুরু হয় 2022 সালে। বর্তমানে এটি 55% সাফল্য অর্জন করায় ব্যবসা বাণিজ্যের প্রতিনিধি দলের শীর্ষ নেতারা তা উদযাপন করেছেন। দুটি দেশের মধ্যে বাণিজ্যের সম্ভাবনা আরও বৃদ্ধির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। এর ফলে সার্বিক অর্থনৈতিক সহযোগিতা চুক্তির আলোচনা সিইসি এর গুরুত্ব আরও বেড়ে যাবে। অন্যদিকে এবারের সফরের ফলে ভারত অস্ট্রেলিয়া থেকে ইউরেনিয়াম সরবরাহের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবে। উল্লেখ্য, এই চুক্তিটি 2014 সালে স্বাক্ষরিত হয়। চুক্তিটি আবারও কার্যকর করা হয়েছে। নিরাপত্তার ক্ষেত্রে ভারত ও অস্ট্রেলিয়া যে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে সেখানে সামুদ্রিক নিরাপত্তা অগ্রাধিকার পেয়েছে। এর ফলে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল আরও নিরাপদ হয়ে উঠবে।
1: हमारे मैरिटाइम सिक्योरिटी कोलैबोरेशन रोडमैप से इंडो पैसिफिक में हमारे साझा प्रयासों को नई ताकत मिलेगी। हम शिप बिल्डिंग, शिप रिपेयर और मेंटेनेंस में भी मिलकर आगे बढ़ेंगे। फ्रेंड्स, हमने कई क्षेत्रीय एवं अंतर्राष्ट्रीय मुद्दों पर भी विस्तार पूर्वक चर्चा की।
0: ऑस्ट्रेलिया सफर शेषे प्रधानमंत्री आज न्यूजीलैंड ऑकलैंड जा

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে অকল্যান্ডে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রায় 4 দশক পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এই প্রথম নিউজিল্যান্ড সফর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর কুয়েত সফর শেষে ওমানে পৌঁছেছেন। সেদেশের বিদেশ মন্ত্রকের মহানির্দেশক শেখ আহমেদ আল মাসকারি তাকে স্বাগত জানান। ডক্টর জয়শঙ্কর বর্তমানে 11 দিনের কাতার, বাহরিন, কুয়েত, ওমান, নিউ ইয়র্ক এবং ব্রাসেলস সফর করছেন। এরপর তিনি নিউ ইয়র্কে 2028-29 সালের রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের সদস্য পদের প্রচারাভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন। সফরের শেষ পর্বে 14 এবং 15 জুলাই ব্রাসেলসের বিদেশমন্ত্রী ইউরোপীয় ইউনিয়ন এবং বেলজিয়ামের বিদেশ মন্ত্রকের প্রতিনিধিদের সঙ্গে যৌথভাবে ভারত ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য ও প্রযুক্তি পরিষদের তৃতীয় বৈঠকে যোগ দেবেন। ভারত যুদ্ধবিধ্বস্ত এলাকায় যৌন নিপীড়ন CRSV-র মতো ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এটিকে যুদ্ধ, সন্ত্রাসবাদ, নির্যাতন এবং রাজনৈতিক নিপীড়নের এক হাতিয়ার হিসেবে বর্ণনা করেছে। যুদ্ধকালীন যৌন হিংসা বিষয়ক রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের আলোচনায় রাষ্ট্রসংঘের ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতী নেনি হরিশ বলেন, ভারত এমন অপরাধের তীব্র নিন্দা জানায়। রাষ্ট্রসংঘের মহাসচিবের প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি বলেন, 2025 সালে এ ধরনের প্রমাণিত মামলার সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় বিষয়টি সম্মিলিত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তাকে আরও শক্তিশালী করে তুলেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ সে রাজ্যে অভিন্ন দেওয়ানিবিধি UCC-র খসড়া তৈরির জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে 7 সদস্যের একটি কমিটি গঠনের কথা ঘোষণা করেছে। তিনি বলেন, ভারতের সংবিধান দেশের সব রাজ্যকে অভিন্ন দেওয়ানিবিধি কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিয়েছে। এর সঙ্গে সঙ্গতি রেখেই মহারাষ্ট্র সরকার এবছরের বাজেট অধিবেশনে সে রাজ্যে অভিন্ন দেওয়ানিবিধি বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করার কথা ঘোষণা করে। বিচারপতি দেশাইয়ের নেতৃত্বাধীন কমিটি আগামী 6 মাসের মধ্যে রাজ্য সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে। নীতি আয়োগের সদস্য জোরাম আনিয়া নতুন দিল্লিতে আজ ইউনিসেফের ভারতীয় প্রতিনিধি সিনথিয়া ম্যাক্রাফি এবং তার প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেছেন। নীতি আয়োগ জানিয়েছে, তাদের মধ্যে শিক্ষার পরিবেশ, নিরাপদ ও সার্বিক শিক্ষণ, সাক্ষরতা, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ এবং ডিজিটাল নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে জেলা ও ব্লক স্তরে শিক্ষার পরিবেশের ওপর বাড়তি গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও দুর্যোগ মোকাবিলা, শিশু কল্যাণ, মহিলাদের গঠিত স্বনির্ভর গোষ্ঠীর ভূমিকা নিয়েও নীতি আয়োগ ও ইউনিসেফের মধ্যে বিশেষ আলাপ আলোচনা হয়েছে। নতুন ও পুনর্ব্যবহারযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, পরিবেশ বান্ধব জ্বালানি থেকে দেশে বিদ্যুতের চাহিদা দ্বিতীয়বার অর্ধেকেরও বেশি পূরণ করা সম্ভব হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এ মাসের 6 তারিখ পর্যন্ত দেশের বিদ্যুৎ সরবরাহের 50.2% এসেছে পুনর্ব্যবহারযোগ্য শক্তির উৎস থেকে। তিনি বলেন, এই বিষয়টি ভারতের জ্বালানি নিরাপত্তার পরিবেশ বান্ধব শক্তি ব্যবহারের নির্ভরযোগ্যতা প্রতিফলিত হচ্ছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। প্যালেস্টাইন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ঘোষণা করেছেন, চলতি বছরের নভেম্বরের শেষের দিকে আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। 2006 সালের পর এটি হবে প্রথম নির্বাচন। নভেম্বরের 28 তারিখে জেরুজালেম, ওয়েস্ট ব্যাংক এবং গাজা ভূখণ্ড সহ গোটা প্যালেস্টাইন আঞ্চলিক এলাকায় ভোট নেওয়া হবে। এক নির্দেশ জারি করে তিনি বলেন, এই নির্বাচনের লক্ষ্য হল প্যালেস্টাইনের গণতন্ত্রকে আরও শক্তিশালী করে তোলা। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আজ চীনের 2টি যুদ্ধবিমান, 5টি রণতরী সহ মোট 8টি জাহাজ তাদের নজরে এসেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় মন্ত্রক থেকে জানানো হয়েছে, তাদের সশস্ত্র বাহিনী পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, সঠিক সময়ে তারা জবাব দেবেন। উল্লেখ্য, চলতি সপ্তাহের প্রথম দিকে চীন তাদের সামরিক তৎপরতা বাড়িয়েছিল। কিংবদন্তি ওয়েলস গায়িকা ও গীতিকার বনি টাইলার প্রয়াত। পর্তুগালের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন, বয়স হয়েছিল 75 বছর। সঙ্গীতের অবদানের স্বীকৃতিস্বরূপ 2022 সালে তাঁকে মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার সম্মানে ভূষিত করা হয়। 80-এর দশকের অন্যতম জনপ্রিয় গান টোটাল এক্লিপ্স অব দ্য হার্ট এর জন্য তিনি গ্র্যামি পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন। উল্লেখ্য, ইউটিউবে এই গানটি শুনেছেন 130 কোটিরও বেশি শ্রোতা। পাশাপাশি ইটস আ হার্ট অ্যাটাক এবং হোল্ডিং আউট ফর দ্য হিরো তার গানগুলির মধ্যে জনপ্রিয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিঃস্বার্থ সেবা মানবতা সর্বশ্রেষ্ঠ শক্তি। সংস্কৃতের একটি সুভাষিতম প্রসঙ্গে সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, সেবা ও নিষ্ঠার মাধ্যমে একটি জাতি সামনের সারিতে উঠে আসতে পারে এবং এর ফলে নাগরিকদের দৈনন্দিন জীবনযাপনও উন্নত হয়। শেয়ার বাজারে আজ চাঙা ভাব দেখা যাচ্ছে। সেনসেক্স 803 পয়েন্ট বেড়ে 77,545 পয়েন্টে এবং নিফটি 243 পয়েন্ট বেড়ে 24,205 পয়েন্টে পৌঁছেছে।

0: বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা এবং চিপ নির্ভর কোম্পানিগুলির শেয়ারের দর বৃদ্ধির ফলে বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হওয়ায় ভারতের প্রধান শেয়ার সূচকগুলির বেশ বড় ব্যবধানে বেড়ে লেনদেন করছে। ভারতের আবহাওয়া দফতর IMD আজ উত্তরাখণ্ডে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। পাশাপাশি হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং উত্তরপ্রদেশের কিছু অংশেও আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, বিহার, পূর্ব মধ্যপ্রদেশ, মধ্য মহারাষ্ট্রে ভারী বৃষ্টি সহ কর্ণাটক, কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পুডুচেরি এবং কারাইকালে একই ধরনের আবহাওয়া পরিস্থিতির সম্ভাবনার কথা জানিয়েছে IMD। অন্যদিকে আবহাওয়া দফতর আজ জাতীয় রাজধানীতে হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে। আর এবার ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ লস অ্যাঞ্জেলসের ইংলউড স্টেডিয়ামে ভারতীয় সময় রাত 12:30 স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। আগামীকাল নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। 1998 সালে শেষবার ফুটবল বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের পর সে বছর নরওয়ে রাউন্ড অফ 16 থেকে বিদায় নেয়। গতকাল ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। লর্ডস ক্রিকেটের গ্রাউন্ডে আজ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। লর্ডসের মাঠে এই প্রথমবার হতে চলা মহিলাদের এই ঐতিহাসিক টেস্ট ম্যাচে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় দল মাঠে নামবে। উল্লেখ্য, ইংল্যান্ড এবং ভারতীয় মহিলা দলের মধ্যে এটি হবে 16তম টেস্ট ম্যাচ। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফরের দুটি দেশের মধ্যে নিবিড় কৌশলগত অংশীদারিত্বের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হয়েছে। তিনি আর কিছু পরে নিউজিল্যান্ডে পৌঁছাবেন। মহারাষ্ট্র সরকার রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির জন্য 7 সদস্যের একটি কমিটি গঠন করেছে। পরিবেশ বান্ধব জ্বালানি থেকে দেশে বিদ্যুৎ চাহিদা দ্বিতীয়বার অর্ধেকের বেশি পূরণ করা সম্ভব হয়েছে। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, এবারে শুনবেন লোকগীতি শিল্পী জোজো।

লোকগীতি শুনলেন জোজোর কণ্ঠে আকাশবাণী আগরতলা। এবারে শুনবেন ছড়ার গান, আজকের শিল্পী ইন্দ্রাণী সেন।

শুনলেন ছড়ার গান। আজকের শিল্পী ছিলেন ইন্দ্রাণী সেন, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ।

গানটি শুনলেন উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিকের দ্বৈতকণ্ঠে দিল চাহতাহে ছবি থেকে। একই ছবি থেকে এবারের গানটি শুনুন কবিতা কৃষ্ণমূর্তি এবং শানের দ্বৈতকণ্ঠে।

গানটি শুনলেন সোনু নিগম এবং শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে দাবাং ছবি থেকে। এবারের গানটি শুনুন হেট থ্রি স্টোরি ছবি থেকে, আরমান মালিকের কণ্ঠে এই গানটি।

এতক্ষণ চিত্রগীতে অনুষ্ঠানে শুনলেন হিন্দি ছায়াছবির গান। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে অনুষ্ঠান মানবী।

0: আজকের মানবী পর্বে আপনাকে অনেক অনেক স্বাগত। প্রথমেই জানবো আপনার নাম, পরিচয় এবং কাজ।
1: নমস্কার, আমি শাশ্বতী দাস, সেবা ও সহায়তা পরিষদের বর্তমান সম্পাদিকা। পেশাগতভাবে বর্তমানে কেন্দ্রীয় বিদ্যালয় GCCRPF-এ ইংরেজি পড়াই।
0: আপনি কবে থেকে এই কাজের সঙ্গে যুক্ত হয়েছেন?
1: 2014 সালের 25শে ডিসেম্বর আমাদের সংস্থার শুভ আত্মপ্রকাশ হয় রানীর খামারস্থিত শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে। সেদিন একটি রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির এবং কম্বল বিতরণের মধ্য দিয়ে আমাদের পথ চলা শুরু হয়।
0: দেখুন, আজকালকার দিনে অনেক মেয়েরাই এমন অনেক জিনিস বেছে নেয় যেটা থেকে ওরা রোজগার করতে পারে, বা বিভিন্ন ধরনের বিষয় রয়েছে। সেক্ষেত্রে আপনি এমন একটা সোশ্যাল সার্ভিস কাজ কেন বেছে নিয়েছিলেন?
1: রোজগার তো আমি করছি, পরবর্তী সময়ে কলেজের অধ্যাপক হওয়ারও স্বপ্ন দেখি, তখন হয়তো আরও বেশি রোজগার করার সম্ভাবনা রয়েছে। কিন্তু এর পাশাপাশি সমাজের কিছুটা খেয়াল না রাখতে পারলে জীবনটা যে অর্থহীন হয়ে যাবে, সেই ভাবনা থেকেই আসলে এই কাজে আসা।
0: সেক্ষেত্রে যদি জিজ্ঞেস করি, আইডল বা আদর্শ যাকে দেখে মনে হয়েছে যে হ্যাঁ আমিও সমাজের জন্য কিছু করব, সেই ব্যক্তিটাকে বা আপনার জীবনে কারোর ভূমিকা যদি বলতে হয় তাহলে সে কে?
1: আইডল বলতে স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষ, তাদের দেখানো পথেই আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত গড়া। আর জীবন্ত ঈশ্বর বলতে একজনকে অতি নিবিড়ভাবে জীবনে পেয়েছিলাম, তিনি আমাদের হেডমাস্টার শ্রী পরেশচন্দ্র চক্রবর্তী মহাশয়। কিছুদিন আগে রামকৃষ্ণ লোকে গত হয়েছেন আমাদের সকলকে রেখে।
0: সেক্ষেত্রে পরিবারের তরফ থেকে কেমন সাহায্য পেয়েছিলেন?
1: কাজটা যখন শুরু করি তখন আমি কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র, স্বাভাবিকভাবেই পরিবারের অমতি গিয়েই শুরু করতে হয়। কারণ আমরা সকলেই এটা বিশ্বাস করি যে ছাত্রদের পড়াশোনা করাটাই একমাত্র কর্তব্য। পড়াশোনার পাশাপাশি যে সামাজিক কাজটা করা যায় সেটা মেনে নিতে পারেনি প্রথমে আমার পরিবার। কিন্তু যখন আমি এটা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে পড়াশোনার পাশাপাশিও ছাত্ররা সামাজিক কাজ করতে পারে, এতে কোনো পড়াশোনার বিশেষ ব্যাঘাত ঘটে না, তখন থেকেই পরিবারের পূর্ণ সমর্থন পেয়েছি। আমি স্নাতক স্তরে গোল্ড মেডেল পেয়েছিলাম এবং মাস্টার্সের পর UGC ন্যাট কোয়ালিফাই করেছি।
0: আপনারা কতজন সদস্য রয়েছেন?
1: বর্তমানে আমাদের জেনারেল মেম্বার্সদের সংখ্যা 25 এবং এক্সিকিউটিভ মেম্বারদের সংখ্যা 7। আমাদের 15 জন দাতা সদস্য রয়েছেন এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্য আছেন 5।
0: যখন শুরু করেছিলেন তখন কতজন ছিলেন এবং আজকে আপনার সংস্থা কতটা সার্থক রূপ নিয়েছে যদি জিজ্ঞেস করি?
1: যখন প্রথম একাজের পরিকল্পনা করেছিলাম তখন 2 জনকে সাথে নিয়ে নেমেছিলাম কাজে। একজন হচ্ছে আমার বন্ধু মৃদুল সরকার এবং আরেকজন আমার শ্রদ্ধেয় শিক্ষক শ্রী পীযূষকান্তি সরকার। বর্তমানে 25 জন সদস্য সংখ্যা আছে আমাদের সংস্থায়, এবং হ্যাঁ, মোটামুটি সবাই অ্যাক্টিভ মেম্বার এবং দৈনন্দিন কাজের সময় সকলকেই কম বেশি পেয়ে থাকি।
0: আপনার সংস্থা সমাজের জন্য কিভাবে কাজ করছে?
1: আমরা মূলত নারী বিষয়ক কাজ বেশি করি, যেমন রেপ ভিকটিম, অ্যাসিড অ্যাটাক, ইন্টেন্স ডোমেস্টিক ভায়োলেন্স ভিকটিমদেরকে সর্বতোভাবে সাহায্য করা। তাছাড়াও রয়েছে বছরে 3 বার রক্তদান শিবিরের আয়োজন করা, বৃক্ষরোপণ এবং চারাগাছ বিতরণ কর্মসূচি, এবং প্রাকৃতিক দুর্যোগ, মহামারী বা দাঙ্গার সময় রাজ্য ও পার্শ্ববর্তী রাজ্যগুলোর জন্য কাজ করা। কিছু মাস আগে আমরা একটি গ্রামকে দত্তক নিয়েছি। আমাদের মূলত 3টি উদ্দেশ্য আছে: গ্রামের প্রত্যেকটা মেয়েকে সেলফ ডিফেন্স শেখানো, 2 দরিদ্র উৎসাহী মহিলাদের নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করা, এবং বাচ্চাদের মধ্যে মানবিক মূল্যবোধের বীজ বপন করে তাদেরকে দেশ সেবায় নিয়োজিত হওয়ার মন্ত্রে দীক্ষিত করা। তারপর এক গ্রাম থেকে অন্য গ্রামে কাজ করতে করতে একদিন সমগ্র রাজ্যেই আমাদের কাজ চালাতে পারবো বলে বিশ্বাস করি।
0: আপনার এই সংস্থার জন্য সরকারের তরফ থেকে কেমন সাহায্য পেয়ে থাকেন?
1: অর্থনৈতিক সরকারি সাহায্যের জন্য তো আমরা এখন অবধি অ্যাপ্লাই করিনি, তবে আমাদের সব কাজে সরকার এবং প্রশাসনকে সবসময় আমাদের পাশে পেয়েছি।
0: আপনার সংস্থার যারা বাকি সদস্য

0: ছাত্ররা রয়েছেন, তারা কিভাবে একই সঙ্গে আপনারা কিভাবে একজোট হয়ে কাজগুলি করছেন?
1: আমাদের এখানে 80% মেম্বার্স চাকরিরত, বাকি 20% হয় পড়াশোনা করছে, না হয় চাকরির জন্য চেষ্টা করছে। বয়সেরও যথেষ্ট গ্যাপ রয়েছে। সবচেয়ে সিনিয়র মেম্বার যিনি, ওনার বয়স 50-এর কাছাকাছি তো হবেই, এবং সর্বকনিষ্ঠ যে সদস্য দুজন আছেন তাদের বয়স 21। কিন্তু কাজের ক্ষেত্রে বয়সের গ্যাপটা যেন মনেই হয় না, মিলেমিশে একাকার হয়ে এক নিবিড় বন্ধনে আবদ্ধ হয়ে আমরা কাজটা করে যাই। কাজ ছাড়াও আমরা বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জায়গা ঘুরতে যাই প্রতিনিয়ত, প্রায় গ্যাট টুগেদারের আয়োজন করি। কাজের ময়দান ছাড়াও আসলে আমরা অনেক মেলামেশা করি, যাতে আমাদের মধ্যেকার বন্ধনটা অটুট থাকে।
0: আপনার এই সংস্থার যে কাজ, যেমন ধরুন বস্ত্র বিতরণ করা, খাবার বিতরণ করা, সমাজসেবামূলক কাজ, তো বস্ত্র বিতরণের ক্ষেত্রে কেউ যদি মনে করে, আমাদের অনেকের মধ্যেই অনেক সময় অনেকের ইচ্ছে জাগে যে হ্যাঁ আমি এই সংস্থাটিকে বস্ত্র দান করব, তো সেক্ষেত্রে আপনারা কিভাবে যোগাযোগ করেন?
1: যোগাযোগের উপায় বলতে গেলে আমাদের ফেসবুক পেজ আছে একটা, আমাদের ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে, এবং আমাদের একটা হেল্পলাইন নাম্বারও আছে। ফেসবুকে কেউ সেবা ও সহায়তা পরিষদ সার্চ করলেই আমাদের পেজটা চলে আসবে। ইনস্টাগ্রামে আমাদের অ্যাকাউন্টের নাম হচ্ছে SSP Diaries, আর আমাদের হেল্পলাইন নাম্বার হচ্ছে 8415096224।
0: আপনাদের এই সংস্থার কোনো নির্দিষ্ট জায়গা কি, বা অফিস যদি বলে থাকি সেটা কি রয়েছে?
1: বর্তমানে আমাদের দুটো অফিস আছে, একটি আছে কলেজ টিলাতে, আরেকটি ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার্স আগেই উল্লেখ করেছি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মৃদুল সরকার, উনার বাড়িতে আশ্রম চমনি।
0: আপনারা যারা এই সংস্থার সঙ্গে যুক্ত, তারা দিনে কতটা সময় দিয়ে থাকেন?
1: যেহেতু অধিকাংশ সদস্যরা কর্মরত, তাই আমাদের অধিকাংশ কাজই সন্ধ্যার পর হয়, এই ধরুন সন্ধ্যা 6টা থেকে রাত 10টার মধ্যে। কিন্তু আমি এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোটামুটি বলতে গেলে সারাদিনই সংগঠনের কাজের সাথে যুক্ত থাকি, আমাদের নিজস্ব ব্যক্তিগত বা প্রফেশনাল যে কাজটা আমরা করি সেই কাজের পাশাপাশি সারাদিনই মোটামুটি যুক্ত থাকি আমরা।
0: নিজের ব্যক্তিগত জীবন সামলে কিভাবে আপনারা এই সংস্থাটিকে নিয়ে কাজ করছেন?
1: হ্যাঁ, এই প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু যথেষ্ট কঠিন। নিজের পড়াশোনা, পরিবারের প্রতি দায়িত্ব পালন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবটা সামলে সংগঠনের সব কাজে 100% দেওয়া কখনো কখনো খুব কঠিন লাগে। তবে বহুদিন ধরে সামলাচ্ছি তো, তাই এখন আর অসুবিধা হয় না ব্যালেন্স করতে। তবে আমার খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার আগের কিছুটা সময় সংগঠনের কাজের গতি কমিয়ে আনতে হয়।
0: কেউ যদি এই সংস্থার সদস্য হতে চায়, তাহলে তার জন্য কি করণীয় বা কি নিয়মাবলী রয়েছে?
1: সদস্য পদের নিয়ম হচ্ছে, একটা ফর্ম ফিল আপ করতে হয় আমাদের অফিসে এসে, সাথে এক কপি ফটো, যে কোনো একটা আইডেন্টিটি কার্ডের কপি জমা করতে হয়, আর এন্ট্রি ফি হচ্ছে আমাদের 300 টাকা, আর মাসিক চাঁদা হচ্ছে 100 টাকা। এটা হচ্ছে জেনারেল মেম্বারশিপ নেওয়ার পদ্ধতি। তারপর দাতা সদস্য পদের জন্য সেই একই পদ্ধতি, তবে যেহেতু দাতা সদস্য পদ মূলত আর্থিক সাহায্য করার জন্যই নেওয়া, তাই সেক্ষেত্রে এন্ট্রি ফি 1000 টাকা এবং প্রতি মাসের দান ন্যূনতম 500 রাখা হয়েছে। তবে জেনারেল মেম্বারশিপের জন্য আমরা 3 মাসের একটি প্রোবেশন পিরিয়ডের ব্যবস্থা রেখেছি এখন, কারণ পূর্বের অভিজ্ঞতা থেকে দেখেছি অনেকেই হুজুগে হয়তো চলে আসে কিন্তু কন্টিনিউ করতে পারে না, আবার একবার সদস্যপদ নিলে সেটা খারিজ করতেও খারাপ লাগে, তাই জন্য আমরা 3 মাস কাজ দেখার পরেই এখন সদস্যপদ দিই।
0: এই সংস্থাটির কোথায় কোথায় শাখা রয়েছে?
1: হ্যাঁ, আমাদের শাখা এখন আগরতলাতেই আছে, কোনো ডিস্ট্রিক্ট বা অন্য কোনো মহকুমাতে আমাদের এখনো কোনো শাখা গড়ে উঠেনি।
0: ভবিষ্যতে মানুষের জন্য, সমাজের জন্য আর কি কি পরিকল্পনা আপনাদের হাতে রয়েছে?
1: ভবিষ্যৎ পরিকল্পনা বলতে গেলে যে কাজগুলো এখন করছি সেগুলো তো চলবেই, পাশাপাশি আরেকটা স্বপ্ন আছে যেটা নিশ্চয়ই আমরা পরিপূর্ণ করতে পারবো বলে বিশ্বাস করি, সেটা হলো একটা শেল্টার হাউস তৈরি করা। এটা হবে একটা ভালোবাসার বাড়ি, যেখানে সব রকমের অসহায় মানুষদের এবং পশুদের জন্য জায়গা থাকবে, যেমন বৃদ্ধ বৃদ্ধাদের জন্য, অনাথ বাচ্চাদের জন্য, অনাথ আমরা বলি না, আমরা সবাই অমৃতস্য পুত্র, তাই বলা যায় যে অসহায় বাচ্চাদের জন্য, অসহায় মেয়ে মহিলাদের জন্য যেমন ব্যবস্থা থাকবে, তেমনি অবলা পশুদের জন্য ও দিব্যাঙ্গদের জন্য থাকবে একটা

0: নিরাপদ আশ্রয়। আমাদের এই বাড়িটা হয়ে উঠবে একটা প্রকৃত ভালোবাসার বাড়ি, যেখানে সবাই এসে শান্তি পাবে, নিরাপদ আশ্রয় হিসেবে গণ্য করবে।
1: রাজ্যের বাইরেও কোথাও কি কাজ করার সম্ভাবনা এসেছে বা ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে?
0: রাজ্যের বাইরে আমরা দুটো কাজ করেছি। একটা হচ্ছে আসামে যখন ভয়ানক বন্যা হলো 2022 সালে, তখন আমাদের ডাকে সাড়া দিয়ে আরও 26টা সামাজিক সংস্থার একত্রীকরণে আসামের পাশে ত্রিপুরা নামক একটি কাজ করি, যেখানে আমরা প্রায় 1290টি পরিবারকে এক সপ্তাহের খাবার এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের যোগান দিতে সক্ষম হয়েছিলাম। আরেকটি কাজ করি 2023 সালে, আমাদের সংস্থার একার উদ্যোগে মণিপুরের পাশে ত্রিপুরা নামক প্রজেক্ট আমরা করি, যেখানে রিলিফ ক্যাম্পে থাকা 1500টি বাচ্চার জন্য বেবি মিল্ক এবং বেবি ফুড আমরা ব্যবস্থা করতে পেরেছিলাম। তাছাড়াও ক্যাম্পে থাকা মানুষদের জন্য আমরা শীত বস্ত্র এবং ভালো কম ব্যবহৃত বস্ত্র কালেকশন করে সেখানে নিয়ে যাই।
1: অনেক অনেক ধন্যবাদ।
0: অনেক ধন্যবাদ আমাকে এমন সুন্দর একটা অনুষ্ঠানে কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। ভালো থাকবেন, আপনাদের পুরো টিমকে আমার অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।
1: আজকের মতো মানবী পর্বটি এখানে শেষ করছি, আর আপনার ভবিষ্যৎ জীবনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।

0: This is Akashvani. The news read by Abhishek.
1: Akashvani Agartala. শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে আজ দশম শ্রেণীর বাংলা গল্প পোস্টমাস্টার সম্পর্কে পাঠ দিচ্ছেন উমাকান্ত ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষিকা সেবিকা ধর।
2: আমরা আজ রবীন্দ্রনাথের পোস্টমাস্টার গল্পটি পড়ব।

আমরা আজ রবীন্দ্রনাথের পোস্টমাস্টার গল্পটি পড়ব। রবীন্দ্রনাথ সর্বদা খেলা করেছেন মৃত্যু, বিচ্ছেদ, বিষাদের সঙ্গে। যত স্বজন বিয়োগ, আত্মজন বিচ্ছেদ, তত বিষাদ, তত তিনি সৃজন মহিম। নব নব সৃষ্টির ধারাবাহিকতা তার নির্মাণে, তাই তো তিনি লিখেন আছে দুঃখ, আছে মৃত্যু। মৃত্যুর বিষর বাঁশি নিয়ে তিনি খেলেন যেন এক দক্ষ বাজিকরের মতন। ফলে বিচ্ছেদ তার কাছে সৃষ্টির অমৃত ফল হয়ে দাঁড়ায়। মা, নতুন বৌঠান, রানু, আন্না, তঙ্খর সবাইকে, সব কষ্ট বিচ্ছেদকে তিনি আত্মস্থ করে নীলকণ্ঠ হন। সমীন্দ্রনাথ, বেলাসহ সন্তানদের মৃত্যু, বলেন্দ্রনাথ অর্থাৎ বলুর প্রয়াণ তাকে নতুন সৃষ্টির ভাবনায় স্থিতধী করে। নির্মিত হয় ছুটি, পোস্টমাস্টারের মতো গল্প, ডাকঘরের মতো নাটক। অমল, ফটিক, ধূসর মৃত্যু ছায়ায় কেমন করে যেন এক হয়ে যায় বিচ্ছেদে পোস্টমাস্টারের রতন। এই যাতনা ব্যক্তিজীবনে তিনি অনুভব করেন, তারপর তাকে শিল্পিত মাত্রায় করে তোলেন সর্বজনীন। যে বাৎসল্য রসকে পোস্টমাস্টার গল্পে দেখি তা সর্বজন গ্রাহ্য করে তোলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের পোস্টমাস্টার গল্পটি প্রথম পর্বের অন্যতম ছোট গল্প। 1298 বঙ্গাব্দে অর্থাৎ 1891 খ্রিস্টাব্দে হিতবাদী পত্রিকায় গল্পটি প্রকাশিত হয়। তো তোমরা নিশ্চয়ই গল্পগুচ্ছ গল্পে এই গল্পটি পেয়ে থাকবে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই জমিদারি দেখার জন্য শিলাইদহে থাকাকালীন স্থানীয় পোস্টমাস্টারের সঙ্গে রবীন্দ্রনাথের আলাপ হয়। তাকে উপলক্ষ করেই পোস্টমাস্টার গল্পের সূত্রপাত। গল্পটিকে বলা হয় মধ্যবিত্তের বিস্মৃতি পরায়ণ ও তার গল্প। গল্পের কেন্দ্রে আছে রতন নামে একটি অনাথা বালিকার মতো উন্মিলিত হৃদয়ে কুসুমকে উপেক্ষা করার মধ্য দিয়ে তার নিষ্ঠুর জ্বালা যন্ত্রণা এবং না পাওয়ার কোমল আকুতি। গল্পটি একটি অত্যন্ত সাধারণ মেয়ের গল্প, যার মধ্যে একটি অসাধারণত্বের শিখা জ্বলে উঠেছিল একদিন। সেই দীপ্তির মহিমাটি উপেক্ষিত তো হলোই না, শুধু অপমানিতও হলো। সেই উপেক্ষা এবং অবমাননার নীরব অশ্রুজলের এই গল্প হল পোস্টমাস্টার। তো শুরুতে আমরা দেখি গল্পটির প্রধান চরিত্র দুটি, পোস্টমাস্টার এবং রতন। পোস্টমাস্টার কলকাতার ছেলে, পল্লী গ্রামের নীলকোঠির পোস্ট অফিসে চাকরি নিয়ে আসে। জল থেকে মাছকে ডাঙায় তুললে যেমন হয় প্রায় সেরকমই অবস্থা তার। পল্লীর নির্জনতা, নিঃসঙ্গতা, পরিবারের বাইরে প্রবাস জীবনের একঘেয়েমি তার কাছে অসহ্য মনে হয়। এই একাকিত্বের মধ্যে যুবক পোস্টমাস্টারের সঙ্গিনী হয়ে ওঠে এই বালিকা রতন। তো রতন অনাথা, তার দারিদ্র সীমাহীন। পোস্টমাস্টারের সঙ্গে তার সম্পর্ক হচ্ছে মনিব এবং ভৃত্যের মতো। কিন্তু মনিবের অস্বাভাবিক নিঃসঙ্গতা বোধের যে প্রেক্ষাপট, এই গ্রাম্য বালিকাটি কিন্তু পোস্টমাস্টারের ক্রমশ দিনে দিনে অবলম্বন হয়ে ওঠে। পোস্টমাস্টার তার সঙ্গে বাড়ির গল্প করে এবং রতনকে লেখাপড়া শেখানোর চেষ্টা করে। রতন অসীম আগ্রহে দাদাবাবুর ইচ্ছে পূরণ করতে চায়। এভাবে যখন দুই ভিন্ন বয়স এবং ভিন্ন অর্থনৈতিক সামাজিক স্তরের দুটি মানুষ পরস্পরের মানসিক অবলম্বন হয়ে উঠতে থাকে, তখনই একটি ঘটনা সম্পর্কটিতে ভিন্ন মাত্রা যোগ করে দেয়। বর্ষণ মুখর এক শ্রাবণ দিনে পোস্টমাস্টারের জ্বর আসে। জ্বরতপ্ত শরীরে তার সেবা পেতে ইচ্ছে করে। আর এই সময়েই বালিকা রতন আর বালিকা রহিল না, পোস্টমাস্টারের সেবায় সে মুহূর্তে হয়ে ওঠে একজন নারী। পোস্টমাস্টারকে ঘিরে এক অপরিণত, অস্পষ্ট এবং অনুভূতি রতনকে পরিণতির দিকে নিয়ে যায়। তখন আমরা বুঝতে পারি রতনের এই অনুভূতি

আসলে এক অস্ফুট প্রণয়। এরপরই রতনের প্রস্ফুটিত হৃদয় কোমলতা পায় উপেক্ষার আঘাতে। আরোগ্য লাগবের পর পোস্টমাস্টার চাকরি বদলের সিদ্ধান্ত নেয়, কিন্তু তা না হওয়ায় সে চাকরি ছেড়ে দিয়ে কলকাতায় ফিরে যাবার উদ্যোগ নেয়। রতন তাকে জিজ্ঞাসা করে, দাদাবাবু আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? পোস্টমাস্টার উত্তরে বলে, সে কী করে হবে, সে কেবল রতনের ভরপোষণের একটা ব্যবস্থা করে দিতে চায়, কিছু টাকা দিয়ে যেতে চায়। কিন্তু রতন তাতে আরও বেশি আহত হয়। একসময় উল্লাপুর গ্রাম থেকে চিরদিনের জন্য তার বাসা উঠিয়ে পোস্টমাস্টার নৌকাতে উঠে আসে। নৌকা ভেসে যায়, সেই মুহূর্তে তার হৃদয়ের মধ্যে বেদনার করুণ এক সুর শোনা যায়। একটা সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখের ছবি যেন এক বিশ্বব্যাপী অব্যক্ত মর্ম কথা। একবার তার ইচ্ছে হয় ফিরিয়া যাই, জগতের ক্রূর বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে লইয়া ফিরিয়া আসি। কিন্তু এ ভাবনাও শেষ পর্যন্ত ভাববিলাস মাত্র, কেননা তখন পালে বাতাস লেগেছে, বর্ষার খরস্রোতা নৌকা বেয়ে চলেছে গ্রাম ছেড়ে। ভাসমান পথিক পোস্টমাস্টারের মনে বেদনাবোধের স্থলে জন্ম নেয় দার্শনিক তত্ত্ব। জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কি, পৃথিবীতে কে কাহার? এই লাইনটা পুরো গল্পটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ জীবনের কত বিচ্ছেদ, কত মৃত্যু এবং তাহার ফল কি, এই কথাটা আমরা পরে আবার বলবো। তারপর দেখি যে আসলে এই তত্ত্ব স্থিতাবস্থাকামী আত্মসর্বস্ব এবং বিস্মৃতিপরায়ণ মধ্যবিত্তের আত্মপক্ষ সমর্থনের অজুহাত মাত্র। পোস্টমাস্টার আসলে শ্রী উলাপুর গ্রামে এসে তাকে, অর্থাৎ রতনকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল, কিন্তু যখন তার বাড়ি ফিরে যাবার মানে চিঠি আসে যে সে তখন সেখানে ফিরে যাবে, তখন সে আত্মপক্ষ সমর্থন করলো। সে ভাবলো যে না, আমি তখন চলে যাই, তখন আর ফিরিয়া লাভ নেই, যে মৃত্যুর পরে আবার ফিরে আসবে। এরকম কত মৃত্যু, কত বিচ্ছেদ জীবনে আসে, কিন্তু এই বিচ্ছেদটা, এই মৃত্যুটা আমার জীবনের সঙ্গে জড়িয়ে নিলে হবে না, কারণ আমি যখন চলে যাব আবার আমার জায়গা, তখন আমাকে সেই আমার মতো করেই বাঁচতে হবে, রতনকে রতনের মতো করেই বাঁচতে হবে। এই যে রতনের মনে কিন্তু তখন কোনো তত্ত্বের উদয় হয় না, কারণ সে তার দাদাবাবুকে নিজের দাদাবাবুর মতো, তার পরিবারকে অর্থাৎ পোস্টমাস্টারের পরিবারকে নিজের পরিবারের মতো ভালোবেসেছে, পোস্টমাস্টারকে নিজের মতো করে যত্ন করেছে, কিন্তু সে বিনিময়ে পেয়েছে কি, উপেক্ষা। সেই উপেক্ষার যে যন্ত্রণা, সেই যন্ত্রণাময় স্পর্শেই ছোট গল্পটি মানে তার ব্যঞ্জনার রূপ পেয়েছে। এখানে আমরা যে বিষয়টি তুলে ধরতে চাইছি যে তিনি কোন কথাকে গুরুত্ব দিয়েছেন। রবীন্দ্রনাথ তার জীবনের যত মৃত্যু, যত বিচ্ছেদ, যত বিষাদের কথা বলেছেন, প্রত্যেকটা বিষাদ এবং প্রত্যেকটা বিচ্ছেদ এবং মৃত্যু রবীন্দ্রনাথের জীবনে ওতপ্রোতভাবে জড়িত ছিল। পাশাপাশি সময়ে যখন রবীন্দ্রনাথ শিলাইদ হতে থাকতেন, তখন আমরা দেখতে পাই যে এরকম অনেক সাধারণ মানুষ রবীন্দ্রনাথের জীবনে ফিরে এসেছিলেন এবং তারা তাদের গল্পগুলো রবীন্দ্রনাথের সঙ্গে আলোচনা করতেন। কিন্তু রবীন্দ্রনাথ জানতেন যে তার জীবনেও তো মৃত্যু কতভাবে এসেছে, কত দুঃখ এসেছে, মৃত্যুর যে বিষের বাসি, সেই বিষের বাসিটাকে নিয়ে তিনি সারা জীবন দক্ষ বাজিঘরের মতো খেলা করেছেন। আমাদের জীবনেও, আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের নিজের মানুষ এমন কত করে হারিয়ে যায়, আমরা কিছুদিন মনে রাখি, তারপর কিছুদিন সময়ের সাথে সাথে আবার ভুলে যাই, কিন্তু মনে, কারো মনে কারো জন্য যে প্রণয়, তাকে ফেলে আসার যে বেদনা, দুজনের মধ্যে একটা সময় হয়তো এসেছিল, কিন্তু সে, অর্থাৎ পোস্টমাস্টার কিন্তু স্বীকার করেনি, রতনের মতো গ্রাম্য বালিকা সেটা স্বীকার করেছিল। সে কিছুতেই দাদাবাবুকে ছাড়তে চায়নি, দাদাবাবুকে ঘিরে সে বাঁচতে চেয়েছিল, কিন্তু দাদাবাবুর লাস্ট একটা মুহূর্তে মনে হয়েছিল হয়তো নিয়ে যাই, কিন্তু আবার তখন মানে ভেবে দেখেছেন যে না, জীবনে এরকম বিচ্ছেদ আসবে। তো গল্পের শুরুতে আমরা যে গল্পের লাইনগুলোকে গুরুত্ব দেব, সেই লাইনগুলো ধরেই আলোচনা আমরা করতে পারি। প্রথম লাইনটা হচ্ছে যে পোস্টমাস্টার জীবনের প্রথম যখন এসেছিলেন সেই উলাপুর গণ্ডগ্রামে, সেই উলাপুর গণ্ডগ্রামে আসার পর মনে হয়েছিল জলের মাছকে ডাঙায় তুলিতে যেরকম হয়, সেই গণ্ডগ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারের একই দশা উপস্থিত হইয়াছে। অর্থাৎ পোস্টমাস্টারের অবস্থা কীরম ছিল প্রথম আসার পর, সেই কথাটা লেখক

এই লাইনে তুলে ধরেছেন। পরের যে আরেকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে, অর্থাৎ জীবনের প্রথম চাকরি পোস্টমাস্টার উলাপুর গ্রামে নিয়েছিল, এই লাইনটাও গুরুত্বপূর্ণ। তারপর যেদিন পোস্টমাস্টার এসেছিলেন, তারপর মনে হয়েছিল যে তার হাতের কাজগুলি করে দেওয়ার জন্য, অর্থাৎ যেহেতু পোস্টমাস্টার সব কাজকর্ম করতেও পারতেন না, তাই একটা ছোট মেয়ে দরকার ছিল যে তার পারফরমেন্সগুলি এগুলি করে দেয়। তো রতন সেই কাজগুলি করে দিত। তো একদিন রতন দাদাবাবুকে বলছে, কি গো বাবু আমাকে ডাকছেন কেন? এই লাইনটাও গুরুত্বপূর্ণ। কখন দাদাবাবু ডেকেছিলেন, তার প্রসঙ্গটা কী ছিল? তারপর দাদাবাবু অর্থাৎ পোস্টমাস্টার যখন রতনের সঙ্গে গল্প করত, তখন রতনের মনে হতো, দাদাবাবু আপনি যে আমার সঙ্গে গল্প করছেন, আপনার কি আপনার মাকে মনে পড়ে, আপনার পরিবারের সবার কথা মনে পড়ে? কারণ এই লাইনটা গুরুত্বপূর্ণ এই কারণে যে রতন বাড়ির প্রত্যেকের কথা যখন শুনতো, তখন মনে হতো পরিবারের সেও একজন পরিবারের হয়ে গেছে, মানে পোস্টমাস্টারের পরিবারের হয়ে গেছে। তখন রতন কিন্তু পোস্টমাস্টারকে এই প্রশ্নগুলো করতো। তারপর এইরূপ কথা প্রসঙ্গে মাঝে মাঝেই রাত হয়ে যেত, তখন আলস্যক্রমে পোস্টমাস্টারের আর রান্না করতে ইচ্ছা হতো না, কারণ গল্প করতে, রতনের সঙ্গে গল্প করতে হতো, রান্না করতে যখন ইচ্ছা হতো না, তখন মনে হতো যে রতন যেন তাকে রান্না করে দে। তো কিছু হলো, মানুষ যখন একে অপরের পাশে কিছুটা সময় থাকে, দীর্ঘদিন থাকে, তখন তার প্রতি একটা দুর্বলতা স্বাভাবিক ক্রমেই প্রকাশ পায়। তখন কি হতো, গল্প করতে করতে রতনেরও আর ইচ্ছে হতো না যে আবার রান্না করে দে। তখন বাবু বলতো, অর্থাৎ পোস্টমাস্টার বলতো, ঠিক আছে যদি ইচ্ছে হয় তাহলে তুমি আমাকে রান্না করে দাও। তো রান্নার কাজ মাঝে মধ্যে পোস্টমাস্টারও করতো, আবার রতনও করে দিত। আবার অনেক সময় পরের একটা লাইন আছে এমন, অবশেষে এমন হইল বালিকার কথোপকথনকালে তাহার ঘরের লোকদিগকে, অর্থাৎ মা দিদি দাদা বলিয়া চিরপরিচিতের নাই উল্লেখ করিত। কে উল্লেখ করিত? রতন। এবং কার সঙ্গে এই কথাগুলি বলতো? কারণ রতন যখন দাদাবাবুর সঙ্গে গল্প করতো, দাদাবাবু কিন্তু তার মা দিদি দাদা প্রত্যেকের কথা বলতো, তখন সেই পরিচিত হয়ে গিয়েছিল রতনের কাছে। পরের লাইন হচ্ছে, পোস্টমাস্টারের হাতে তখন কোনো কাজ ছিল না। তো গণ্ডগ্রামে তো খুব বেশি যে চিঠি আসে এমন তো নয়, বা সারাদিন হয়তো একটা সময়ে পোস্টমাস্টারের কাজটা করতো, করে এসে আবার বাড়িতে চলে আসতো, তখন সময়ে পোস্টমাস্টারের হাতে কাজ থাকতো না। কিন্তু তখন কি কাজ করতো, তখন পোস্টমাস্টারের কি কাজ ছিল? আমরা জানি তখন পোস্টমাস্টারের কাজ ছিল তাকে কিছুটা পড়াশোনা করানো। রতন তো পড়াশোনা জানতো না, তো পোস্টমাস্টার তাকে পড়াশোনা করাতো, কিছুটা অনেক শিক্ষা সে শিখেছিল, প্রথম ওয়া থেকে সেখানে পোস্টমাস্টার শিখিয়ে দিয়েছিল। তার কিছুদিন পরে যে কথাটা আসে, যে নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষায় রুগকাতর শরীরে একটুখানি সেবা পাইতে ইচ্ছা করে, সেবা পাইতে ইচ্ছে করে, যে যখন পোস্টমাস্টার থাকতো দীর্ঘদিন, তার মনের মধ্যে বাড়ির কিছু পরিবেশ নেই, কিছু নেই, একটা গণ্ড গ্রামে এসে তার মন যখন দুর্বল হতে থাকে, তখন তার শরীরও দুর্বল হতে থাকে, তখন তারও মনে হয় মায়ের মতো কেউ তাকে এমন সেবা করুক। তো যখন সেবা করার কথা আসে, তখন কিন্তু এখানে সেবা করার মতো আমরা রতনকেই পাই। তো রতন সারা রাত জেগে আমরা দেখি যে পোস্টমাস্টারের কপালে জলের পটি দিয়ে তাকে সেবা শুশ্রূষা করে, তখন মনে হয় যে এই নিঃসঙ্গ প্রবাস জীবনও কিছুটা হলেও যেন মায়ের ছোঁয়া পোস্টমাস্টার পেয়েছে। তারপর আরেকটা লাইন হচ্ছে, এ স্থলে প্রবাসীর মনের অভিলাষ ব্যর্থ হয় না। তো প্রবাসী বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? নিশ্চয়ই পোস্টমাস্টারকে। তার কি অভিলাষ ছিল, তা ব্যর্থ কেন হলো না? এই লাইনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে, বালিকা দ্বারের বাইরে বসিয়া সহস্রবার করিয়া তাহার পুরনো পোড়া বারবার পড়িল। কখন বালিকা এই লাইনটা পড়েছিল? ঘরের বাইরে যখন পোস্টমাস্টার সারা দিন মানে আর কথা বলে নাই, তার যাওয়ার সময় হয়ে গেছে, তখন কিন্তু বালিকা একই পড়া বারবার পড়ছে, কারণ কি জানি দাদাবাবু বুঝি হয়তো তাকে নিয়ে যাবে, হয়তো তাকে নিয়ে যাবার কথা বলবে, এই জন্য সে বাইরে বসে বসেই পড়েছিল। তাই তিনি কাজে জবাব দিয়া বাড়ি যাইতেছেন। এই কথাটার প্রসঙ্গ কী এবং ব্যাখ্যা কী? কথাটা হচ্ছে, তাই তিনি কাজে থেকে যখন তিনি উলাপুর গ্রামে এসেছিলেন, তখন স্বাভাবিকক্রমে কলকাতা শহর ছেড়ে আসা এই গ্রাম তার পছন্দ হয়নি। তিনি এসেই লিখেছিলেন যে উচ্চকক্ষে তিনি বলেছিলেন যে কী করে মানে এই চাকরি ছেড়ে যাওয়া যায়, এই চাকরিটা ওনার পছন্দ নয়। তো তখন জবাব দিয়ে বাড়ি যাইতেছেন। তো তার চিঠির উত্তরে এসেছিল যে কলকাতা মানে থেকে তিনি মানে যখন উলাপুরে এসেছিলেন, সেই উলাপুর গ্রামের পোস্টমাস্টারের চাকরিটা ছেড়ে তিনি বাড়ি চলে যাবেন। কিন্তু তখন রতন প্রশ্ন করিল, সে কী করে হবে? যদি পোস্টমাস্টার চলে যায় তাহলে রতনের

0: কি হবে। তো পোস্টমাস্টার বলেছিল যে আমি তোকে কিছু টাকা দিয়ে যাব। পোস্টমাস্টার আসার পর রতনের মনের যে পরিবর্তন হয়েছিল, তার পড়াশোনা, তার আদর যত্ন করা, তার সেবা শুশ্রূষা করা, প্রত্যেকটা মুহূর্তে যে আবেগটা কাজ করেছিল পোস্টমাস্টারের মনে, কিন্তু সেই আবেগটা কাজ করেনি ততটা। তো পোস্টমাস্টার যখন তাকে যাওয়ার সময় টাকা দিতে চেয়েছিল এবং বলেছিল আমি মানে যদি কোনো তোর অসুবিধা হয় তাহলে আমি অনেকে বলে যাবো যেন তোর সুবিধা হয়, তখন রতন বলেছিল না না, তোমার কাউকে কিছু বলতে হবে না, আমি থাকতে চাই না, আমি এখানেও থাকতে চাই না, তোমার কিছু বলতেও হবে না, আমার কোনো মানে দয়া করতে হবে না আমাকে আর। কারণ রতন চেয়েছিল যেন দাদাবাবু তাকে নিয়ে যায়। তারপর পোস্টমাস্টারের একটা লাইন খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে একবার নিতান্ত ইচ্ছা হইল ফিরিয়া যাই, জগতের ক্রুর বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি। একবার রতন ভেবেছিল যে না, এই অনাথিনী বালিকাটাকে এমন করে যখন বলছে তাহলে না হয় নিয়েই চলি, কিন্তু শেষ মুহূর্তে একবার ভেবেছিল। কিন্তু আমরা গল্পের শেষ মুহূর্তে কি দেখেছি, যে পোস্টমাস্টার তার আত্মপক্ষ সমর্থন করে বলেছে হায় বুদ্ধিহীন মানব হৃদয়, ভ্রান্তি কিছুতেই ঘুচে না। এই যে ভ্রান্তি, সে কিসের ভ্রান্তি? সেই ভ্রান্তিটা হচ্ছে তার মনের মধ্যে যে কথাটা বারবার জেগে উঠেছিল যে হয়তো তাকে নিয়ে যাবে, কিন্তু রতন যে পরিবারের যেখানের থেকে বড় হয়েছে সেই পরিবার থেকে উঠে আসা একটা মেয়ে আবার কলকাতার শহরে গিয়ে কিভাবে মানিয়ে নেবে, নেওয়াটাকে ঠিক হবে? হয়তো পোস্টমাস্টারের সঙ্গে তার একটা পরিচয় হয়েছিল, কিন্তু তার পরিবারের কারোর সঙ্গে তো পরিচয় হয়নি, পরিবারের সঙ্গে সে মানিয়ে নিতে পারবে না। সেই কথাটা যখন মনে হলো তখন পোস্টমাস্টার আবার সেই ভ্রম থেকে আবার বেরিয়ে গেল যে না, পৃথিবীতে কেউ কারো নয়। এই মানে বিচ্ছেদ, এই যে যন্ত্রণাটা, সে কিন্তু বারবার অনুভব করেছিল যে না। তারপর বলেছিল দাদাবাবু তোমার দুটি পায়ে পড়ি, আমাকে কিচ্ছু দিতে হবে না। এই কথাটা যে বলেছিল, কেন তোমার পায়ে পড়ি কথাটা বলেছিল, এই রহস্য শুধুমাত্র নারী মনের কাছেই মানে উত্তরটা আমরা পাবো যে তোমার কিছু দিতে হবে না। কতটুকু অভিমান থাকলে পরে রতন এই কথা বলতে পারে যে কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু দিতে হবে না, আমি আর কিচ্ছু চাই না। সে কি করে হয়, মানে তুমি চলে যাবে আমাকে কিছু দিয়ে যাবে সে তা আমি চাই না, আমি চাই আমার জীবনেই তুমি থাকো। কিন্তু রতনের যে চরিত্রের বৈশিষ্ট্য, সেই চরিত্রের বৈশিষ্ট্য সে শুধুমাত্র চারটি ভাত খেতে পারত, তার বাইরে সে পেয়েছিল পোস্টমাস্টারের আদর। রতন মানে তার প্রভু অর্থাৎ পোস্টমাস্টারকে কিন্তু আপন করে নিতে চেয়েছিল। মানে মানুষের মধ্যে যে জটিল কুটিল যে কথাগুলো সেটা কিন্তু রতন বুঝত না। তার খোলামেলা সাবলীল কঠোর পরিশ্রমী অত্যন্ত প্রভুর প্রতি যে অনুগত বিনয়ী সেটা কিন্তু রতনের মনে ছিল। এই বিনয়ের কথা বলতে গেলে আবার বলতে হয়, এই বিনয়টা কিন্তু আমরা পোস্টমাস্টারের মধ্যেও পেয়েছিলাম। কতক্ষণ সময় পেয়েছিলাম সেটা হচ্ছে যতক্ষণ সময় সে রতনের কাছে ছিল, রতনের ছোট ছোট কথাগুলোই কিন্তু পোস্টমাস্টারও উপেক্ষা করত। তো এই উপেক্ষা করার কথাগুলো বারবার আমরা বলতে পারি যে উপেক্ষা করেছে। শেষ সময়ে রতনকে দেখেছি আমরা যে সব উপেক্ষা করে চলে গেছে তার দাদাবাবু। এই গল্পে দেখেছি আমরা মানে রবীন্দ্রনাথ নয়, শুধু রবীন্দ্রনাথ কথা বলিয়েছেন তার পোস্টমাস্টারকে দিয়ে, রবীন্দ্রনাথ কথা বলিয়েছেন রতনকে দিয়ে। কারণ রবীন্দ্রনাথের জীবনে তার মা, তার জীবন থেকে চলে যাওয়া নতুন বৌঠান, তার প্রিয় রানু, তার জীবনের অন্যতম মহিয়সী আন্না তঙ্খর, প্রত্যেকে রবীন্দ্রনাথকে ছেড়ে অর্থাৎ তাদের প্রত্যেকের বিচ্ছেদ কাজ করেছে, প্রত্যেকের বিচ্ছেদকে তিনি মেনে নিয়েছেন, তিনি আত্মস্থ করে নীলকণ্ঠ হয়েছেন। তার সন্তানদের মৃত্যু, তার প্রিয় সমীন্দ্রনাথ, তার প্রিয় বলেন্দ্রনাথের মৃত্যু, প্রত্যেকটা মৃত্যু নিয়ে রচিত হয়েছে তার গল্পগুচ্ছের গল্পগুলি। ছুটি, পোস্টমাস্টার, এরকম অসংখ্য গল্প রবীন্দ্রনাথ রচনা করেছেন। তার মৃত্যু ছায়ায় ঢেকে দিয়েছেন ডাকঘরের অমল ফটিক প্রত্যেকটা চরিত্রকে। বিচ্ছেদের পোস্টমাস্টার এবং রতন, এই যে তাদের যাতনা ব্যক্তি জীবনে তিনি নতুনভাবে অনুভব করেছেন। আজকে এই বিচ্ছেদের নতুন কথাটাই আমরা দিয়ে এখানে শেষ করলাম, তোমরা আবার নতুন করে গল্পটা পড়ো।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ দশম শ্রেণীর বাংলা গল্প পোস্টমাস্টার সম্পর্কে পাঠ দিলেন উমাকান্ত ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের শিক্ষিকা সেবিকা ধর। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে 6:30 মিনিটে খড়গেস্থ

কেন্দ্রে আসো, পরে শুনবেন আসরের লোকগীতি বিষ্ণু পদদাসের কণ্ঠে। সন্ধে 7টায় ককবরক অনুষ্ঠান, রাত 8:05 বিজ্ঞান বিচিত্রা, রাত 8:30 আধুনিক গানের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, রাত 9টায় শুনবেন নজরুল গীতি শিল্পী ঝুমা চক্রবর্তী, রাত 9:30 বাংলা নাটক মছলি বাবা, রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 অনুষ্ঠান মৈত্রী। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী আগরতলা আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের সবকটি জেলায়। আগামীকালের সম্ভাব্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং ২৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস এবং ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। বেলা ১১:৩০ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৩৭.৬ মিলিমিটার। আবহাওয়া দপ্তর থেকে বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে রাজ্যের সবকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি।

0: শুভ সন্ধ্যা প্রিয় কৃষক বন্ধুরা, আপনাদের সকলকে আজকের ঘর গৃহস্থির আসরে অনেক অনেক স্বাগত। আজকের কৃষি বিষয়ক আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট কৃষি বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক রাজ্য কৃষি মহাবিদ্যালয় ডক্টর উৎপল গিরি। বর্তমানে প্রচলিত ফসলের পাশাপাশি লাভজনক এবং পুষ্টিগুণ সম্পন্ন ফসল হিসেবে বেবি কর্ন চাষ কৃষকদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে। কম সময়, কম খরচ এবং বাজারে ভালো দামের কারণে এই চাষের প্রতি আগ্রহ কিন্তু দিন দিন মানুষের বাড়ছে। বেবিকর্নের আধুনিক চাষ পদ্ধতি, পরিচর্যা, রোগ পোকা দমন এবং বাজারজাতকরণ, এই সব বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা করার জন্য আগেই বলেছি আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর উৎপল গিরি। নমস্কার ডক্টর গিরি, আপনাকে
1: নমস্কার,
0: স্বাগত আমাদের স্টুডিওতে।
1: ধন্যবাদ।
0: বেবিকর্ন আসলে ব্যাপারটা কি, জিনিসটা কি রকম এবং সাধারণ ভুট্টার সঙ্গে এর প্রধান পার্থক্যটাই বা কোথায়?
1: আচ্ছা, প্রথমেই বলি, বেবিকর্নের গাছটা দেখতে অনেকটা ভুট্টা গাছের মতোই এবং ভুট্টা গাছই বলে সেই জন্য কর্ন লেখা আছে। কিন্তু বেবিকর্ন যে জিনিসটা যে আছে সেটা আমরা যে বাজারজাত করা হয় যখন সেটা কিছু না, সেটাকে আমরা বলি শিশু ভুট্টা। মানে আমরা যে ভুট্টাটা খাই নর্মালি বাজারে, যেটা যেরকম ধরুন ঝলসে খাওয়া হয় বা এ খাওয়া হয়, তো ওই রকম ভুট্টাটা, যে ভুট্টার দানাটা যেটার মধ্যে আবদ্ধ থাকে, ওইটা যখন খুব ছোট অবস্থা বা প্রথম অবস্থায় যখন বেরোয় মানে গাছের মধ্যে যে মানে কপটা আছে, তো ওইটাকে আমরা যখন ওইটাকে যদি আমরা হারভেস্ট করি বা তুলে ফসল হিসাবে তুলি, সেটাকেই আমরা বেবিকর্ন বলছি। মানে কি, ভেতরের যে কপটা আছে, ছোট্ট যে কপটা, ওই মোটামুটি 5 থেকে 10 থেকে 11 সেন্টিমিটার মতো লম্বা হবে এরকম, প্লাস হচ্ছে মানে 2 থেকে 3 সেন্টিমিটার মতো ডায়ামিটার হবে এরকম যখন কপটা থাকে, সেটাকে আমরা বলছি বেবিকর্ন বলছি। তো এই যে বেবিকর্নটা আমরা মানে হারভেস্টিংয়ের ব্যাপারটা বা এর যে অ্যাডভান্টেজ কি আছে সেটাও অনেক কিছু ব্যাপার আছে। শুধু যদি আমরা বেবিকর্ন অ্যাজ এ মানে ফসল হিসাবে ভাবি, এর মানে উপকার মানে বা কৃষকদের যে লাভ সেটা অনেক দিক দিয়ে আছে। প্রথম লাভটা যেটা বলি, যে বেবিকর্ন যেটা আমরা ভুট্টা করতে মোটামুটি 90 দিন মতো লাগে, বেবিকর্ন সেখানটা আমরা 2 মাসে মানে 60 দিনের মধ্যে হয়ে যায়। তার মানে আমি কম সময়ের মধ্যে আমি এটাকে হারভেস্ট করতে পারছি
0: এবং বাজারের ভালো চাহিদা,
1: বাজারেও ভালো চাহিদা আছে। কিন্তু আমাদের সেখানটা বাজারজাত করতে গিয়ে কিছুটা বর্তমান সময়ে ত্রিপুরার ক্ষেত্রে একটু সমস্যা আছে, কিংবা সেগুলো ধীরে ধীরে আসছে। তো আর যেটা সুবিধা আছে, যে তার মানে আমি যদি 2 মাসে করে নিই, সারা বছরে আমি প্রায় ধরুন 4-5টা ফসল করে নিতে পারবো। যদি কেউ শুধুমাত্র বেবিকর্ন চাষ করবে, 4-5টা ফসল ফলে নিতে পারবে। তো তার মানে এটাও একটা যেমন অ্যাডভান্টেজ, 4-5 বার ফসল তুলতে পারবে বছরে। দ্বিতীয় যেটা হচ্ছে, কোনো জায়গায় যদি কোনো সময় যদি মানে আমাদের ন্যাচারাল ক্যালামিটিস হয় বা ধরুন আবহাওয়ার কোনো দুর্যোগ হলো, ফসল নষ্ট হয়ে গেল, তাহলে মানে একে কন্টিনজেন্সি ক্রপ মানে হঠাৎ করে কোনো একটা ফসল লাগানোর ক্ষেত্রে আমরা সেটাকে নিয়ে নিতে পারি, কারণ এটা শুধুমাত্র 2 মাসের ফসল।
0: আচ্ছা,
1: ঠিক আছে।
0: হ্যাঁ, এখন তো বর্ষাকাল চলছে বলতে গেলে, যদিও মানে কি বলবো আনুষ্ঠানিকভাবে আসেনি, কিন্তু বর্ষা তো চলছে।
1: হ্যাঁ,
0: তো এই জায়গায় দাঁড়িয়ে অনেক জায়গায় জল জমে যাচ্ছে কিংবা বন্যা,
1: ফসল নষ্ট হচ্ছে, তখন নষ্ট হচ্ছে, সেক্ষেত্রে আমরা এটাকে কন্টিনজেন্ট ফসল হিসাবেও ব্যবহার করতে পারবো। কিন্তু এর উঁচু জমি লাগবে, আর

0: দ্বিতীয়ত এর যে ফোডারটা আছে, এর যে ফসলটা তুলে নেওয়ার পর যে গাছটা আছে সেই গাছটাকে আমরা ফোডার ক্রপ বা গোখাদ্য হিসাবে ব্যবহার করতে পারবো।
1: একদম,
0: তার মানে আমাদের গ্রিন মানে সবুজ যে গোখাদ্যটা যেটা দরকার গরুর জন্য, সেটা আমরা একসঙ্গে দুটো জিনিস পেয়ে যেতে পারবো, এবং এটার ডিমান্ডও বেশি অনেক। এটাকেও সেটা
1: সেক্ষেত্রে শুকরের জন্যও তো এটা ব্যবহার করা যেতে পারে।
0: শুকর এই গাছটা হয়তো খেতে পারে, শুকর এটা হয়তো খাবে না, শুকর হয়তো ফলটা এ করতে পারে, কিন্তু শুকর এইগুলো খায় না। শুকর এমনি ওই ভাত টাতগুলো এইগুলো যেগুলো ওয়েস্ট মেটেরিয়াল ওইগুলো খেতে পারে। আর যেটা হচ্ছে যে যে এটা এই ফসলটা মোটামুটি সারা বছর লাগানো যাবে, শুধুমাত্র একটু শীতকালে যখন একটু টেম্পারেচার কম থাকে তখন একটু অ্যাভয়েড করলে ভালো, একটু বেশি দিন লাগে। তার মানে আমি যে কোনো সময় যে কোনো জায়গায় এটাকে অ্যাডাপ্ট করাতে পারবো, শুট
1: এমনিতে
0: করাতে পারবো।
1: আমাদের রাজ্যের আবহাওয়া এর জন্য কতটা উপযুক্ত?
0: এটার জন্য এই বেবিকন মানে যে কোনো আমাদের আবহাওয়ার জন্য যথেষ্ট উপযুক্ত, এবং যে মাটি বা যে আবহাওয়া আছে সেটা আছে। শুধুমাত্র ওই দেখতে হবে যে এমন জায়গায় লাগাতে হবে যাতে জল না জমে বা জল না দাঁড়ায়, এবং চুটিলা জমিতে যদি একটু যায় তখন ঠিক আছে,
1: মানে ঢালু জমিতে
0: ঢালু
1: লাগানো উচিত।
0: লাগানো যেতে পারে তখন। কিন্তু ওই জল দাঁড়ানো বা জল দেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা দেখতে হবে।
1: আচ্ছা, এর জন্য তো উপযুক্ত কোনো সময়ের ব্যাপার নিয়ে আপনি আগেই বললেন, যে কোনো সময় এটা লাগানো যেতে পারে, শুধু শীতের সময় একটু ফলনটা কম দেবে, এছাড়া বাকি সময় আমাদের এ রাজ্যে যে কোনো সময় লাগানো যেতে
0: লাগানো
1: পারে।
0: যেতে পারে।
1: আচ্ছা, এই চাষের জন্য কি ধরনের জমি নির্বাচন করা উচিত? আপনি
0: জমি
1: বললেন ঢালু জমি,
0: ঢালু
1: তার
0: বা
1: উপরও
0: উঁচু জমি লাগবে মোটামুটি, যেখানে জল জমে না, এবং সবজি যেরকম চাষ করে জমি তৈরি হয় সেরকম তৈরি করলেই যথেষ্ট। আর এর বেবিকনে আরেকটা যেটা পুষ্টি গুণাগুণও আছে ভালো, তো যার জন্য বিশেষ করে ডায়াবেটিস রোগী যারা আছে তাদের ক্ষেত্রে এগুলো ভালো, এবং এটাকে অনেক সময় স্যালাড হিসাবে খেতে পারে, স্যুপ হিসাবে খেতে পারে, বা বিভিন্ন ধরনের আইটেম করেও পকোড়া বা মানে এখন তো হোটেলে চিলি বেবিকন এরকম বিভিন্ন ধরনের আইটেম মানে ভ্যারাইটিস আইটেম এর তৈরি করা যেতে পারে।
1: আচ্ছা, এর সঙ্গে সুইট কর্নের কি পার্থক্য?
0: সুইট কর্নটা আমরা গ্রেন খাই, মানে সিড বীজটা যেটা হয় সেটা খাবে, এটা মানে গ্রেন হবে না। আমরা বলবো শুধু যে গ্রেনটা ধরার জন্য ভেতরে যে কপটা আছে সেইটাই শুধু যখন একদম দুধ মানে 1 থেকে 2 দিনের মধ্যে হয় তখন আমরা এটাকে হার্ভেস্ট করি। মানে এটার হারভেস্টিংয়েরও একটা প্রসিডিওর আছে, যেটা টেকনিকটা ফার্মার্সদের জানতে হবে, না জানলে সমস্যা আছে। কারণ হার্ভেস্টিং করতে গেলে বা ফসল যখন তুলতে যাবে সেটার এর মেন মানে কোন সময়টা তুলতে হবে সেটাকে একটু আইডেন্টিফাই করলে সব থেকে ভালো। নর্মালি আমরা বলি, কারণ ভুট্টা গাছ হচ্ছে মানে ক্রস পলিনেটেড ক্রপ, ঠিক আছে, তার পুরুষ ফুলটা আবার মানে একদম ডোগায় হয় আর স্ত্রী ফুলটা বিভিন্ন অ্যাক্সিসে হয়। তার জন্য কি হয়, যখন স্ত্রী ফুলটা বেরোনো শুরু হবে তার 1 থেকে 2 দিনের মধ্যে এটাকে তুলতে হবে। এবার স্ত্রী ফুল পুরুষ ফুলটাকে বলে টাসেল, আর স্ত্রী ফুলটাকে বলে সিল্ক, মানে এটা হচ্ছে মেয়েদের চুলের মতো অনেকটা বেরোয়। ভুট্টা দেখবেন, ভুট্টা যখন খাই সামনে অনেক চুলের মতো থাকে, তো ওইটা যখন বেরোনো শুরু হবে তার 1 থেকে 2 দিনের মধ্যে আমাদেরকে এটাকে তুলতে হবে। তুললে যে আমরা যে অ্যাপ্রোপ্রিয়েট সাইজটা বলছি সেটা পাবো। যদি একটু বেশি বড় বেশি দিন হয়ে যায় তখন যে এই যে কপটা যেটা বেবিকর্নটা আছে সেটার মানে ফাইবার এতটা বেশি হয়ে যাবে যে আমরা খেতে পারবো না। তার মানে ওই যে ফাইবার কন্টেন্ট বা মিষ্টত্ব এই ব্যাপারগুলো সব কিছু একসঙ্গে কনসিডার করে একটা সার্টেন স্টেজে ওটাকে হারভেস্ট করা হয়।
1: আচ্ছা, এই চাষের জন্যে যে বপন পদ্ধতি, হ্যাঁ, সেটা নিয়ে যদি একটু বলেন।
0: আচ্ছা, বপন পদ্ধতি বলতে যেরকম আমরা বললাম জমি তৈরি, যেরকম সবজির জন্য জমি তৈরি করে সেরকম আছে। এবার যদি আমরা লাইন হিসাবে লাগাই তাহলে মোটামুটি আমরা বলি যে লাইন থেকে লাইনের দূরত্ব 50 থেকে 60 সেন্টিমিটার হবে, আর গাছ থেকে গাছের দূরত্ব 20 থেকে 25 সেন্টিমিটার হবে। তো এইভাবেই যেন লাগানো হয়, মোটামুটি কানি প্রতি প্রায় 1500-1600 থেকে 1600 গাছ যেন হয় এরকম ব্যাপার হয়, এটাই হচ্ছে কথা। আর বীজ যেটা বীজ রিকোয়ারমেন্ট বা দরকার যেটা হচ্ছে 3.5 থেকে 4 কেজি বীজ লাগে প্রতি কানি প্রতি এরকম লাগবে। তো তো বীজটা লাগানোর আগে একটু বীজটাকে একটু শোধন করে নিতে হয়। নর্মালি চাষিরা যেরকম করে ক্যাপটান থাইরাম বা ব্যাভিস্টিন দিয়ে যেরকম বীজ শোধন করে সেটাও করতে পারে, নাহলে কোনো বায়ো ফার্টিলাইজার দিয়েও বা ট্রাইকোডার্মা দিয়েও বীজ শোধন করতে পারে, 2 গ্রাম বা 3 গ্রাম প্রতি কেজি শীটের ওপর।
1: এটার জন্য কি আপনি

0: তলা তৈরি করতে হবে
1: না, বীজতলা কিছু লাগবে না, একদম ডাইরেক্টলি আমরা মাঠে শুরু করতে পারবো। তবে
0: একটা একটা করে
1: একটা একটা বীজ শোধন করতে পারবো। তবে এখন আমাদের কলেজেও একটা ছোট্ট ড্রিল টাইপ মেশিন, মানে ম্যানুয়াল মেশিন, মানে টুল আছে, মেশিন বলবো না, ওইটাকে যেরকম লাঙল টানার মতো ঠেলে নিয়ে চলে গেলে তার বীজটা একটা সার্টেন ডিস্টেন্সে মানে পড়ে যাবে। তো এটা করলে দেখা যায় যে মানে একটা আমাদের লেবার সেভিং হয়, মানে যে লেবারটা লাগে আমরা হয়তো দিয়ে মানে এক কানি মোটামুটি 2-2.5 ঘন্টার মধ্যে আমরা এক কানি লাগিয়ে নিতে পারবো একজন মানুষ, যেখানটা হয়তো আমাদের 3-4টা মানুষ লাগতো সারাদিন এরকম ব্যাপার।
0: লাইন ধরে লাগাতে হবে,
1: লাইন ধরে লাগাতে হবে, লাইন ধরে তার সার্টেন ডিস্টেন্সে ডিস্টেন্সে তখন পড়ে যায়।
0: আচ্ছা, এই যে লাইন ধরে লাগাবে, এর যে মাঝে যে জায়গাগুলো থাকবে, হ্যাঁ, সেগুলো কিরকম হবে, মানে কি নিচু হবে আর এগুলোকে কি
1: আলবে? এবার কিছুদিন যাওয়ার পর মোটামুটি আমরা দেখেছি যে, তো আরেকটা জিনিস হচ্ছে যে এই যখন আমরা আগাছা নির্মাণ নির্মূল করতে যাই তখন হচ্ছে ওই 20-25 দিনের মাথায় আমরা যখন আগাছা তুলতে যাব তখন ওইটাকে আলুর মতো একটু কেল তুলে দিলে গাছটার যে লম্বা হয় তো সেটা সেই জন্য গাছটা আর পড়বে না, বা ঝড় বৃষ্টি হলে অনেকটা আটকে যাবে, তো সেরকমও করা যায়, তখন ওইটাকে তুলে দিতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যেটা বললাম যে লাগানোর পদ্ধতি সার প্রয়োগের ব্যাপারটা থাকে, যদি আমরা যত অর্গানিক করতে চাই সেটাও ভালো, অর্গানিকের বেশি একটু লাগে, আর যদি মানে মানে সুসংগত খাদ্য উপাদান যদি দিই মোটামুটি দেখা গেছে যে একটু মানে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার আমরা যত দিতে পারবো তত ভালো, এক মানে 10-15 টন প্রতি হেক্টর, মানে কানি প্রতি 200-300 কেজি এরকম ভার্মি কম্পোস্ট।
0: গোবর সার কত?
1: গোবর সার ওই রকম 300-400 কেজি মতো যদি দিতে পারি তখন
0: ঠিক একসঙ্গে পুরো জমিতে ছড়িয়ে
1: জমি তৈরির সময় লাগিয়ে দিতে হবে। আর যদি চুন দেওয়া থাকে, যদি আমাদের যেহেতু পিএইচটা একটু কম, চুন যদি একটু বেশি দেয় মোটামুটি কানি প্রতি 20-25 কেজি মতো দিয়ে দিতে পারে এক সপ্তাহ আগে, তাহলে সেটাও ভালো অনেক ক্ষেত্রে। আর সার প্রয়োগ বলতে আমরা যদি যদি রাসায়নিক সার ব্যবহার করি, ইউরিয়া, এসএসপি আর এমওপি, মোটামুটি ইউরিয়া কানি প্রতি 42 কেজি, আর এসএসপি মানে 60 কেজি, আর এমওপি যেটা সেটা হচ্ছে 16 কেজি কানি প্রতি যদি আমরা দিই তাহলে মোটামুটি ঠিকঠাক হবে। আবার ইউরিয়াটা 2 বার দিতে হবে, একবার জমি তৈরির সময়, একবার মানে 25-30 দিনের মাথায় দিতে হবে, তখন সেটা হচ্ছে খুব ক্রিটিক্যাল,
0: মোটামুটি মাঝামাঝি
1: মাঝামাঝি সময় ওটা মোটামুটি ক্রিটিক্যাল, কারণ ওটা একটু নি হাইট স্টেজ বলে হাঁটু পর্যন্ত হাইট হয়, তখন যদি আমরা সারটা প্রপারলি দিই তখন গ্রোথটা ভালো হবে, গাছের গ্রোথটা সব থেকে তখনই ভালো হবে, তারপরে যে আমরা যে ফসলটা পাবো সেটা তখন আমরা ভালো পাবো। ওই সময় যদি গ্রোথটা ঠিকঠাক না হয় বা এটা ইউরিয়াটা না দেওয়া হয় সেক্ষেত্রে গ্রোথটা অনেকটা কম হয়ে যায়।
0: আচ্ছা, আর কেউ যদি চান যে কি বলবো এটাকে রাসায়নিক ছাড়া করবেন,
1: তাহলে গোবর মানে একটু বেশি পরিমাণ দিতে হবে, সেখানটা আমাদের যেটা বলেছি তার 3 গুণ মতো যদি দিয়ে দেন, 400 জায়গায় 1200 কেজি মতো দিল কি এরকম 1000 কেজি মতো কানি প্রতি দিয়ে, তারপরে আমরা মোটামুটি করতে পারি। তবে তো সেক্ষেত্রে আমরা 2 বার দিলেও ভালো, কারণ কি পরবর্তী ক্ষেত্রে যখন দরকার পড়ছে তখন একটু যেন রিকোয়ারমেন্টটা থাকে এরকম ব্যাপারে।
0: এক্ষেত্রে তো দামটাও একটু বেশি
1: বেশি পড়ে যাবে তখন, ঠিক আছে,
0: বাজারজাত যখন হবে তখন এর দামটাও বেশি
1: বেশি পাওয়া যাবে, যদি আমরা সেটাকে অর্গানিক হিসাবে বিক্রি করতে সার্টিফিকেট,
0: অর্গানিক নামটা শুনলেই তো সবার একটা আগ্রহ বেড়ে যায়।
1: হ্যাঁ, সেক্ষেত্রে ওই অর্গানিক প্রসিডিওর মেনটেন করে যে সেই ফার্মার্স যদি প্রথম থেকেই শুধু অর্গানিক হিসাবে সমস্ত ফসল চাষবাস করে তাহলে সেক্ষেত্রে সেটাকে অর্গানিক হিসাবে সার্টিফাই করে বিক্রি করতে পারবে বাজারে, সেক্ষেত্রে মানে সার্টিফিকেট দেওয়া বা লোগো দেওয়া এগুলো দিয়ে বাজারে বিক্রি করলে তখন তার দামটা বেশি পাবে,
0: দামটা বেশি
1: বেশি পাবে
0: এবং বিক্রিও খুব ভালো হবে।
1: হ্যাঁ, তো এইগুলো আছে। আর কিছু জিনিস আছে যেটা হচ্ছে আমরা যেটা মানে চাষিদেরকে বলবো যে ভ্যারাইটি যেটা আছে, জাত যেটা আছে, আমরা যে ভুট্টার যে জাতটা নর্মালি করি সেই জাতটা দিয়ে কিন্তু বেবিকর্ন হবে না।
0: আচ্ছা,
1: এটার একটা আলাদা জাত আছে পাবো, সেটা প্রপার পাবো না, ভালো হবে না, তো সেই সেই জন্য এর একটা আলাদা জাত আছে, সেই জাতটাকেই আমরা আমাদেরকে ব্যবহার করা উচিত। বিভিন্ন হাইব্রিড আছে। আর একটা জিনিস এখন রিসেন্ট যখন বেরিয়েছে বেবিকর্নের একটা ইম্পর্টেন্ট মানে অপারেশন বা কাজ হচ্ছে যে যখন পুরুষ ফুলটা বেরোয় পুরুষ ফুলটাকে ছিঁড়ে আলাদা করে দিতে হবে, এটাকে আমরা ডিটাসেলিং

0: মানে পুরুষ ফুলটাকে বাদ দিতে হবে। কারণ কি, আমার পুরুষ ফুলটাকে বাদ দেওয়ার একটা কারণ হচ্ছে যে আমরা যখন ওই বেবিকনটা হচ্ছে তার যাতে পলিনেশনটা বা পরাগ মিলনটা যাতে না হয়, এক নম্বর। দ্বিতীয় যেটা হচ্ছে, আমরা যে পুরুষ ফুলটা যদি থাকে সে তখন পরাগ রেণু তৈরি করার জন্য কিছু এনার্জি বা ফটোসিনথের যে সালোক সংশ্লেষে যে খাওয়ারটা সে কিছুটা নেবে,
1: নিয়ে নেবে
0: অনেকটাই নিয়ে নেবে। সো সেই খাওয়ারটা তখন আমরা কি করতে পারি না, বেবিকর্নের প্রোডাকশানের দিকে দিলে সেখানটা, যেখানটা আমরা দেখবেন যে ভুট্টা হয় গাছে দুটো কি দুটো হয় প্রত্যেক গাছে দুটো হয়, এক্ষেত্রে আমরা 5-6 পেতে পারি যদি মানে এটাকে আমরা প্রপারলি ম্যানেজ করতে পারি,
1: প্রপারলি ম্যানেজ করতে পারলে আমরা 5-6 পর্যন্ত পেতে পারি।
0: সেই এই যে ডিটাসেলিং করতে গেলেও আমার লেবার লাগবে। তো এখন কিছু ভ্যারাইটি বেরিয়েছে যেগুলোর হচ্ছে পুরুষ মানে পরাগ রেণুটা যা মানে ইনফার্টাইল, মানে পরাগ রেণু হলেও সেটা কোনো পরাগ সংযোগ করবে বা বীজ তৈরি করবে না, বা সেক্ষেত্রে তার ওই মানে অতটা এনার্জি লাগবে না। তো সেই জন্য এটাকে বলে সিএমএস লাইন। তো ওই সমস্ত হাইব্রিডগুলো এখন বেরিয়েছে, ওইগুলো যদি লাগায় ওই যে মানে পুরুষ ফুলটাকে বের আলাদা করার জন্য যে লেবারটা লাগতো সেই খরচাটা আর লাগবে না।
1: আচ্ছা, আমাদের এই রাজ্যে কি অ্যাভেলেবেল রয়েছে এগুলো?
0: এই রাজ্যে বীজের একটু অভাব, মানে বীজ পাওয়াটা একটু কঠিন হয়েছে এর প্রপার বীজটা পাওয়ার জন্য। যদি মোটামুটি একটু যোগাযোগ করে যারা মোটামুটি বীজ মানে কেনে তাদের সঙ্গে আগে থেকে যোগাযোগ করলে মোটামুটি পেয়ে যাবে, আদারওয়াইজ পাওয়াটা মুশকিল হয়ে যায়।
1: আচ্ছা, এর জন্য তো জলসেচেরও প্রয়োজন রয়েছে, জলসেচটা কীভাবে হবে, কতদিন অন্তর অন্তর হবে?
0: জলসেচ খুব একটা বেশি লাগে না, যেহেতু 30-60 দিনের ফসল তো মোটামুটি দুটো দিলেই হবে, একবার ওই 20-25 দিনের মাথায় একটা দিতে হবে। এটা তো জমির তসের উপর নির্ভর করে, বৃষ্টি হলে আলাদা ব্যাপার, আর যদি বৃষ্টি ধরলে নিলাম কোনো দিন নাও হয় তাহলে দুটো লাগবে, একটা 20-25 দিনের লাগবে আর একটা যখন ওই পুরুষ ফুলটা আসছে যখন তখন একটা দিলে ভালো, তখন দিতে হবে।
1: খুব বেশি জলের প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে এটা আমাদের এখানটা তো দেখা যাচ্ছে চাহিদা মোটামুটি দিন দিন বাড়ছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কৃষকরা কতটা মানে আগ্রহী হচ্ছেন এই বেবিকর্ন চাষে?
0: না, এইখানটা আমি বলবো যে কিছুটা আমাদের মানে মার্কেট বা বাজারজাত করার ক্ষেত্রে কৃষকরা একটু সমস্যায় আছে। একটা কথা হচ্ছে যে কৃষক মানে মানে বেবিকর্নটা তো এটা যখন আমরা বিক্রি করছি সবজি মতো বিক্রি করছি, তার বেশি দিন নিজেদের কাছে রাখতে পারে না। এখানটায় তাদেরকে মানে ওই যে কোল্ড স্টোরেজ সিস্টেম যদি যদি না করে রাখা যায় নাহলে 1 সপ্তাহের বেশি থাকবে না, ঠিক আছে। এবার বেবিকর্নের একটা ডিসঅ্যাডভান্টেজ যে এ যখন হার্ভেস্টিং শুরু হয়েছে এককালীন সব কটাই তুলতে হবে, ইনসেক্ট হচ্ছে যেটা হচ্ছে এখন খুব বেরিয়ে লাগানো যায় তাহলে অনেকটা ইয়ে হবে।
1: মোটামুটি এক ধরনেরই কি
0: না, আরও আছে অনেকগুলো মানে ইয়ে আছে, একটা ডিজিজও আছে সেটা হচ্ছে লিপ ব্লাইট একটা ডিজিজ হয়, ঠিক আছে। তো মোটামুটি যেটা এখানে যে এই দুটো মোটামুটি খুব প্রমিনেন্ট মোটামুটি হয়, বাকিগুলো অতটা খুব মানে এখানে দেখা যায় না ত্রিপুরার ক্ষেত্রে। তো ওই ক্ষেত্রে ওটার ক্ষেত্রে ওই মানে কি বলে যদি আমরা ওটাকে মানে ম্যানকোজেব দিয়ে একটু যদি ট্রিটমেন্ট করি, ম্যানকোজেব 2.5 গ্রাম প্রতি লিটার জলে মোটামুটি দিয়ে এ করলে মোটামুটি চলে যাবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, আজকে আপনার কাছ থেকে বেবিকর্ন চাষের বিভিন্ন পদ্ধতি এবং এর রোগ পোকা দমন কীভাবে বাজারজাত করা যায় সব কিছু নিয়েই আমরা জানলাম। আবার আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার
1: কৃষক বন্ধুরা, এতক্ষণ বেবিকর্ন চাষ প্রসঙ্গে শুনছিলেন আলোচনা, এতে অংশগ্রহণ করলেন রাজ্য কৃষি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর উৎপল কিরি।
2: ঘর গৃহস্থের আসরে এখন শুনবেন লোকগীতি, শিল্পী বিষ্ণু পদদাস।

ছাড়া কাজ করে না, অর্থ ছাড়া কথা কয় না, বলতে গেলে যে সব কথা পাগল বলে তাইরে হেসে। তারা স্বার্থ ছাড়া কাজ করে না, অর্থ

চোখের জলে বক্ষ পাশে মানুষ নাই রে দেশে, বাইরে মানুষ নাই রে দেশে, আছে কে বলো পাখি কে বলো মেঘি, যে যার মধ্যে যাপন রসে, যে যার মধ্যে যাপন রসে, মানুষ নাই রে দেশে, বাইরে মানুষ নাই রে দেশে, বাইরে মানুষ নাই রে দেশে, বাইরে মানুষ।

সাথে মা জানকী পড়িলেন গোদা বনে দো হাতে তাহার দুঃখের কথা একটু শোনাই রাবণ রাজার হবে গো সাজা।

ধার্মিক বলো চালাক বলো ছিল যাকে জন জগতে বিখ্যাত তিনি নামটি বিভীষণ গো নামটি বিভীষণ ধার্মিক বলো চালাক বলো।

দশানন আর নর বানরের সাথে করেন ধরন, একে একে মইল যে তার খেইলা নাতি পুটি, দেখেন বংশে বেকার রইল না যার দিতে একটু বাতি। কোন চিন্তা নাই আমি পেন নাম জানাই, কাল বাকি যাগো হবে দাও জয় তুমি সবে, এবার সীতা উদ্ধার হবে গো সীতা উদ্ধার হবে। ও রাম গেল বনবাসে, লক্ষ্মণ গেলেন সাথে, জানো কি পড়িলেন গো রাবণের ফাঁদে।

এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন বিষ্ণুপদ দাস। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

0: আকাশবাণী আগরতলা যতনি ফাঁসি খাপাংনে হামজা ময়া ফরে তাবুক চ্যাংজা গো চিনি তিনি সানজা জরানি কক বরক আওয়াই পান্ডা তিনি খোনাবায়ন ডাক্তার নি পান্ডা তিনি সাকামক্রাই নি পান্ডাও খোনাবায়ন অরেল হেলথ কেয়ার এবার বুয়ানো নাইকানি খাইমানি কগলাম সালাইথানি মানজাগান ডক্টর লাইমি দেববর্মা
1: পুলিয়ানো রেডিও গানা আচুগুই তংনাই যত খাপাংনি তাকুক তাই বুকুনার যত্ন সানজা কাহাম তাই লামসগ তিনি সিনি ডক্টর নি পান্ডাও সঙ্গ তিনি সিনিয়র সিনি বসাকনি কাইসা নাংকুকমানি পার্ট আবংখা বুকুক সিনি বুকুক নি সিনি বুয়া রক্ত মূন হামিয়াংখানকে সৈনানি ইংথং বুনি বস্কাঙ্গ কক সানানি ইংথং সাচিউ তাই সিনি বুয়া তো মূন হামিয়াংখানকে সামুং নহাইন সাহামকে চাই মাইয়া আমবাগে শরীর রক চেমাই রকথাঙ্গ তাই জেসে প্রোটিন রক মানা তোমানি অমসুর সানিয়া মানে বাকি সিনি শাক কাহাম তঙই মানিয়াঙ্গু ইংকে হাইনি বাকিনো সঙ্গ তিনি সিনি পান্ডাও সঙ্গ বুয়া রক কাহাম কে তনি নানি হিংকে সঙ্গ তাম তাম রক খাই তাই তাই বুয়ারও তমুং বেমার রক খাঙ্কাঙ্কাই সঙ্গ বাহাইকে ট্রিটমেন্ট রক খাইজাকে তাই বাহাইকে খাইনা রক নাং আল আমা রক সঙ্গ সিলাইনাই অকক রকনো সাইমানা হানি সঙ্গ বুয়ানি নাইকিরং ডক্টর সঙ্গ সিনিয়র কবগৈতবুখা ফাইডাহেকে বন লামসুকলাইনে পুইলানো সিনিয়র ফাইমানজাক ফাইকা বুয়া নাইগ্রং ডক্টর লাইমি দেববর্মা গে ম্যাডাম ন লামসুক তাই খুলুমকা
2: হামবাই যতন ন আনর রিংমানি বাঙ্গই
1: আও পুইলেন আং ম্যাডাম নিথানি সঙ্গ মংনারনাই সঙ্গ সিনি বুকুক তৈন যত মানেই চাও গাই সিনি তো মূল বুয়ার সঙ্গ কাহামকে তনি না থাকে তামো খ্লাইতাই অবনো নাং পুইলা সঙ্গ মংনারকনাই
2: পুইলা খ্লাইতাই হিংকে তো সঙ্গ বুয়ান সাবতন না হিংকে আংকে ব্রাশ মা খাইনাই দিন দুইবার সর খাইকে আংকে তো বেলাই কাহাম ফুঙ্গ ওয়াইসা থানানি সেগাং ওয়াইসা থানানি সেগাং ওয়াইসা কারণ কে সঙ্গ যে সামানি সামানি হর সামানি দিবর সামানি আবন সাপ খাই থাকে সাপ দো বেশি নি চান্সেস দো তা ব্যাকটেরিয়া রোগ জমুং নি চান্সেস কম দো তা আর ইংকে
1: ইংকে পুইলানো সিনি খাইতাই থই বাজাইফা নখা সঙ্গ মানে ফুঙ্গ ওয়াইসা তাই হর থা সেগাং ওয়াইসা সাল ওয়াইনি খাইনাই সঙ্গ যত্ন বুয়া ব্রাশ মা খাইনাই ইংকে বাক্সা নুকজাগো সঙ্গ কামি রক হকে হাঙ্গার রক বাই বুয়া সাপ খাইও ওখা আবো বসুকজার হাইজিন আবো আংকিসা সঙ্গনা মসুং
2: হাঙ্গার তো চারকোল হানজাগো তো ইংলিশ বাইকে তো আবো তো কাহাম ন হাইপা ন তাবুক তো আসে আগিনি হাই পিওর তো ইংলিয়া আমন বাঙ্গে আমতি রং নই ব্যবহার খায়া কারে ওই ন যে ডক্টর রং হয়তো সেরাম যাক আবো রং ইউজ খাইকে আংকে বেলাইন চাকু গোটা যেমন তাবুক তো সাকাম প্রায় যত জায়গাও ন সাকাম থাকো সাকাম নগো তো মানথগো অঙ্গো রক যে টুথপেস্ট রক আবো মানথগো
1: ন বুয়া সামানি জঞ্জাল বাইকে ও মানে নকজাগোটা ইংকে বুয়া সামানি আবো সঙ্গে ইয়ং চাও মানে কব কি কবি কবি দে ইয়ং না তামনি বাকি বা বুয়া সা তাই আমো হাইকে বুয়া সাপুরুঙ্গে সঙ্গ তাম খাইনা নাং নগরক বতি লামারক দো বনো সাইমানা মসুং
2: বুয়া সামানি বুয়া সামানি তো গোবাং মানি কারণে ইংগি মানো বুয়া সামানি তো যে তাবং নং টিসাকা যে ইয়ং সামানি হিনে ইয়ং সামানি হিংকে আংকাই তো আবনো কুবা হিংকে তো কেরি সেনজাগো আবো ইয়ং মানে হাই ইয়ং ইয়া যে মকল বাইন্যক জাং নাই আমো ব্যাকটেরিয়া আছে কাইস

0: আমার তো বাইচুং মকল বাইতো নুগিয়া কে আমং মানে কারণ ইং কে বেবাক নু বড় রং বাক্সা কুয়াই চাও তা ইংকে কাহামকে সাপকাই তনিয়া যে চামানি চিনি পোয়ারো কসগো কসাই তংরুগো এ আবরং হইতে নো আ ইয়ং চামানি সকনানি স্টার্ট দঙ তা
1: ইংকে আবনি বাগাই নো উলখে আবুয়া থুকতে থুকতে থুকতে ইংকে সানানি স্টার্ট খাই
0: সানানকে যেমন বুয়ানি ব শির তঙ্গ যেমন চিনি বসাগো শির তঙ্গ মাহাইয়া গো গয়া কুঙ্গ আতে হেন চিনি বুয়ানি ব শির তঙ্গ ও শির সগৈ কাহাঙ্কে আঙ্কে নো চিনি বুয়া সানানি শুরু কুঙ্গুতা
1: ইংকে আফ্রো নো সঙ্গ বুয়া বেলাই সাউইনাই তমুং না আজর রগ ফাটচাকে সাখাম নক রগ থাংমাইয়া ইংই তংখা ইংকে আফ্রোকে নক রগ মুংসাসক লামা দা তং অব
0: সা খামাগো যদি নথাঙে মায়া হিংকে তুইতুং লুলুগ সম রিউই ভুক চাকরুকা হাঙ্গে হাঙ্গে বেলাইখানো আবো কাম রিউ চিনি বুঙ্গ যদি সা খামন গানাই থাঙে মায়া হিংকে আঙ্কে তাই কাহামকে আজাগাও যে জায়গা সাও আজাগাও সাপকে তো

0: काफ्रोकै नक रोको मुसुसुक लामा त तङ अब हामले नि
1: सा खामागो जति न थाङै माया हिङके तुइतुङ लुलुगो सम रिवै भुक जाकुरु काहाङके आङके बेलाइखेन आबो काम रिवो चिनि बुङ्गो जति सा खाम नक गानाय याथुङ थाङै माया हिङके आङके ताइ कामके पर आ जागाव जे जागा सावो आ जागाव सापके तनि माखा हिङके पहिलेनो कामके रिलिफ मानो तब्र
0: अब चराइ रोग बुखाइ मानो अक्रा रोग बाम हाइके बुखुक चाक्रो
1: ए मानो अ चराइ अक्रा जतन खाइ मानो
0: इनके आम हाइके अबुन जेखनाय तंगना रोग नरक छाइ मानखाना सिंग तमुंग न बुआ बेलाइनो साइ तंखा ताबो हर कुथुक रोग फान हंगाय तुइ तुंग लुलु खलाइने आरो सम किसा रोइने सिंग बुआ नवाय नवाय थाम खलाइने चाक्रो खांगाय सिंग किसा तंग थक नाय छाक बुआ सामारो किसा कमिबो हने छाइ खनरका इनके ताबुक आबुआ न सिंग जे खनामनि फीलिंग खायो बा आरसीटी खायो हंगा अबरो खेतामो अबुन किसा छाइ मानलाइन
1: फिलिं खायो माने बुवा सक मानिब गोबांमा दङथ' स्टेट दङथ' जोंनि बुवानिब गोबांमा लेयार दङ ओंखायनो पहिला लेयाराव जखन आबन इनामेल हिन्जाखौ इनामेल आरो सगैफोरो होनखाय जोंनि बुवा जदिन सक मानि आरो सगैफोरखाय साया दो जोंनि बुवाफोर होनखे आफोर होनखे फिलिं हिनै जे ককটি সামানি আমো খাই বুয়ানো বানচেরি মানো দো হিংকে আর সিটি যে সামানি আমো হংকে রুট ক্যানাল ট্রিটমেন্ট আমো হংকে চিনি কব সানা থাকে বুয়ানি শিরনি বেমান ঠিক খাইন বাঙে হিনজাক মাতা আবো হংকে হংকে যখন চিনি বুয়া সানা সারঙ্গ সিরক সিরক রংখা সগৈ যে বিশৃঙ্গ থাংমাং থাংমাং শির সগৈকা সিরক সিরক স্টার্টিং খাঙ্কে যেন আপুর হংকা হংকে ও আর সিটি ট্রিটমেন্ট ন যেন খাই তা যাতে বুয়ান যেন বানচিরি মানান বাঙ্গে তেসা আগিনি হাইকে ন বো আর বুয়ানো বানচিরি বো আগিনি চাই মানান বাঙ্গে যেন আর ট্রিটমেন্ট খাই যাব আপনি বো কাশা সময় দঙ্গ আমো আর সময় লাই থাকা আঙ্কে যেন আপুরঙ্গে তে আর সেটি ট্রিটমেন্ট খাই মাই আঙে থাঙো তো আপুরঙ্গে সঙ্গে বুয়ানো সকাগ নানি নাঙ্গো তা ইঙ্গে আবো তাবুক সঙ্গে নুখা আম হাইকে বুয়া তুমুং সকাগে পাইখাঙ্গে সঙ্গে বুয়ানো কতাল খে থেপানানি আবো হাইকে ডাল বসুক লামা রক্তং তঙ্গো আবো নিবো ডাল বেতাল তঙ্গো কাশাকে তঙ্গো মানে থেপা রেখাঙ্গাইতে সকগ না নাঙ্গিয়া যা কাশাকে তঙ্গো সকগুই তনুগুই তাইসা থেপুই তনি মানাই পারবো আবো থেপানা নিবো গোবাং মান ন ক্রাইটেরিয়া দঙ্গ আবেড রক বেশি অমর কমাং রক যেমন সিক্সটি রক সিক্সটি ফাইভ রক অমর রঙে যেন বংনকে ও রিমুভেল ন মানে খুলুগী থেপাওনা যা আমন সঙ্গ বংন রিনানি চাইতগুতা তাতে মেইনটেইন খাঙ্গে তে কেসা উমর কমাং রঙে প্রায় বুয়া কেরিঙ্গি থাঙ্গুকি থাংবায়ো বংন হংকাঙ্কাই ও যে মানে থেপাইরনাই জাত যে সক গিয়া জাত আপনি বাঙে হিংকে গানা গানা গানা গানিনি বুয়ানি যেন সাপোর্ট নাঙ্গো তা কচারো কুরি কুরি কচারো কংনি ফান করিং খা কংসারো ফান করিং খা বংনি গানা গিনি ও যদিন বুয়া তং খ্যাংকে আ বুয়ানি সাপোর্ট না হাওই যেন আরো কাছে বুয়া মানে নকলি বুয়ান হিনুই মাখাতা আবন যেন থেপাওই রেওই মানুতা কে খালি জাগো তো আবুয়ানো সিমি থেপাই রেখাই তো ইয়ার করি তো বতং রুকলাক এ আবন বঙ্গে রেওই মানু তো যে পুরনি বুয়া নাইখে উকলুংনি বুয়া কাকই থাঙ্কা বিনে উকলুগতে বুয়া করি হিংকে বরং ন হংকাই যেন আ ফিক্স কে রাজাংনাই আবন রেওই মায়াঙ্গো কারণ না গানা গিনি বুয়া করে হিংকে তো সাপোর্ট মাং লাগবলা এ আপন বঙ্গে বুনো হংকাই খুলুক
0: আবন বাগে খুলুক
1: খুলুক সঙ্গাই আবো দা
0: ছেনসিন খুলুক থেপাও
1: এ থেপাই মান আবো সাইসিন খুলুক থেপাও যা অঙ্ক চাপুরো গাই খুলুকই তাইসা অঙ্কই মান তা থুপুরো রগ খুলুকই তনে না নাঙ্গো
0: হিংকে আবো বসুক জরতি মানাই গরাক রক চাই দে মান
1: আবো মানে গরাক চাই মানো চাই মে ইয়া মানে গরাক চাই মানো নরমাল যে আগি চাই তো মা হেকেন চাই মানো
0: ইঙ্গে তাবুক তমুং ন খরকসা বুয়া রক বাক্সাঙ্কা কে নুখা বুয়া রক শক মানি ফানাঙ্কা বুয়া সগিয়া উই বাক্সানিকে যে লাংমা মানে হামা রহ পুরো যে মনাম ইঙ্গে আমো রকনি বাকি কে তাম বাহাই ট্রিটমেন্ট রক তো
1: আমো হংকে বুয়া যে লাম হামা হোক আঙ্কে যে হামিয়া বাহাই ফাইমানি আমো রক হিংকে আমন বাঙে হিংকাঙ্কে বুয়া সাপকে তনে না নাঙো তো অনেক সময় যে নুকজাকো যে নাইজে গেছে বিশৃঙ্গ ঘামকে নাই আঙ্কে পাথর জমুমা

0: ในโรงเรียนทางกูบักชันนี่เห็นแกบักชันนี่แกกอมจอมกูบักชันก็บักกูจอมกจักตรงกูแกบ้องนี่พูดแกเรียบ้องน้อชาบขายชาคำนกทางเกชาบขายในนังในเช็คอัพขายในนังในคลิกอันพูดเห็นแกมาดูว่าเจสังการกลขายมันนี่เจอามูเบรกุลเลอร์รีขายตรงกันแกอามูหามไปทางก็บางสันเกสนี่ problem รองเจเจต้องขังแก่อามูรงนี่หัว
1: ที่บอก
0: คิดซะเงยมันอุต
1: าอ้าวอามูให้นู้นเจบางสันถึงลูกบางสันบางสันถึงขนาดมันเนี่ยตั้งใน relation มันเนี่ยบีกบุษนี่ relation นู้นชุดสาวพอดาราขามมาให้อามูให้
0: เขาเชื่อมันเนี่ยโอ้เจลังมาฮอบรุงก็แต่อับตัวสังนิจินหัวเตบฮัมยาให้มาตรงก็เซเอบินิเลบุกซึมนามาเตระเห็นว่าสังก์อับวันนี้คุณน้องคนนักก็ยาอับว่า regularly treatment ใครกันแก่ mouthwash show use ใครตรงกันแก่อับว่าฮัมไปทางก
1: ็อับวันนี้ว่านั่นนี่ก็เครียดเจ้าในตรงนั้นเราเนาะเราใช้มันกันนะงั้นก็สังตาบุตรที่จะใช้มันเลยเนอะเจริญรกนี่บ่เจอุโมร์บัวกากันนี่อุโมร์บุษกนี่เทคบุษกได้ตรงมุ่งเนาะสกังอุโมร์งั้นนี่สกังเนาะบัวลอรีนันแจงค่ะอุรุกตามขยันนะ
0: อุโมนิสกังมันเจ้าไทม์งั้นก็ตัวบัวลอรีนันนี่เจเจริญรกนี่เจดูจ้าพูนบัวกากันนี่ชมวิ่งก็ตัว5 ปีชาร์5 ปีนั่นหัวเตะบัวลอรีนันสตาร์ตุงกุโตงั้นก็যে চিনি পার্মানেন্ট বুয়া আচাইনি সময় হিংকা ছয় থেকে 7 বছর হইতে ন স্টার্টিং গই থাঙ্গু যদি ন উমর নি সেকাং মানে টাইম নি সেকাং যদি ন
1: 5 বছর
0: নি কো করে যদি ন লরি কাগে যদি থাঙ্গা আঙ্গে ব কোন কিরি না করে আরো বি নিজে পার্মানেন্ট বুয়া ব জরাং ফ্রুকে ব আরো আসাই ফাইনাই তো কোনো আছে কিরি না নি কোনো করে
1: পিয়াবাসং কিছা সাফ সুত্রা কে সে চরাই রব
0: তো তনে না নঙ্গ বংন বসা জাম প্রক তো চানাই প্রং তো মানা খাই মিয়া জে মানে প্রক চানা মুসু মানে প্রক চানাই চা খান কে চিং জে প্যারেন্টস তো না রব প্রক সি কিছা কেয়ার খাই মা তো বংন নাই কলি মা তো নাই
1: জে উ জে আবুক তি চানাই চরাই রব ন বরং নি গে বাহাই বাহাই গে বংন ব তো সাফ সুত্রা কে তনি না নি
0: বংন ব বং ন সাপ কেন তনি মন যে প্যারেন্টস বরক বিনি যে বুক হুক ন আবন অলওয়েজ
1: কাতর
0: কাতর তুলার বাইকে সাপ খাই তনি না না ওয়াইং রক সাপ খাই তনি না না গো বং নিব
1: তো কে ও তমুং ন ও চাওই বরক তো থুই পাই আফর গো পান ইয়াগরি পাতলা সুতি নিরি রক
0: না ওই বরক সাপ খাই এ সাপ খাই
1: আও কে আম হাই কে বরক দাতি দাতি খলাই অ বুয়া সামনি ভেমার রক বাই মান যাই আংতা
0: চেরাই চেচেরাই র আচয় ড্রপ রক ফরো কাই তো আসে কোনো প্রবলেম ইয়া বং নি কে তো কোনো অন্য কোনো প্রবলেম
1: যে পুরো
0: চানা নি কে বুয়া সাপুরু হংগে ব্রক বুয়া সাবান ব্রক তো এক্সপ্রেস খাই মি আংই থাঙ্গো কে জে পুরো চেরাই রং নি দুধ নি বুয়া আসাই না নাই আপুরং কে ব্রক কিচা মতক সু মজু সুর হাই র অংজা গুতা কে আবু তো
1: পুরো মানি র গুয়া র
0: এ ওয়ান না নি স্টার্ট খাই নাই কে বনতা
1: এগে গবাং কুং নি বিছিং গ কাইসা কুশু আছাই ফুরো গ বুয়া কিছি চা গনা র কাছাই ফু আফুরং গান কাই আবো তামো কাই আবো
0: আবো কোন কিরে না করে আবো বিনি বুয়ানি গ্রোথ চে অবো কিশা বইনি সেলাই দাতি যে নরমাল সেলাই চিকে দাতি ইংগে মানো আমন কোন কিরে না ক করে বুয়া আবো টিকা আছে কেন কে যদি নো প্যারেন্টস র মানে যে
1: দুচারি ফুরো তো অসুবিধা
0: ইং কা আমন কোন কা যদি নো কোন ইং কা তো ভাইয়ে চি ছা খাম নো কো ভাইয়ে বং নো ফোন গই মানো প্রত্যেক তা মু বিশিং রোগ কোন প্রবলেম তো তো এক্সরে র খাই চেরে ফুরো আমনে তো এক্সরে খাই মানে কম নো আপনো ইমার্জেন্সি হং কা তো খাই নাই মান
1: ইংকে উ তমং নো বুয়া ওয়াইং কিসা তামনে কচার কাকজাক রক্ষা আসাই খা ইংকে বরক নিং কাং কাই আপু কি ডেন্টিস্ট রক দা খাই যে আ বরক নি ট্রিটমেন্ট
0: আবনি ট্রিটমেন্ট গ্যাং কে তো অরাল সার্জন রক খাইও তো আবো চিনি ডেন্টিস্ট্রি নি কবাংমা কবাংমা ডিপার্টমেন্ট তঙ্গো আরনি কাশা পার্ট ইংকে অরাল সার্জন হিনি তঙ্গো বরং কে যে সার্জারি বুকুং নিয়ে যে সার্জারি খাই আমি স্পেশালিস্ট অঙ্গ পরক ট্রিট খাইও যাতে বাক্সানি ওয়াইং অঙ্গ ওয়াইং নাংয়া আজায়ো বাক্সানি বা খুসি নাং জায়গা আজায়ো এবং নঙ্গে পরক ট্রিটমেন্ট খাইও
1: তাবো কি আগে নাকি বুয়ার আজাই থাকুন
0: আজায়ো বা আজায়ো বাক্সানি ইনকে তাম হাই বাক্সানি পার্মানেন্টলি বাক্সানি কে তঙ্গো তো বুয়া মানে মিসিং মানে গ্রে পার্মানেন্টল কক করে আবু কোনো গায়ে বাকি বুয়া তো আসাই নাই না আবু আবাই বংনি আপ নাই থাকুন থাকবো তো জরা তংসানি খাইনার কাঙ্কে যত মানে

0: নাইট থাকো যত
1: হুম
0: ট্রিটমেন্ট ন খাইনি সম্ভব তো
1: হুম
0: দা।
1: হুম গাবন বিশ যে শির নি বাকে বই ওয়াইং রক তামনাই সাজাকমানি বাকে যে বেমার নহনানি আম গাঙ্কাই তাম আবকাই
0: শিরনি বেমার হিংকে তো অঙ্গো চিনি যে মুখাংনি যে
1: হুম
0: শির
1: হুম
0: দঙ্গো আরন হয়তো ন চিনি
1: হুম
0: পুয়া রং নি যত শির জয়েন বলা
1: হুম হুম
0: কানেক্টেড দঙ্গো
1: হুম
0: কে আবন বাঙে হিংকা আঙ্কে যেন মেডিকেশন বাক্সা আঙ্কা আঙ্কে সাজাগু
1: হুম হুম হুম
0: বাক্সা আঙ্কে তো সাজা গিয়া
1: হুম হুম
0: খোয়াই রক দংফুর রক হঙ্গে সিমি
1: হুম
0: আমি পিসিন রং নঙ্কে যেন বেশিরভাগ ন বেশি কক সানানি বাঙে মানা খায়ো বেশি
1: হুম হুম
0: খোয়াই
1: হুম
0: দংনান বাঙে মানা খায়ো
1: হুম
0: জয়েন নি প্রবলেম যে
1: ও
0: অঙ্গ
1: ও
0: আমার বাঙ্কে সিং এক্সারসাইজ রোগ রিব
1: হুম
0: এক্সারসাইজ রোগ রিব গাই তাই মেডিসিন রোগ রিব
1: হুম
0: বংন কে আবো বাই যদি কন্ট্রোল হ্যাঙ্কে
1: হুম
0: সিডনি সার্জারি খায়ো
1: ও
0: আবার হ্যাঙ্কে অরাল
1: অপারেশন রক্ত
0: অপারেশন খায়ো
1: হুম
0: আমার বাই খাজা গোতা
1: ও
0: গামো হ্যাঙ্কে অরাল সার্জন রোগ খায়ো।
1: হুম হুম হুম ইংকাই তাবুক খরকসা বড় এক্সিডেন্ট ওংখা রোড এক্সিডেন্ট বিন বুয়া খাকসা চই থাঙ্কা পুরা বো চবাই ছুকিয়া ইংকাই বরক নিভাগে ইংকে কতাল খায় বুয়া সানাম পিনা বাগে তামরক লামা তো
0: টঙ্গো লামা তো কবে মান টঙ্গো
1: হুম হুম
0: যদি নবু এক্সিডেন্ট এঙ্গি থাঙ্গা
1: হুম
0: পোয়া খাকসা কাগেই থাঙ্গা
1: হুম
0: পোনো পোয়ানো যদি ন বাঞ্চিরি মানানি মতন হিংকে তো যেন বাঞ্চিরিবো
1: হুম হুম
0: থাইচিংগো সামান যেমন
1: হুম হুম
0: আরসিটি ট্রিটমেন্ট রক সিডনি ট্রিটমেন্ট রক খাই আবনো বাঞ্চিরি এঙ্গে সে আগে নাই কিনো যেন বনো নাইথকিন রিবিল খাইনানি চাইতো গোতা
1: ও আবু কে আবু কাজাম খাকসা চজাং ন খিবি দারে ওই নাই আর খাই না কাম ন নতে হে
0: হ্যাঁ
1: খেপাকু
0: আর সিটি হিংকাঙ্কে বুয়া আর যে বুয়া ওন খাইও তো
1: ও আবু খাকসা
0: আবুয়ান
1: বনতে
0: এ
1: খাকসা
0: খাকসা
1: ছনাম
0: ওন
1: দিল
0: যদি ন
1: হুনকাই
0: ব ন সিং আবুয়ান বাঁচিরি মানা খো
1: হুম হুম
0: গেসিং আর ট্রিটমেন্ট খাই আকনে বন বাঁচিরে না
1: ও
0: যদি ন বুয়া লরি রক্তং খা
1: হুম হুম
0: বাক্সাং
1: ইয়াফাং লরি
0: ইয়াফেল
1: থাঙ্কা
0: লরি থাঙ্কা
1: হুম
0: বাঁচিরি মালিয়া
1: হুম হুম
0: কে বু ও ইয়াফাং ন শকো গেরে নাই যে
1: হুম
0: বা
1: হুম
0: যে বুয়া বাঁচি তং মান অবন শকো গেরে নাই
1: হুম
0: আমি পরে গে থাইসিং গো সালাই মানে
1: হুম
0: যেটা
1: হুম
0: ব্রিজ খাই
1: হুম হুম
0: থেপারিং কে আ গানা গিনিন বুয়া তং খাই তো আর ব্রিজ খাই থেপা ওই ববি তংনি মানুতা
1: হুম হুম হুম
0: আবু ভাই যতন চাই মানো আতে চাই মাই আমক রাখেন চাই মানো
1: হুম হুম আও হিংকে আবু হিংকে তো যে বুয়া তো মুং ন চই থাঙ্কা এক্সিডেন্ট গই অমরং বাগে হিংকে ব ট্রিটমেন্ট দঙ্গো হানি সং তিনি সাইমান লাগে হাঙ্কাই তাবুক বুয়া ন সং নাইকানি খাইমানি বিসিং বিসিং সং তাবুক বাক্সানি কে ওয়াইকলাই আসাই থাঙ্কা হিংকে ওয়াইকলাই আসাই নিয়ে বুয়া বেলাই ন মনেখে নাইথই গে হাই নুকজাগো হিংকে বাক্সা আবো ন সুজা খাইনানি মুসং যাগো হিংকে আমো হাই লামা রক হাঙ্কাই তোরা তং আবো তাও সংখানাও তাম মানে তার রাবু রক্ষণ নাই আমার বুঝুক জরতেই ভাইকে তনি না না আমার কিসে সাই মানা মুসু
0: যে ওয়াইং র ককই মকই
1: হুম হুম
0: দাঁচলা আসাই যাক র
1: হুম
0: পংনি
1: হুম
0: বাঙে হিংকাঙ্কে আ যে তং সামানি তা
1: হুম হুম
0: থেপাও হি মানে
1: হুম
0: আবনো হিনজাকো অর্থোডন্টিক ট্রিটমেন্ট
1: হুম হুম
0: ব্রেসেস ট্রিটমেন্ট বো হিনজাকো
1: হুম হুম
0: অম একদম বেলাই না চাকুং মানে বংনি বাঙে হিংকাঙ্কে আরো কোনো সাজ বুয়া সাইয়া
1: হুম হুম
0: কোনো কইয়া আরাম খে
1: আবার
0: গো
1: কি সকা গই কাজার নি রক্ষে দেখিব না না আপুরো
0: আবো যত বরং নিয়া
1: হুম
0: বাক্সা
1: হুম
0: বরং নিখে তঙ্গো
1: হুম
0: বুয়া বাক্সাকে বুয়া
1: বেলাই না
0: গজারত
1: ডাবল ডাবল ইং তং
0: ডাবলঙ্গ
1: খা
0: বংনি
1: হুম
0: জাগা গরি
1: হুম হুম
0: মানে চিনি যে বুয়ানি যে দংনানি
1: হুম
0: আজা
1: হুম
0: জাগা গরি কে বংনি কে বাক্সা মা শক গো
1: কাজার ও
0: ভাই
1: কাজার কাজার
0: কাজারও
1: শক
0: শক
1: গই
0: গে
1: মারক
0: আবন তাইসা আ
1: হুম
0: গ্যাপ যে তংমানি
1: হুম
0: যে
1: হুম
0: ফাঁক তংমানি
1: হুম হুম হুম
0: আবন সঙ্গে নাই থুকে ন আবন তাইসা ঠিক খাই রব
1: হুম হুম
0: কে
1: হুম
0: বাক্সানি কে বাক্সা কে তংগো গোবাং মা বুয়া
1: হুম
0: ফাঁক
1: হুম
0: সঙ্গে
1: হুম
0: হইতে ন
1: হুম হুম
0: বংনি কে শকং না নাঙ্গিয়া
1: ও
0: বংনি
1: যে
0: কে
1: বেলাই কেসেং
0: এ
1: আবু বো
0: গেসেং রং গে
1: গবং
0: বং
1: খাই মানো
0: গবং খাই মানো
1: ও
0: গ্যাঙ্গে আ ব্রেসেস ট্রিটমেন্ট বংনি বাংখে একদম কাহাম
1: হুম হুম হুম
0: পার্মানেন্টলি ইঙ্গি থাঙ্গো
1: ও
0: সময় নাঙ্গো
1: হুম
0: কিসা
1: হুম হুম
0: বাট হাইপানো কাহাম কেন উঙ্গো
1: ও ও
0: বাক্সানিকে 1 বছর
1: হুম
0: বাসানকে
1: হুম
0: 1 বছর 1.5 বছর রং নাঙ্গো তা
1: ও জরা আবু
0: জরা
1: খাবই থাঙ্গো
0: নাঙ্গো বাট হামবই থাঙ্গো নাইথোগুন থাঙ্গো
1: হুম হুম
0: সোজা
1: হুম
0: ইঙ্গি থাঙ্গো কিসা সময় মারিও
1: হুম
0: তা
1: হুম আবু কি তার আজে রামনা ন আবু মা তাবু অসুক তাল নি বেরে সলাইনে নাঙ্গো আম হাই রক্ত দতো
0: এ যে প্রথে পাজাগো নং
1: হুম
0: আবনি পরে মাস ওয়াসা ভাই মাস লাই যাগো
1: ও
0: আবন
1: হুম হুম
0: কে সে সং সাইমা নাই যে
1: হুম
0: বিনি অব বসে
1: সামুং দা রি তং
0: সামংরি তং রি
1: হুম
0: তং
1: হুম
0: এ বতে ইং তং আবনাই মগে মাস ওয়াসা ভাই মাস লাই যাগো তার ন
1: ও ও ইনকে আম হাই কিনে উমর রক্ত দ তং অম যে বসুক উমর রং কে মহাই খাই মান অসুক উমর বে
0: খাই
1: কতাই মায়া হনে
0: আমতেই তো আছে করে
1: ও
0: বাট
1: ও
0: যে পুরো চিন চেরাই তং রুগো
1: হুম
0: লাইক
1: হুম
0: সং শিকলা পুরো
1: হুম
0: যারা
1: হুম
0: আপুর অঙ্গে চিনি তামনা চিনি অবতো মুভুং নো দো
1: হুম হুম
0: বায়োলজিক্যালি মুভ ফিজিক্যাল আবঙ্গ আবতো যেন বিশিঙ্গ সাইমিয়া দো
1: হুম হুম
0: আমো

0: rognii frung gangke ki se dati ungo ke che umor bang thang
1: gangke ki se
0: jara ko bang manang go tai bak saning ke buani condition ro ham yang thang go mo cha mui rog thang go bong ni kha chuka khai ma no khai ma ya ko ya bong ni hing ke ki sa
1: jara
0: gedek te bonang nai ge chere roni frung ka ge kom ti sa nang go ate hai ta
1: amun je se be mani phana puila ono
0: e puila ono chendro go khai ge no ka ham
1: ta ge amo tomungna thepa jog tam chamung rok basi uida tongna na
0: a chamung basi mani nango kisa to naikoli toni na nango jemon krak mani rok goyam rogun kha ape lok phan chepna buwa we wari cha ya we rawai chikon chikon khe rawai cha khangke cha ko go tam na abo krak mani nang khangke aj presses je tha ung aro chikon chikon je je chin buwa tong sak abo thepa mani abo kagi thana chance tong go kagi thang angke nang ta sha thang gi thepa jang na nang na ke abon bangi tang ke jemon o seng KFC rogi hete pakora roksa wo abo rok kicha saya wei tong gi tong be keren wa ya tong hang ke chao normal chao i mano ab thing ke chao i to hai kuno engya te sap khai to ni khang kai kuno problem engya ta
1: au ha ke che khnai tong lai takuk te bu sunor bu sai man kana je bua to mung no kokoi mokoi rokung tong khabo dai kes heng ngi ne belai mani kherok baksa nai thogya ngi tong gong ka amo hai rok bo tabuk nai thok ke nuk jangna ni lama tong go nge tai ke se ang sung mu je bua baksa waing kuchuk bas kang ni ta nge amo bo da amo bai thik khai na abo bo da thik khai jana lama
0: waing ke che kang kai nai na nango bote ke bote ke khaina na ayang ko jor no bo khai ma nung ko ba no arthu se ben ben kha jok
1: ge ba je a bo khaina mu sung na
0: yo pore e je ni wa khaina mu jon
1: ba sa pida nai nai
0: ne e ma na nang nai mane bo kha jang na da go shi kha jang na go shi a bo bo to depend khayo patient to patient mane bo tam kha jang na mu sung
1: aw nge
0: sa ba sa ke wayang mane kuchuk nge bua ka cha dan mane নুকজাজা আতি খাই রোগ বাকসা নাই থক যাগো
1: এ আতি রোগ
0: ওয়াইন কুশুক বাব থেকে না ঠিক খাই অর্থবান ঠিক খাই যাগো আবনি কবাং মা তঙ্গো কবাং মা রাই দা তঙ্গো থেকে প্রতি খানে কাশাক তো কাশন পরে কাশাক খাই যাং না নাঙ্গুতা
1: আও এ বাকসা বো অমতি ন বুয়া ইয়াসা কংসা ইয়াগরা সাইড রোগ ফানং খা কিসা কুচুক রং কা বাকসা আম হাইকেন মনি খে নাই থক যাগো গাবো তো জানি জানি
0: জানি জানি জম বাকসা কে বাকসা পেশেন্ট বা সাপায়ো চন ভাইয়ে আনো আমি খেয়েছি বুয়া কুসুক রোগ খাই দিই আবু তো ন্যাচারাল যে এংমাসে কুসুক খাই না নি তো ন্যাচারাল যে চুন যে মানে আনতে হাইছে বাসা কাঁতে রোগ সাপাই ওটা কাহাম খাই না নি বিকজ আবুয়ান চুগরি না তো কোনো চান্স করে বলে ভাইকে চুগরি না ন্যাচারাল চুক চাংন চ ঠিক খাই না নিছে চুগরি রে না হিংকে আরো আলাদা যে মেটেরিয়াল থেবা নাকি আবো এস্থেটিক্যালি মানে নাই থাকিয়া আঙ্গি থাঙ্গো মানে যে ন্যাচারাল চুনর মানে আবো নাই থাকো
1: আও ইনকে আও আবো না সং সাইমান লাইকা যে বুয়া ককই তো মুংন অমহাই রক দংখাঙ্কে সং মহাইকে সুজা খাই না নি লামা রক বুতং ইনকাই তেবো সাইমান নম সুমঙ্কা সিনি বুয়া রক সং হাইন এরেং এরেং ফান বাক্সা মানই চাখাঙ্কে থুই ফাইজগো গাবো তাঙ্গই মারি তে বুয়া মারি তে তাঙ্গই থুই ফাই আবো ন কিছু সাইমান
0: বুয়া মারি থুই ফাইমান কারণ গ্যাংকে ও সং চে সামানি রকরে দা আবো চিন বুয়া বা চিন মারিনি বো কসা রোগ হাবু গে আবো জমুগি তঙ্গো সাপ গিয়া কে আবন হইতে উঙ্গো তো আরো তা মারি কে অস্তে কে ফুলি না ফুলি ওতা কে আবন হইতে গাবন গাঙ্গ সাখাম নগো ফাইয়ে সাপ খাইজাগে আমরে রেগুলারি মেইনটেইন খাই তংখাঙ্কে ও মাউথ ওয়াশ রোগ যে গার্গেল খাই মানে আমরো খাই তংখাঙ্কে আবার ঠিক এঙ্গে থাঙ্গো
1: ইনকে আবনো আক বাক্সা বাক্সা নাকি বো বুয়াও কসক খাইগ্রী মানে থাজিং সঙ্গ যে পুলিয়াও সালাইমান সগরকনি আমার সক জায়গা ফানোসে বাক্সাকে বুয়া ছিং ছিংকে বিশিং বেলাই সাজাগু ইনকে আবরকে তাঙ্গে সাজানো বিশিং তিনজন সগই তো না আবতই
0: যতীন আমি যে যে ইংজাং নাই রাই বাক্সা নিকাই তো বেশিরভাগ চিং চিং ওংজামা হিংকাঙ্কে উমর গবং বড় রোগ ওংজাগো যেন চাই আশুক বছর চাই তংমানি চিনি বুয়াবো চামু চিন বুয়া চামমানি কারণে চিন বুয়ানি যে গ্রাক লেয়ার চিনি বুয়ানি গ্রাক লেয়ার আবো গরিঙ্গি থাঙ্গো যে সেন্সিটিভ পার্ট ওংমানি বুয়ানি আমর সগুইও কাপড় হংকাঙ্কে আবো 징징 시나이 디탄다

আশিক জোড়া বিরজা দেববর্মণী খুক্তি রসাবসাগ রসামুখানা পাইখা আকাশবাণী আগরতলা অর্ণ পাইখা চিনি চিনি হর্ণিক অকবরক আওয়াই পান্দা যতনে হর কাহা।

0: এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর তিন দেশ সফরের শেষ পর্যায়ে অকল্যান্ডে পৌঁছেছেন। সেখানে দুদিনের ঐতিহাসিক সফর শুরুর আগে শ্রী মোদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেন। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ মাস্কটে ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্তাদ শেষ করে ভারতীয় দল আজ সেদেশ থেকে নতুন দিল্লি ফিরেছে। উত্তর রেল যাত্রী পরিবহনের সুরক্ষা বাড়াতে এবং ট্রেন চলাচলে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কবচ সুরক্ষার জন্য 206 কোটি টাকা মঞ্জুর করেছে। অতিরিক্ত অ্যালকোহলযুক্ত ওষুধের মিশ্রণের ওপর নিয়ন্ত্রণের ব্যবস্থা মজবুত করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার 1945 সালের

সুদ সংক্রান্ত নিয়মাবলীতে সংশোধন এনেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে, এদিকে ফ্রান্স সেমিফাইনালে উঠেছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর তিন দেশ সফরের শেষ পর্যায়ে অকল্যান্ডে পৌঁছেছেন। প্রায় চার দশকের মধ্যেই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সেদেশ সফরে গেলেন। সেখানে দুদিনের ঐতিহাসিক সফর শুরুর আগে শ্রী মোদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেন। অকল্যান্ড বিমানবন্দরে লাল কার্পেটের ওপর শ্রী মোদী এবং প্রধানমন্ত্রী লুকসেন ব্যক্তিগতভাবে সৌহার্দ্য বিনিময় করেন। ভারত ও নিউজিল্যান্ডের সশস্ত্র সেনারা প্রতিনিধিরা প্রধানমন্ত্রী মোদীকে অভ্যর্থনা জানান। সফরকালে দুদেশের প্রধানমন্ত্রী সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি এবং মানুষে মানুষে জনসংযোগের বিভিন্ন দিক নিয়ে আলাপ আলোচনা করবেন। এদিকে আজ সন্ধ্যায় অকল্যান্ডে ঐতিহ্যপূর্ণ ভারতীয় সংস্কৃতির মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানো হয়। সমাজ মাধ্যমে পরপর একাধিক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, পাঞ্জাব তামিলনাড়ুর নিজস্ব সংস্কৃতি ছাড়াও হিন্দুস্তানি রাগ সঙ্গীতের মূর্ছনায় পরিবেশিত হয় বন্দে মাতরম জাতীয় স্তোত্র। আন্তর্জাতিক গণ্ডি পেরিয়ে ভারতীয় সংস্কৃতির ধারা বিদেশের মাটিতে পৌঁছে দেওয়ার জন্য শ্রী মোদী উচ্ছ্বাস ব্যক্ত করেন। নাদ ভোকাল অ্যাসেম্বলির অনুষ্ঠান দেখে প্রধানমন্ত্রী বলেন, সঙ্গীতের মধ্যে দিয়ে মানুষকে একে অপরের কাছে নিয়ে আসার ক্ষমতা রয়েছে। ভারত নিউজিল্যান্ডের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন ঘটেছে এই পরিবেশনে। এর আগে প্রধানমন্ত্রী মোদী অস্ট্রেলিয়া সফর শেষ করেন। সেখানে তিনি ভারত অস্ট্রেলিয়া সুসংহত কৌশলগত অংশীদারিত্বের ভবিষ্যৎমুখী ভিত রচনা করেছেন। তাঁর সমগ্র সফরকালে দুই গণতান্ত্রিক দেশের মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী মোদী অস্ট্রেলিয়ার সরকার, সেদেশের জনগণ এবং প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবেনেজকে তাদের উষ্ণ আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মাস্কটে ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, সামুদ্রিক নিরাপত্তা, প্রযুক্তি, প্রতিরক্ষা, সাইবার ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়গুলি উঠে আসে। দুই নেতা উপসাগরীয় এলাকায় শান্তি ও সুস্থিতি বজায় রাখতে গঠনমূলক আলোচনা করেছেন। ভারত ও ওমানের মধ্যে বিশ্বাস ও কৌশলগত অংশীদারিত্বের দিকটি প্রতিফলিত হয়েছে এই বৈঠকে। এদিকে ওমানের বিদেশমন্ত্রী জানিয়েছেন, দুদেশের মধ্যে দীর্ঘদিনের সামুদ্রিক সম্পর্ক দ্বিপাক্ষিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে। সমাজ মাধ্যমের বার্তায় বদর আল বুসাইদি বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে স্বাধীনভাবে জাহাজ চলাচল সুনিশ্চিত করতে তাঁদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। এ ব্যাপারে সমর্থনের জন্য ভারতকে ধন্যবাদও জানান তিনি। ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্তাদ শেষ করে ভারতীয় দল আজ সেদেশ থেকে নতুন দিল্লি ফিরেছে। সাম্প্রতিক জোড়া ভূমিকম্পের পর সেদেশে মানবিক সহায়তা ও বিপর্যয় মোকাবিলায় ভারত অংশ নেয়। সেদেশের কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ সময় মতো সাহায্য সমর্থনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, গত 26 জুন ভারতীয় বায়ুসেনার দুটি বিমানে সেনাবাহিনীর 60 প্যারাফিল্ড হাসপাতালের 41 সদস্যের একটি প্রতিনিধি দল ভেনেজুয়েলা পৌঁছয়। এই দলে ছিলেন শল্য চিকিৎসক, অ্যানাস্থেসিওলজিস্ট, অস্থি বিশারদ, দাঁত সহ অন্য রোগের ডাক্তার, প্যারামেডিকেল কর্মী এবং সহায়তা কর্মী। এছাড়াও ছোটখাটো হাসপাতাল গড়ে তোলার ব্যবস্থা, 6 টন জরুরি ওষুধ, তাঁবু, ল্যাম্প, পোর্টেবল ওয়াটার পিউরিফায়ার, জেনারেটর সেট পাঠানো হয়েছিল। সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ডক্টর এল মুরুগান আজ সংসদ ভবন চত্বরে আসন্ন বাদল অধিবেশনের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। আগামী 20 তারিখ থেকে শুরু হয়ে এই অধিবেশন চলবে আগস্ট মাসের 13 তারিখ পর্যন্ত। সমাজ মাধ্যমের বার্তায় শ্রী মেঘওয়াল বলেছেন, আসন্ন অধিবেশনের কাজকর্ম নিয়ে আজ বিস্তারিত কথাবার্তা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন ABDM এর অগ্রগতি খতিয়ে দেখতে কার্যনির্বাহী গোষ্ঠীর তৃতীয় বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনকে বিশ্বের বৃহত্তম ডিজিটাল স্বাস্থ্য পরিমণ্ডল বলে উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যেই 94 কোটি আয়ুষ্মান ভারত অ্যাকাউন্ট নাম্বার চালু হয়েছে। অনুষ্ঠানে শ্রী নাড্ডা বলেন, ABDM এর অধীনে এক বিরাট স্বাস্থ্য সুরক্ষা পরিকাঠামো গড়ে তোলা সম্ভব হয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সহ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। উত্তর রেল যাত্রী পরিবহনে সুরক্ষা বাড়াতে এবং ট্রেন চলাচলে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কবচ সুরক্ষার জন্য 206 কোটি টাকা মঞ্জুর করেছে। এই পর্যায়ে মোট 680 কিলোমিটার রেলপথ

কাভাজ সুরক্ষার আওতায় নিয়ে আসা হবে। রেল মন্ত্রক জানিয়েছে, কাভাজ ফোরের আওতায় দিল্লি ডিভিশনের রেওয়াড়ি দিল্লি এবং শকুরবস্তি ভাটিন্ডা সেকশনে এই ব্যবস্থা রূপায়ণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই ব্যবস্থা সর্বক্ষণ ট্রেনের গতিবিধির ওপর নজর রাখবে, স্বয়ংক্রিয় ব্রেক প্রয়োজন মতো ট্রেন থামাতে সাহায্য করবে, সম্ভাব্য সর্বোচ্চ গতিতে নিরাপদে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা যাবে এই ব্যবস্থার মাধ্যমে। ঘন কুয়াশার মতো প্রতিকূল আবহাওয়াতেও রেল পরিষেবা স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে জানানো হয়েছে। কলকাতা মেট্রোর পার্পেল লাইনে ভিক্টোরিয়া স্টেশন পর্যন্ত বোরিং এর কাজ সম্পন্ন হয়েছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এসএস কানন জানিয়েছেন, আজ সকাল 10:30 নাগাদ মেট্রো রেলের জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্তা এবং মেট্রো কলকাতা ও হাওড়া পুর নিগমের পদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে এই কাজ সম্পূর্ণ হয়। আগামী 3 বছরের মধ্যে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত কাজ সম্পূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, এই শাখায় খিদিরপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মাটির তলা দিয়ে লাইন যাবে। এদিকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ পার্পেল মেট্রো টানেল বোরিং মেশিনের সাফল্যে পুরো দলকেই অভিনন্দন জানিয়েছেন। অতিরিক্ত অ্যালকোহলযুক্ত ওষুধের মিশ্রণের ওপর নিয়ন্ত্রণের ব্যবস্থা জোরদার করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার 1945 সালের ওষুধ সংক্রান্ত নিয়মাবলীতে সংশোধন এনেছে। ইথাইল অ্যালকোহল মেশানোর ক্ষেত্রে এতদিন লাইসেন্স না নিলেও চলত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক নতুন নিয়মে যেসব ওষুধে 12% বেশি ইথাইল অ্যালকোহল রয়েছে এবং যার পরিমাণ 30 মিলিলিটারের বেশি সেগুলিকে আর ছাড় না দেবার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে এইসব ওষুধ তৈরির ক্ষেত্রে লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। আগে এলাচ ও আদার টিনচার এবং অন্য কিছু ঔষধি সামগ্রীর জন্যও আর লাইসেন্স না নিলে চলত, মন্ত্রক সেই ছাড়ও প্রত্যাহার করেছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আজ নতুন দিল্লির সদর দপ্তরে একদিনের সম্মেলনের আয়োজন করে। আগামী দিনে উপকূলরক্ষী বাহিনীর কর্মদক্ষতা আরও বাড়িয়ে তুলতে দেশের প্রধান শিপইয়ার্ড এবং জাহাজ নির্মাণ সংস্থাগুলি এই সম্মেলনে যোগ দেয়। সুপ্রিম কোর্ট আগামী সোমবার অযোধ্যার রাম মন্দিরে দানের অর্থ ও সামগ্রী 9-6 অভিযোগে স্বচ্ছ এবং সময়ের মধ্যে তদন্ত চেয়ে দায়ের হওয়া একগুচ্ছ আবেদনের শুনানি গ্রহণ করবে। গত মাসের 13 তারিখ উত্তরপ্রদেশ সরকার মন্দিরের ট্রাস্টের অনুরোধ মেনে নিয়ে এই ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছিল। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ উত্তরাখণ্ডে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং কোথাও কোথাও প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে। আগামী 2 দিন হরিয়ানার উত্তরাঞ্চল, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর পূর্বাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ স্পেনে গত রাত থেকে আজ সকালের মধ্যে দাবানলের ঘটনায় 12 জন প্রাণ হারিয়েছেন। সেদেশের বিশাল অংশজুড়ে তীব্র দাবদাহের মধ্যে ঘটা এই মর্মান্তিক ঘটনাকে কর্তৃপক্ষ স্পেনের ইতিহাসে অন্যতম ভয়াবহ দাবানল হিসেবে চিহ্নিত করেছে। আলমেরিয়ার এই ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে বর্তমানে 300 জনেরও বেশি উদ্ধারকর্মী কাজ করছেন। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে লস এঞ্জেলসের ইঙ্গেলউড স্টেডিয়ামে আজ ভারতীয় সময় রাত 12:30 স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে আগামীকাল নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। 1998 সালে শেষবার ফুটবল বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের পর সে বছর নরওয়ে রাউন্ড অফ 16 থেকে বিদায় নেয়। অন্যদিকে গত রাতে ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। ফ্রান্সের হয়ে 60 মিনিটে কিলিয়ান এমবাপে ও 66 মিনিটে ওসমান দেমবেলে গোল করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর 3 দেশ সফরের শেষ পর্যায়ে আজ অকল্যান্ড পৌঁছেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ম্যাসকটে ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। উত্তর রেল যাত্রী পরিবহনের সুরক্ষা বাড়াতে কাভাজ সুরক্ষার জন্য 206 কোটি টাকা মঞ্জুর করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।

আকাশবাণী আগরতলা ককটমা পড়িব অমৃতা দেববর্মা তিনি ককটমা ভূভাগ রকমখা মন্ত্রীবক্ষরক নরেন্দ্র মোদী তিনি বিনি কাইথাম হাকতর বেড়াইমানী পাইথাক বখাগ নিউজিল্যান্ডনি অকল্যান্ড থাঙ্গি সগৈকা আগরতলা হাপানিয়া হায়ুং বেরেমনি বাণী খলাও শালনি রময় সংসজাক ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ নৈশাই নৈশিদক তিনি পাইখ্যা হাস্টেও সয় রাংমারি বাই হুকবার খাইনের অনিথানী মাই পাইমা সামং বতাং তিনি সিমি চ্যাং

কেলেন্ডার সারা চার্চে নে খাসামাইরুং থাই সাসাই নেইরা জামি তাই থাই থামরা অমতে রহনা সামুন চেঙ্গেরিখা হাস্টে ও সই রাংমারি বাই হোকবার খাইনরংনি থানে মাই পাইমা সামুং বোতাং তিনি নিসিমি চেংজাখা মন্ত্রকর প্রফেসর ডক্টর মানিক সাহা উদয়পুর বখাস্তানি কাকরাবন কুচুগ্রুং নকনি নকলাও সংসজাক পান্দাও সামুং বোতাং চেঙ্গেরিখা চামুং নাইখুং তাই হুকবার নাইখুংনি চেতন বাই সংসজাক ও মাই পাইমা সামুং বোতাঙ্গ কুইন্টাল থেকে মাই পাইমানি রাংমারি রমজাখা খক নই সাই থামরা দকচি চুকু তাকলাই বিশু ও বেবাগী নৈচি সাই চারা মেট্রিক টন মাই পাইনা নাহারমুং নাহারজাখা হস্তিনি কাই থামচি সাই কেন্দ্র ও হুকবার খ্লাইনের রংনি থানে মাই পাইজাগান পান্ডা ও মন্ত্রকরা শাখা হুকবার খ্লাইনের রংনি রাংথং হামক্রাই খ্লাইনে ও কেন্দ্র হাপাংনি তাং বোতাং রক রা ও রা মুখথং খ্লাইনে নাহারে হাস্তে হাপাং সামুং তাঙ্গি টঙ্গো হাস্তে ও তাবুক থামচিবা সাইবাবরা হেক্টর থাইও হুকবার খ্লাইজাগী টঙ্গো পান্ডা ও মানজাখা সামুং মন্ত্রী সুশান্ত চৌধুরী এমএলএ অভিষেক দেবরায় জিতেন্দ্র মজুমদার আকর্ষণ উনকুটি হাঙ্কর কৈলাসহর তে কুমারঘাট কাইনি বখাস্তে ও তৈলমা হলিমা নুকজাখা হাঙ্কনি দেউ তাই মনুতি মানিতি হলিকা হাঙ্কনি জুদ জুদ শিবির তংথাই নাহানাই লুকুরক বাইথাংনি নগ থাঙনা চেংলাইখা কুমারঘাট বখাস্তেনি কাইনি চিচুকু শিবিরনি বিসিং তাবু কাইনি চিসা শিবির ফিয়কজাক তংখু কুমারঘাট বখাস্তে নাইকলফাং এন এইচ চাকমা আকাশবাণী ককটমা থুমনাই অনুপম ভট্টাচার্যন শাখা তৈলমই দেরামা ও ক্লাইমান পুইলা বেরামনি চেরি নাইমুনি সামুং তাংজাগী টঙ্গু ফুটবল হায়ং কাপনি কোয়ার্টার ফাইনালনি উলনি ম্যাচও তিনি স্পেন বাই বেলজিয়াম থংলায়ন আমেরিকানি লস এঞ্জেলস স্টেডিয়ামও সংসজাক অ ম্যাচ ভারতনি জড়ানো রগই হরনি দামচিনিও চেংজাগান অ ম্যাচও কুপলাই এংনাই বদল সেমি ফাইনাল ফ্রান্স বাই থংলায়ন টি এফ এ বাই নাইকলজাক অরনি উলথাম ডিভিশন লীগ ফুটবল বাতিলাইমেও জম্বুই জেলা প্লে সেন্টার চ্যাম্পিয়ন অংখা তিনি উমাকান্ত মিনি স্টেডিয়ামও সংসজাক সুপার লীগনি থংলাইমাও জম্বুই জেলা প্লে সেন্টার বা বুকস অব গোলনি ফের বাই ভারত রত্ন সঙ্গন মেচেনখা খনা সুপার লীগনি পাইথাক থংলাইমাও রানার্স বদল চংজাগান বুসকাং দাম নৈচিব্রিয় সালথাং দলাই খোয়াই গুমতি সিপাহী জলা তাই সালগ্রা হাঙ্কর ফেরাং কগৈ গবাং ওয়াতৈ ওয়াউই মানুহিনী হজমংরিখা নগরতিব নাইখুং থাই থাই দাম নৈচিব্রিয় যতনি গবাং ওয়াতৈ ওয়াখা সালগ্রা হাঙ্করনি সাব্রুম আরও ওয়াতৈ ওয়াখা চারচিতাম দশমিক বা মিলিমিটার খনা সালনি সাকানি তুমারি থামচি ডিগ্রি সেলসিয়াস তাই খামানি নৈচিবা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টঙানো তিনি সালনি সাকানি তুমারি তংমানি থামচি দশমিক চুকু ডিগ্রি সেলসিয়াস তাই খামানি নৈচিবা দশমিক ব্রৈ ডিগ্রি সেলসিয়াস কক্টমা পাইনানি সুকাং কক্টম্ব মুপুবাগ্রক তাওয়াইশা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি বিনি কাইথাম হাকতর বেড়াইমানি পাইথাক বখাগ নিউজিল্যান্ডনি অকল্যান্ড থাকি সৌকিয়া আগরতলা হাপানিয়া হায়ুং বেরেমনি বাণী খলাও সালনি রময় সংসজাক ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ নৈ সাই নৈচিদক তিনি পাইখ্যা হাস্তে ও সই রাংমারি বাই হুকবার খাইনে রংনি থানি মাই পাইমা সামং বোতাং তিনি নিসিমি চেংজাখা ফুটবল হায়ুং কাপনি কোয়ার্টার ফাইনালনি উলনি ম্যাচও তিনি স্পেন বাই বেলজিয়াম থংলায়ন ককটমা তিনি বাকি অরণ্য পাখিয়া উলনি ককটমা আওয়াই ইংানো খনাফুং দামসিনি সতীব্রীজিও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ত্রিপুরা বিজনেস কনক্লেভে 1,21,000 কোটি টাকারও বেশি বিনিয়োগের 342টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রাজ্যে ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের থেকে সরাসরি ধান কেনা আজ থেকে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর 3 দেশ সফরের শেষ পর্যায়ে অকল্যান্ডে এসে পৌঁছেছেন। 2 ইউরোপীয় শক্তিধর দেশ স্পেন ও বেলজিয়াম আজ বিশ্বকাপে মুখোমুখি। এবারে বিস্তারিত সংবাদ। 2 দিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 আজ আগরতলার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শেষ হয়েছে। দেশ বিদেশের 1,200 বিনিয়োগকারী এবং প্রতিনিধিদের উপস্থিতিতে মোট 342টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এক্ষেত্রে বিনিয়োগের সম্ভাব্য আর্থিক মূল্য 1,21,000 কোটি টাকারও বেশি। আজ মেলা প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলনে শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে এই তথ্য জানান। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী ও রাজ্য মন্ত্রিসভার সদস্যরা বিনিয়োগকারীদের সঙ্গে একান্ত বৈঠক করেন। রাজ্যে শিক্ষা, বিদ্যুৎ, পর্যটন, রিয়েল এস্টেট, কৃষি, উদ্যান, প্রাণী সম্পদ বিকাশ, শিল্প ও

স্বাস্থ্য পরিষেবাসহ বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা স্মারক স্বাক্ষর নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলির সচিবগণ সাংবাদিক সম্মেলনে বিস্তারিত উল্লেখ করেন। বিজনেস কনক্লেভে এনএইচপিসি লিমিটেড এবং ত্রিপুরা বিদ্যুৎ নিগমের মধ্যে একটি দীর্ঘমেয়াদী বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় অরুণাচল প্রদেশে নির্মীয়মান এনএইচপিসির 1,720 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্প থেকে ত্রিপুরা বিদ্যুৎ পাবে। প্রকল্পটি বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার পর থেকে টানা 40 বছর এই চুক্তি কার্যকর থাকবে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, আগরতলায় বিজনেস কনক্লেভে রাজ্য কৃষি দপ্তরের সঙ্গে 29টি সংস্থা 1,117 কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যে মৌ স্বাক্ষর করেছে। কৃষি ও উদ্যানজাত ফসল বাজারজাতকরণ, গুণগত মানোন্নয়ন, সেন্টার ফর এক্সিলেন্স ইত্যাদি বিষয়ে লগ্নির প্রতি ওই সংস্থাগুলো আগ্রহ দেখিয়েছে। এদিকে আজ আগরতলার অরুন্ধতিনগরে কৃষি দপ্তরের গবেষণা কেন্দ্রে এক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আরব আমির শাহির দুবাইয়ের একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যবসায়ী সংস্থার কাছে 182 কিলোগ্রাম সুগন্ধিযুক্ত কালি খাসা চাল, 1,200টি সুগন্ধি লেবু এবং 300টি কুইন ভ্যারাইটির আনারস রপ্তানির সূচনা করেন। রাজ্যে ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের থেকে সরাসরি ধান ক্রয় কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উদয়পুর মহকুমার কাঁকড়াবন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এই কর্মসূচির সূচনা করেন। খাদ্য দপ্তরের উদ্যোগে এবং কৃষি দপ্তরের সহযোগিতায় চলতি রবি মরশুমে প্রতি কুইন্টাল ধানের ন্যূনতম সহায়ক মূল্য 2,369 টাকা নির্ধারণ করা হয়েছে। এবছর মোট 20,800 মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। রাজ্যের 31টি কেন্দ্রে পর্যায়ক্রমে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, কৃষকদের আর্থ সামাজিক মানোন্নয়নে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি 100% বাস্তবায়নের লক্ষ্য নিয়ে রাজ্য সরকার কাজ করছে। রাজ্যে বর্তমানে 35,500 হেক্টর জমিতে কৃষিকাজ হচ্ছে। পতিত জমিকে অধিক পরিমাণে কৃষি আওতার আনার জন্য সরকার উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক অভিষেক দেবরায়, জিতেন্দ্র মজুমদার। ঊনকোটি জেলার কৈলাসহর ও কুমারঘাট দুটি মহকুমাতেই বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। জেলার দেও ও মনু নদী ও তার শাখা লক্ষ্মীছড়ায় জলস্তর কমেছে। জেলার বিভিন্ন ত্রাণ শিবিরগুলি থেকে বন্যার কারণে আশ্রিত মানুষজন আজ দুপুর থেকে নিজ নিজ বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। কুমারঘাট মহকুমায় 29টি ত্রাণ শিবিরের মধ্যে বর্তমানে 21টি ত্রাণ শিবির খোলা রয়েছে। কুমারঘাটের মহকুমা শাসক NS চাকমা আমাদের আকাশবাণীর জেলা সংবাদদাতা অনুপম ভট্টাচার্যকে জানিয়েছেন, বন্যায় ক্ষয়ক্ষতি নিরূপণের লক্ষ্যে প্রাথমিক কাজ শুরু হয়েছে। বন্যা পরবর্তী পরিস্থিতিতে জনস্বাস্থ্য রক্ষায় যথাযথ উদ্যোগ নেওয়া হয়েছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর 3 দেশ সফরের শেষ পর্যায়ে আজ অকল্যান্ডে এসে পৌঁছেছেন, যেখানে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রবাসী ভারতীয়দের পাশাপাশি বহু নিউজিল্যান্ডবাসীও ঐতিহ্যবাহী মাউরি অভিবাদন কিয়া ওরা মোদীর উচ্চারণে তাঁকে স্বাগত জানান। প্রায় 40 বছর পর একজন ভারতীয় প্রধানমন্ত্রীর এই সফর উভয় দেশের কাছে গর্ব এবং গভীর আবেগের। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের মিশন স্টিয়ারিং গ্রুপের তৃতীয় সভা আজ নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়। পৌরোহিত্য করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। ভার্চুয়ালি এই সভায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল স্বাস্থ্য উদ্যোগ। এর মাধ্যমে দেশের প্রত্যেকটি নাগরিকের ডিজিটালি স্বাস্থ্য পরিচয় প্রদান করার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবাকে নিরাপদ ও সুসংহত প্ল্যাটফর্মের আওতায় আনা সম্ভব হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে জনসংখ্যার প্রায় 80% নাগরিকের আভা অ্যাকাউন্ট খোলা হয়েছে। তাছাড়া হেলথ ফেসিলিটি রেজিস্ট্রি এবং হেলথ প্রফেশনাল রেজিস্ট্রির কাজ 100% সম্পন্ন হয়েছে। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের আওতায় মডেল হাসপাতাল হিসেবে IGM হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগীদের চিকিৎসা পরিষেবা ডিজিটালি প্রদান করা হচ্ছে। রাজ্যের পশ্চিম জেলাকে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের আওতায় মডেল জেলা হিসেবে বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করার জন্য নির্বাচিত করা হয়েছে। নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব, অনুপ্রিয়া প্যাটেল,

এবং জিতেন প্রসাদ উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় সরকারের মিশন শক্তি প্রকল্পে কর্মরত মহিলাদের আবাস সখী নিবাস আজ সাব্রুমে চালু হয়েছে। উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। 15 সজ্জা বিশিষ্ট এই সখী নিবাস নির্মাণে 12 কোটি টাকা ব্যয় হয়েছে। আজ 26তম জাতীয় মৎস্য চাষী দিবস। এ উপলক্ষে আগরতলার মৎস্য মহাবিদ্যালয়ে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা মৎস্যচাষীদের ক্ষমতায়ন শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন। তিনি বলেন, রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যচাষীদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে। রাজ্যে প্রতি বছর প্রায় 1,17,000 মেট্রিক টন মাছের চাহিদা রয়েছে। বর্তমানে রাজ্যে প্রায় 85,000 মেট্রিক টন মাছ উৎপাদিত হচ্ছে। তাতে প্রায় 30,000 মেট্রিক টন মাছের ঘাটতি থাকছে, যা বহিরাজ্য থেকে আমদানি করে পূরণ করতে হচ্ছে। মৎস্য দপ্তরের উদ্যোগে আজ কৈলা শহরের শ্রীরামপুর স্থিত স্বামী বিবেকানন্দ ভবনে জাতীয় মৎস্যচাষী দিবস উপলক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করেন কৈলাশহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়। বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য বিমল কর, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাসপাল। ফুটবল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে স্পেন ও বেলজিয়াম। আমেরিকার লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে এই ম্যাচটি রয়েছে ভারতীয় সময় রাত 12:30। এই ম্যাচে জয়ী দল সেমিফাইনালে খেলবে ফ্রান্সের বিরুদ্ধে। টিএফএ পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবলের আসরে জম্পুই জলা প্লে সেন্টার চ্যাম্পিয়ন হয়েছে। আজ উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার লীগের পঞ্চম খেলায় জম্পুই জলা প্লে সেন্টার 5-0 গোলে ভারতরত্ন সংঘকে হারিয়ে দেয়। আগামীকাল সুপার লীগের শেষ খেলায় রানার্স দল চূড়ান্ত হবে। আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা খোয়াই, গোমতি, সিপাহীজলা ও দক্ষিণ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়া বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় রাজ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে দক্ষিণ জেলার সাব্রুমে 83.5 মিলিমিটার। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। ত্রিপুরা বিজনেস কনক্লেভে 1,21,000 কোটি টাকারও বেশি বিনিয়োগের 342টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রাজ্যে ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের থেকে সরাসরি ধান কেনা আজ থেকে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর 3 দেশ সফরের শেষ পর্যায়ে অকল্যান্ডে এসে পৌঁছেছেন। 2 ইউরোপীয় শক্তিধর দেশ স্পেন ও বেলজিয়াম আজ বিশ্বকাপে মুখোমুখি। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:45।

শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আপনারা শুনছেন বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান বিজ্ঞান বিচিত্রা। শুরুতেই থাকছে বিশেষ প্রতিবেদন। আজ আমরা জানব এমন এক প্রাণীর কথা যে শুধু জঙ্গলের রাজাই নয়, বরং একটি সুস্থ এবং ভারসাম্যপূর্ণ বাস্তুতন্ত্রের অন্যতম প্রধান রক্ষক বাঘ। ক্রমবর্ধমান বন উজাড়, অবৈধ শিকার, মানুষের সঙ্গে সংঘাত এবং জলবায়ু পরিবর্তনের মতো নানা কারণে বিশ্বের বহু অঞ্চলে বাঘের অস্তিত্ব আজও চ্যালেঞ্জের মুখে। তাই ব্যাঘ্র সংরক্ষণ শুধু একটি প্রাণীকে রক্ষা করার উদ্যোগ নয়, বরং বন, জীববৈচিত্র্য এবং আমাদের ভবিষ্যৎ পরিবেশকে সুরক্ষিত

0: রাখার এক গুরুত্বপূর্ণ দায়িত্ব। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা জানব ব্যাঘ্র সংরক্ষণের প্রয়োজনীয়তা, এক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ, সাফল্য এবং ভবিষ্যতের করণীয় সম্পর্কে। চলুন আজকের বিশেষ প্রতিবেদন শোনা যাক। প্রতিবেদনটি পেশ করছেন কেয়া দেব।
1: কিছুদিন আগে গেছিলাম সুন্দরবনের ঝড়খালিতে, সে এক অন্য অভিজ্ঞতা। কোনো সাজানো গোছানো অরণ্যচারণ নয়, একেবারে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা গাছগাছালি, ঝোপঝাড়, সাধারণভাবে তৈরি নদীর জেটি, ছোট আর মাঝারি সাইজের লঞ্চ, মাছ ধরার ট্রলার, বিস্তীর্ণ হেরোভাঙা নদীপথের একপাশে মাঝে মাঝেই পলিমাটিতে গেঁথে থাকা অজস্র জঙ্গলি গাছের ফাঁকে ঢুকে যাওয়া খাড়ি পথ, জেগে ওঠা চর, ম্যানগ্রোভের ঝাড়, অজস্র পাখ পাখালি, বক, এইসবের সঙ্গে একটু একাত্ম হওয়ার ইচ্ছে। এইসবের সঙ্গে জুড়ে আছে ওখানকার

কিছুদিন আগে গেছিলাম সুন্দরবনের ঝড়খালিতে, সে এক অন্য অভিজ্ঞতা। কোনো সাজানো গোছানো অরণ্যচারণ নয়, একেবারে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা গাছগাছালি, ঝোপঝাড়, সাধারণভাবে তৈরি নদীর জেটি, ছোট আর মাঝারি সাইজের লঞ্চ, মাছ ধরার ট্রলার, বিস্তীর্ণ হেরোভাঙা নদীপথের একপাশে মাঝে মাঝেই পলিমাটিতে গেঁথে থাকা অজস্র জঙ্গলি গাছের ফাঁকে ঢুকে যাওয়া খাড়ি পথ, জেগে ওঠা চর, ম্যানগ্রোভের ঝাড়, অজস্র পাখপাখালি, বক, এইসবের সঙ্গে একটু একাত্ম হওয়ার ইচ্ছে। এইসবের সঙ্গে জুড়ে আছে ওখানকার মানুষের জীবন জীবিকা, মাছ, কাঁকড়া, মধু, কাঠ আর কিছু চাষবাস, এই তো জীবিকার উৎস। এর মধ্যে বিশেষ যাতা হল ঝড়খালিতে বেশ বড় এলাকা জুড়ে তৈরি করা টাইগার রেস্কিউ সেন্টার, মানে অসুস্থ কিংবা কোনো কারণে আহত বাঘেদের জঙ্গল থেকে উদ্ধার করে এনে এখানে শুশ্রূষা করে সুস্থ করা হয়, তারপর আবার যথাস্থানে তাদের ছেড়ে দেওয়া হয়। এই সেন্টারটিকে কেন্দ্র করেও স্থানীয় মানুষদের জীবিকার নতুন সংস্থান তৈরি হয়েছে। সেন্টারের বাইরে টোটো, অটো, টুকটাক খাবারের দোকান, কাঠ বা ঝিনুকের তৈরি শোপিসের দোকান, রেস্কিউ সেন্টার দেখতে আসা লোকজনদের জন্য বা টুরিস্টদের জন্য অপেক্ষা করে থাকে। ও হ্যাঁ, বাইরে থেকে আসা লোকজনের জন্য এখানে বেশ কিছু রিসর্টও গড়ে উঠেছে, যাতে স্থানীয়রা কাজের সুযোগ পেয়েছেন। সব মিলিয়ে ওখানকার প্রকৃতি আর মানুষের বাহুল্যহীন, জল মাটি বনানীতে লেপ্টে থাকা জীবনযাপন কঠিন কিন্তু সজীব, প্রাণপূর্ণ, শহুরে জীবনের বিপরীত যাপন যেন, এ তো অন্য আরেক গল্প। আমার যেটা বলার ইচ্ছে আপনাদের কাছে তা হল সেই টাইগার রেস্কিউ সেন্টার নিয়ে। বিরাট এলাকা জুড়ে কেন্দ্রটিতে টিকিট কেটেই ঢুকতে হয়। এতটাই লোকজন কম ছিল যে জিজ্ঞেস করে জানতে পারেনি তখন সেই সময় সেখানে বাঘ ছিল কিনা। যাই হোক, ছোট ছোট জলাশয়ে হেঁটে হেঁটে ঘুরে দেখছিলাম, হঠাৎই ভারী গর্জন শুনে বুঝলাম ওটা বাঘের। সচকিতভাবে নজর রেখে হাঁটতে হাঁটতে চোখ গেল তার জালিতে ঘেরা পরিখার উপারে কচি সবুজ শন গাছের মতোই কোনো গাছের ঝোপের ফাঁকে হলদে কালোর ডোরা। সূর্য অস্ত যাবে কিছু পরেই হয়তো, পরন্ত বিকেলের আলোয় সেই হলুদ রঙকে কেমন মায়াবী দেখাচ্ছিল। দাঁড়িয়ে পড়লাম বেশ কিছু সময় ধরে, দেখলাম বিশাল আকারের রাজকীয় চালে একই পথে যাচ্ছে আবার ফিরে আসছে দ্য বেঙ্গল টাইগার। স্বভাবসিদ্ধ গর্জন করছে মাঝে মাঝেই, কিন্তু কোথাও যেন কাতরতা মেশানো সেই হুঙ্কার। পরে অবশ্য জেনেছি সে সময় তিনটে বাঘ ছিল সেখানে, মাসখানেক আগে আনা একটি, বাকি দুটোর একটা ছমাস আগে আর একটি দিন পঁচিশেক আগে উদ্ধার করা হয়েছিল। টুরিস্টদের বেশিরভাগই বলেন সুন্দরবন গেলে এখন বাঘ তো দূরের কথা, অন্য বন্য প্রাণীর দেখা মেলাও দুষ্কর। একদিকে খারাপ লাগছিল সেদিন এটা ভেবে যে বাঘের দেখা পেলে কি হতো জানি না, কিন্তু কটা অসুস্থ আহত বাঘকে দেখতে হলো। অন্যদিকে মনে হচ্ছিল রেস্কিউ সেন্টারের ব্যবস্থা থাকায় প্রায় নিশ্চিহ্ন হতে থাকা অভিনব রাজকীয় সুন্দর প্রাণীটিকে টিকিয়ে রাখা, নিরাপত্তা দেওয়ার সুযোগ তো হয়েছে। তাও ভারতবর্ষের কোনো এক প্রদেশের কোনো এক জঙ্গল ঘেরা গণ্ডগ্রামের উপকণ্ঠে, সেটা কম কথা নয়। কিন্তু বাঘের কথাই যখন হলো, তাহলে সামনেই তো 29শে জুলাই, আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস। তাহলে আজকের কথা ভারতের জাতীয় পশু বাঘকে নিয়ে হোক, কি বলুন? রিজার্ভ ফরেস্ট, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, প্রোটেক্টেড এরিয়া, সমস্ত কিছুই WWF এর উদ্যোগে তৈরি। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, যা স্থাপিত হয়েছিল 1961তে, 100টি দেশেরও বেশি রাষ্ট্রের ওপর পৃথিবীর সর্ববৃহৎ এই সংরক্ষণ সংগঠনটি কাজ করে থাকে। এরাই ব্যাঘ্র সংরক্ষণ, শিকার প্রতিরোধ, বাসস্থান সংরক্ষণের প্রধান বাহিনী এবং ব্যাঘ্র অধ্যুষিত দেশগুলোতে মানুষ ও বন্যপ্রাণীর দ্বন্দ্ব হ্রাস করার ক্ষেত্রেও এদের ভূমিকা রয়েছে। পৃথিবীতে এরকম সংগঠন বেশ কিছু আছে এবং রয়েছে স্বতন্ত্র সেবা সংস্থাও, প্রধানটির কথা তো বললামই। এছাড়াও রয়েছে প্যান্থেরা, WCS, ডিসকাভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফিক, IUCN ইত্যাদি ইত্যাদি। প্যান্থেরা হচ্ছে 2006 প্রতিষ্ঠিত একমাত্র সংস্থা যেটি পৃথিবীর 40টি

জাতির শুধুমাত্র ওয়াইল্ড ক্যাট বা বাঘ সংরক্ষণের কাজে নিবেদিত। তাদের টাইগার ফর এভার প্রোগ্রাম কাজ করে চলেছে। আগামী 10 বছরের মধ্যে বাঘের সংখ্যা অন্তত পক্ষে 50% বৃদ্ধি করার লক্ষ্যে রয়েছে ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি, বলেছিলাম যে সংক্ষেপে WCS যাকে বলা হয়। তারা যাত্রা শুরু করেছিল 1895-তে। পৃথিবী জুড়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণ ব্যবস্থাপনায় শিক্ষার মাধ্যমে প্রকৃতির প্রতি সংবেদনশীল হওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করার মধ্য দিয়ে বন্যপ্রাণী ও বনভূমি রক্ষা করাই যাদের প্রধান উদ্দেশ্য। এই সংস্থাটি এশিয়া জুড়ে ব্যাঘ্র সংরক্ষণের দুরূহ চিত্রকল্প তৈরি করেছে গবেষণা ও বাস্তব ক্ষেত্রে সুরক্ষা প্রচেষ্টা প্রয়োগ করে। ডিসকাভারি চ্যানেলের নাম তো আপনারা শুনেছেনই, দেখেছেনও। 1985-তে চালু হয় বন্যপ্রাণী সংক্রান্ত তথ্যচিত্রের মাধ্যমে সত্য ঘটনা প্রবাহের দ্বারা বিনোদন। সংরক্ষণ প্রকল্পের সহযোগী শক্তিরূপে প্রায়শই গল্প বলার ঢঙে চলচ্চিত্র তৈরি করে ব্যাঘ্র সংরক্ষণে সাধারণ মানুষকে সচেতন করে তোলার চেষ্টা করে থাকে এরা। আর ন্যাশনাল জিওগ্রাফিক, সেই 1888 সাল থেকে ন্যাশনাল জিওগ্রাফিক অগ্রণী দিশা দেখাচ্ছে বিশ্ব প্রকৃতির অত্যাশ্চর্য বিস্ময়কর বিষয়গুলোকে কোটি কোটি মানুষের সামনে তুলে ধরছে তাদের অনুসন্ধান ও কাহিনী সূত্রে। বাঘের সুরক্ষা, তাদের বাসস্থান প্রদর্শনে বিস্তৃতভাবে ফটোগ্রাফি, নিবন্ধ, ফিল্ম ইত্যাদির মাধ্যমে ব্যাপক সংবাদ তথ্য আমাদের সামনে নিয়ে আসছেন তারা। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার, সংক্ষেপে IUCN। 1948-এ স্থাপিত এই সংগঠনটি প্রাকৃতিক বিশ্বের এক সর্বময় কর্তৃত্ব নিয়ে বিশ্ব প্রকৃতিকে সুরক্ষিত রাখতে তাদের নজরদারি চালিয়ে যাচ্ছে। রেড লিস্টেড মানে বিপন্ন প্রজাতির তালিকা প্রস্তুত করা, যাতে চিহ্নিতের তালিকায় প্রধানত রয়েছে বাঘ। সংরক্ষণের ক্ষেত্রে বিশ্বব্যাপী ব্যাঘ্র সংরক্ষণের প্রাধান্যের দিকটিও নির্দেশিত করেছেন তারা। আরও একটি কোম্পানিও রয়েছে যার নাম দ্য নর্থ ফেস। 1966-তে প্রতিষ্ঠিত মূলত আমেরিকান আউটডোর রিক্রিয়েশন প্রোডাক্ট কোম্পানি, বহিরঙ্গের বিনোদনমূলক অর্থাৎ বিনোদনমূলক কাজকর্ম পরিচালনা, যা সাধারণত পার্ক বন্য পরিবেশে পরিচালিত হয়ে থাকে। এই কোম্পানিটি ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের সহযোগী হিসেবে কাজ করে থাকে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে তাদের একটি প্রজেক্টের নাম, যার নাম বনভূমির ভবিষ্যৎ প্রকল্প, যার লক্ষ্য স্থিতিশীল বনায়ন ও বাঘের বাসভূমি সুরক্ষিত রাখা। বিশ্বব্যাপী বাঘ ও তার বাসস্থান সংরক্ষণের পাশাপাশি বাঘের সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া প্রতিনিয়ত গবেষণা, প্রকল্প, বাহিনী তৈরি করে সচেতনতা কর্মসূচি ইত্যাদির মাধ্যমে জারি রেখেছেন তারা। আর এই উপরোক্ত উদ্দেশ্যগুলোকে সামনে রেখেই পালিত হয় ইন্টারন্যাশনাল টাইগার ডে। কিন্তু এই দিবস উদযাপনের হোতা বা হিরোকে জানেন? তিনি হচ্ছেন ডক্টর জর্জ শ্যালার, জার্মান আমেরিকান এই বিজ্ঞানী, একজন ম্যামোলজিস্ট মানে স্তন্যপায়ী প্রাণী বিশেষজ্ঞ, জীববিজ্ঞানী, যিনি পৃথিবীর সর্বপ্রথম শীর্ষস্থানীয় ফিল্ড বায়োলজিস্ট অর্থাৎ ক্ষেত্র জীববিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। 1960 সালে ভারতের কানহা জাতীয় উদ্যানে বন্য বাঘের আচরণ ও বাস্তু সংস্থানের উপর তার গভীর উপলব্ধিতে করা যুগান্তকারী গবেষণা ব্যাঘ্র সংরক্ষণের আধুনিক কৌশলের ভিত্তি স্থাপন করেছিল। অনেক সময় ডক্টর শ্যালারকে চরম দুর্গম বাধাসংকুল পরিবেশেও কাজ করতে হয়েছে। পরবর্তীতে তার গবেষণালব্ধ তথ্য সাংস্কৃতিক, ভাষাগত, সামাজিক, রাজনৈতিক বোঝাপড়া, গঠন সহায়ক নীতিগত কৌশল গ্রহণ করতে সাহায্য করেছে। তাই তো বিশ্বব্যাপী বাঘের বাস্তুভূমি সুরক্ষিত করার প্রধান প্রবক্তা বা সমর্থক হিসেবে তাকে স্মরণীয় করেছে। প্রথম ব্যাঘ্র দিবস পালন হয় 2010 সালে। সে সময় দেখা যায় বিগত দশকগুলোতে সমস্ত বন্য বাঘের প্রায় 97% নিশ্চিহ্ন, অবশিষ্ট মাত্র 3000টি। বাঘেরা বিপন্ন প্রজাতি হবার কিনারায় এটাই বড় কথা নয়। আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসের উদ্দেশ্য তাদের সংখ্যা আরও হ্রাস পাওয়াটাকে বন্ধ করে দেওয়া। বাসস্থান ধ্বংস, জলবায়ু পরিবর্তন, শিকার প্রাণীটিকে
ব্যক্তি

0: হস্তগত করা, এগুলো হলো বাঘের সংখ্যা হ্রাসের কতিপয় কারণ। এই সমস্ত প্রতিকূলতা দূরীভূত করে প্রজাতিটিকে সুরক্ষিত করা, বাসস্থানের পরিধি বিস্তৃত করা ব্যাঘ্র দিবসের উদ্দেশ্য। সেগুলো বাঘের সংখ্যা হ্রাস নিশ্চিহ্ন হবার মুখে থাকা এই প্রজাতির সংরক্ষণ ব্যবস্থাপনা নিয়ে যাবতীয় প্রকল্প, কর্মোদ্যোগ সমস্ত কিছুর মধ্যে একটু আশা জাগিয়ে শেষ করে আনছি আমার কথা বলা। তা হল, গত 2022 সালে ভারতে বাঘের সেন্সাস রিপোর্ট বলছে যে 2018 থেকে 2022 অর্থাৎ এই 4 বছরের মধ্যে বাঘের সংখ্যা 6.7% বৃদ্ধি পেয়েছে। দারুণ খবর, তাই না? অবশেষে বলি, নির্বাণ বর্ধ্যতে ব্যাঘ্র, নির্ব্যাঘ্রং ছিদ্যতে বনম। উইদাউট দ্য ফরেস্ট দ্য টাইগার ইজ ইন ডেঞ্জার, অ্যান্ড উইদাউট দ্য টাইগার দ্য ফরেস্ট ইজ ইন ডেঞ্জার। বাংলায় বললে, অরণ্য শূন্যতা বাঘের জন্য বিপদ সংকুল, আর ব্যাঘ্র শূন্যতা অরণ্যের জন্য বিপজ্জনক। এই সার কথাটি কিন্তু বুঝে নিয়েছেন সুন্দরবনের মানুষেরা, সাধারণ খেটে খাওয়া পরিশ্রমী, জঙ্গল ঘেরা মেঠো পথে, ঝড় বৃষ্টিতে, রাতের ঘুটঘুটে অন্ধকারে চলাফেরার হাজারো অসুবিধা সত্ত্বেও স্ট্রিট লাইট জ্বালানোর বিরোধী তারা। তাদের কথায়, তাহলে বন আর বন থাকবে কোথায়, সে তো শহরে যাবে গো। অরণ্যকে সুরক্ষিত রাখা যে বাঘ সংরক্ষণের প্রধান শর্ত, সেটা কিন্তু তারা বুঝে নিয়েছেন।
1: বন্ধুরা, আজকের বিশেষ প্রতিবেদনে আমরা জানলাম ব্যাঘ্র সংরক্ষণের গুরুত্ব, বাঘের অস্তিত্বের সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ এবং এই মহামূল্যবান প্রাণীকে রক্ষায় গৃহীত নানা উদ্যোগের কথা। মনে রাখতে হবে, বাঘ বেঁচে থাকলে বন বাঁচবে, বন বাঁচলে রক্ষা পাবে জীববৈচিত্র্য, আর সুস্থ থাকবে আমাদের পরিবেশ। তাই ব্যাঘ্র সংরক্ষণ শুধু বন বিভাগের দায়িত্ব নয়, এটি আমাদের প্রত্যেকের সামাজিক এবং পরিবেশগত দায়িত্ব। সচেতনতা, প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং সম্মিলিত প্রচেষ্টাই পারে আগামী প্রজন্মের জন্য বাঘকে নিরাপদ রাখতে। আজকের বিজ্ঞান বিচিত্রায় আমরা শুনছিলাম ব্যাঘ্র সংরক্ষণ নিয়ে কেয়া দেবের বিশেষ প্রতিবেদন। এবারে ব্যাঘ্র সংরক্ষণ বিষয়ের সঙ্গে সম্পর্কিত সাম্প্রতিক বিজ্ঞানভিত্তিক কয়েকটি বিজ্ঞান সংবাদ। ভারতে ব্যাঘ্র সংরক্ষণে সাফল্য। বিশ্বের মধ্যে ভারতেই সবচেয়ে বেশি বন্য বাঘের বসবাস রয়েছে। সাম্প্রতিক জাতীয় ব্যাঘ্র গণনায় দেখা গেছে, দেশে বাঘের সংখ্যা 3600 বেশি। এই সাফল্যের পেছনে রয়েছে বিজ্ঞানভিত্তিক সংরক্ষণ ব্যবস্থা। আগে বাঘ গণনা করা হতো মূলত পায়ের ছাপ দেখে, এখন উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা ট্র্যাপ, কম্পিউটারভিত্তিক তথ্য বিশ্লেষণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে প্রতিটি বাঘের গায়ের ডোরার নকশা শনাক্ত করে নির্ভুলভাবে সংখ্যা নির্ধারণ করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তি নির্ভর এই পদ্ধতি ভবিষ্যতের সংরক্ষণ পরিকল্পনাকে আরও কার্যকর করবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বদলে দিচ্ছে ব্যাঘ্র সংরক্ষণ। বর্তমানে হাজার হাজার ক্যামেরা ট্রেপ থেকে প্রতিদিন বিপুল সংখ্যক ছবি সংগ্রহ করা হয়। আগে এগুলো পরীক্ষা করতে মাসের পর মাস সময় লেগে যেত, এখন এআই সফটওয়্যার কয়েক ঘন্টার মধ্যেই ছবিগুলো বিশ্লেষণ করে জানিয়ে দিতে পারে কোথায় বাঘ দেখা গেছে, কোনটি পুরুষ বা স্ত্রী বাঘ এবং কোনটি আগে থেকেই নথিভুক্ত। এর ফলে বাঘের চলাচল, প্রজনন এবং আবাসস্থল সম্পর্কে দ্রুত তথ্য পাওয়া সম্ভব হচ্ছে। একই সঙ্গে সন্দেহজনক মানুষের চলাচলও শনাক্ত করা সম্ভব হচ্ছে, যা চোরা শিকার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

দ্রোন ও স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার। দুর্গম বনাঞ্চলে সবসময় বনকর্মীদের পৌঁছানো সম্ভব হতো না, তাই এখন দ্রোন ব্যবহার করে আকাশপথে বনাঞ্চল পর্যবেক্ষণ করা হচ্ছে। দ্রোনের মাধ্যমে বনাঞ্চলে আগুন লাগা, অবৈধ গাছ কাটা, সন্দেহজনক মানুষের উপস্থিতি কিংবা বন্যপ্রাণীর চলাচল সহজেই শনাক্ত করা সম্ভব হচ্ছে। পাশাপাশি স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বুঝতে পারছেন কোথায় বন কমেছে, কোথায় নতুন বন তৈরি হচ্ছে এবং কোন এলাকাগুলো বাঘের জন্য উপযুক্ত আবাসস্থল হিসেবে সংরক্ষণ করা জরুরি। ডিএনএ গবেষণায় নতুন দিগন্ত। বাঘকে ধরার প্রয়োজন ছাড়াই তাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা সম্ভব হচ্ছে। বন থেকে সংগ্রহ করা মল, লোম বা প্রস্রাবের নমুনা পরীক্ষাগারে বিশ্লেষণ করে বিজ্ঞানীরা প্রতিটি বাঘের জিনগত পরিচয় নির্ধারণ করছেন। এতে জানা যায় একটি অঞ্চলে কতটি পৃথক বাঘ রয়েছে, তাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক কী এবং ভবিষ্যতে প্রজননের ক্ষেত্রে কোনো জিনগত ঝুঁকি রয়েছে কিনা। এই গবেষণা বিপন্ন বাঘের দীর্ঘমেয়াদী সংরক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ বাঘ সংঘাত কমাতে আধুনিক প্রযুক্তি। অনেক সময় খাদ্যের সন্ধানে বা বনাঞ্চল সংকুচিত হওয়ার কারণে বাঘ লোকালয়ে চলে আসে। এতে মানুষ ও বাঘ উভয়েরই ক্ষতির আশঙ্কা থাকে। এ সমস্যা কমাতে কিছু বাঘের গলায় জিপিএস সমৃদ্ধ রেডিও কলার লাগানো হচ্ছে। বনকর্মীরা কম্পিউটারের মাধ্যমে তাদের অবস্থান জানতে পারেন। কোনো বাঘ জনবসতির দিকে এগোলে আগে থেকেই সংশ্লিষ্ট গ্রামগুলোকে সতর্ক করা হচ্ছে, ফলে দুর্ঘটনা অনেকটাই কমানো সম্ভব হচ্ছে। জলবায়ু পরিবর্তন ব্যাঘ্র সংরক্ষণের নতুন চ্যালেঞ্জ। বিজ্ঞানীরা মনে করছেন জলবায়ু পরিবর্তনের ফলে বাঘের আবাসস্থল ভবিষ্যতে আরও ঝুঁকির মুখে পড়তে পারে। অতিবৃষ্টি, দীর্ঘ খরা, দাবানল এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি বনাঞ্চলের উপর প্রভাব ফেলছে। বিশেষ করে উপকূলীয় ম্যানগ্রোভ বনগুলোতে এই প্রভাব বেশি দেখা যাচ্ছে। তাই এখন ব্যাঘ্র সংরক্ষণের পাশাপাশি বন পুনরুদ্ধার, জল সম্পদ রক্ষা এবং জলবায়ু অভিযোজন পরিকল্পনার উপরও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক সহযোগিতায় ব্যাঘ্র সংরক্ষণ। বাঘ কোনো দেশের সীমানা মানে না, তাই ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ সহ বিভিন্ন দেশ তথ্য বিনিময়, গবেষণা এবং যৌথ সংরক্ষণ কর্মসূচির মাধ্যমে একসঙ্গে কাজ করছে। বিজ্ঞানীদের মতে আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া দীর্ঘমেয়াদে বাঘ সংরক্ষণ করা সম্ভব নয়। নতুন গবেষণা, আধুনিক প্রযুক্তি এবং স্থানীয় মানুষের অংশগ্রহণই ভবিষ্যতের ব্যাঘ্র সংরক্ষণের সবচেয়ে বড় শক্তি। ব্যাঘ্র সংরক্ষণ এখন আর শুধু বন রক্ষার বিষয় নয়, এটি আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশবিদ্যা এবং মানুষের সম্মিলিত প্রচেষ্টার এক অনন্য উদাহরণ। কৃত্রিম বুদ্ধিমত্তা, দ্রোন, স্যাটেলাইট, ডিএনএ বিশ্লেষণ এবং জিপিএস প্রযুক্তি প্রমাণ করে দিয়েছে যে বিজ্ঞান প্রকৃতি সংরক্ষণের এক শক্তিশালী হাতিয়ার। প্রকৃতি ও প্রযুক্তির এই সমন্বিত প্রয়াসই ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাঘকে নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শ্রোতাবন্ধু, এ ছিল আজকের বিজ্ঞান বিচিত্রার বিজ্ঞান খবর। আর এর সঙ্গে শেষ করছি আজকের বিজ্ঞান বিচিত্রা। সবাই ভালো থাকবেন, কথা হবে পরের মাসের দ্বিতীয় শুক্রবারে।

0: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন বাংলা নাটক।
1: মাছলি বাবা, রচনা হীরেন চট্টোপাধ্যায়, প্রযোজনা কল্যাণ দে, নাট্যানুষ্ঠান মাছলি বাবা।
2: তোমরা চাটা খাও তাহলে ঠাকুরপো, আমি একটু ঘুরে আসছি।
3: সে কি বৌদি, তুমি খাবে না?
4: মা বলছো কি কাকু, মা এখন ঠাকুর দর্শনে যাবে না?
3: কেন রে, ঠাকুর তো বাড়িতেই আছে, বাইরে যাওয়ার দরকার কি?
4: আরে সেসব তো মাটির ঠাকুর, এই যে একেবারে জ্যান্ত দেবতা গো।
2: আহ বাবলু, কি হচ্ছে কি?
4: সবাই তো তাই বলে, ভগবানের সঙ্গে রেগুলার কথাবার্তা হয়।
2: হয়তো কেউ কিছু জানে না, তুই সব জানিস তাই না?
3: হ্যাঁ ব্যাপারটা একটু বুঝিয়ে বলো না। আয় বৌদি, কার কাছে যাচ্ছ?
2: যাচ্ছি বাবার কাছে।
4: 108 শ্রী শ্রী বাবা ত্রিলোকেশ্বর।
3: সর্বনাশ, বেনারস নয়, হরিদ্বার নয়, ছুটি কাটাতে এলুম নিজের বাড়ি হুগলি জেলায়, সেখানেও বাবা?
4: বাবা মানে একেবারে জন্মসিদ্ধ পুরুষ?
3: হ্যাঁ রে বাবলু, পুরোপুরি সিদ্ধ, ঠিক জানিস তো, হাফ নয়।
2: থাক থাক, খুব হয়েছে, একে নামে রক্ষে নেই, তার আবার সুগ্রীব দোসর।
3: এই মরেছে সুগ্রীব, আবার কি করলো তোমার?
2: করবে আবার কি, তোমাদের জন্যই তো ছেলেটার এই মতি গতি। দুপাতা বিজ্ঞান পড়েই ভাবছো পুরনো নিয়ম কানুন সব উল্টে দেবে।
4: দুপাতা বলো না মা, কাকু রীতিমতো স্কলার ছিল, ট্রম্বে রিসার্চ সেন্টারে কাজ করছে এতদিন।
2: তুই থাম তো, কাকুকে কিছু বললেই হলো ফোঁস করে উঠবে।
3: ও যে বিজ্ঞানের ছাত্র বৌদি, হবে না?
2: তবে আর কি, আমাদের 33 কোটি দেবদেবী সব মিথ্যে হয়ে গেল।
3: রে বাবারে, তোমার এত রাগ!
2: আবল তাবল কথা বলে রাগ হবে না?
3: কি আশ্চর্য! আচ্ছা তোমার 33 কোটি দেবদেবী বহাল তবি হতে থাকুন না, তাতে আমার কি?
2: থাকবি তো, তোমার মতো নাস্তিকের ভয় সব পালাবে নাকি?
3: আয় বৌদি, ও কথা একদম বলবে না, একদম বলবে না। আমি এসেই কাল তোমার ঠাকুর ঘরে আগে পেন্নাম ঠুকে এসেছি।
2: হ্যাঁ কত ভক্তি, সব আমার জানা আছে।
3: তুমি কিচ্ছু জানো না, ঠাকুর দেবতা বিশ্বাস করি না কখনো বলেছি আমি?
2: তাহলে এরকম পিত্তি জ্বালানো কথা বলছো কেন?

0: কি মুশকিল! আরে বাবা, তোমার এই বাবাটি তো আর 33 কোটির মধ্যে পড়ে না।
1: পড়ে না তো পড়ে না, কাকা ভাইপোতে বসে যত খুশি বলে যাও ওই সমস্ত কথা, আমি চললাম।
2: আরে শোনো, এই বৌদি পেছনে ডাকছে কিন্তু।
1: শুভ কাজে বাধা হয় না।
0: তোর মাকে নিয়ে আর পারা গেল না বাবলু। এই শোন, দাদার সঙ্গে কয়েকটা দরকারি কথা আছে, আমি সেরে আসি। হ্যাঁ, তারপর না হয় তোদের এই বাবার কথা ভালো করে শোনা যাবে।
3: কি হয়েছে কি তো? শিখবে শিখবে, আমি তোকে অভয় দিলাম, শিখবে। চন্ডিকা, ওকে আমার প্রসাদী ফুল একটা দিয়ে দাও তো।
4: বাবাকে যেতে দিন এখন,
5: আমার কথাটা বলতে দিন, আমার কথাটা বলতে দিন,
3: ওকে বলতে দাও চন্ডিকা।
5: নাম ত্রিলোকেশ্বর জি, আমার ব্যবসার কথাটা মনে আছে তো?
3: মনে আছে বাবা, সব মনে আছে। লাভ কিছু কম হচ্ছে তাই?
5: আপু সচমুচি রাধা কৃষ্ণ কি আছেন?
1: বাবা বাবা, অনেক কষ্ট করে আসতেছি বাবা, আজকে আবার দেখা করবো তো বাবা।
3: হবে রে হবে, নিশ্চয় হবে।
1: জয় বাবা তিলকেশ্বর, জয় বাবা তিলকেশ্বর। কানে বাবা সব জোগাড় করে ফেলাই।
3: আরো ক, আজ যে বিরাট যোগ রে, যত ব্যয় তত পুণ্য।
1: সব এনে দেবো, সব এনে দেবো তোমার।
3: বোম শঙ্কর, বোম শঙ্কর, আমায় যেতে দে, মা জাহ্নবী আমায় ডাকছেন, তার ডাকেই তো আমি ছুটে এসেছি।
0: এবার তো একটা খোঁজ নিতে হয়, 11টা বেজে গেল।
6: মার কথা বলছো?
0: হ্যাঁ,
6: ও মিনিমাম একটা
0: একটা,
6: তাই তো হচ্ছে কদিন। রেনে দিতে চলে যায়, বাপি নিজেই নিয়ে নেয়। হ্যাঁ, আমারও সেই অবস্থা।
0: বলিস কি রে, রোজই অবস্থা।
6: তাহলে আর বাবার মহিমা কি বলো?
0: ব্যাপারটা তো বেশ জটিল দেখছি।
6: বাপি কত বুঝিয়েছে মাকে, এখন আর কিছু বলে না।
0: কই মা, আগের বার এসে তো এই বাবার কথা আমি শুনিনি।
6: কি করে শুনবে, এসেছেই তো মোটে 8-10 দিন হলো।
0: এর মধ্যেই এত জমিয়ে ফেলেছে?
6: ফেলবে না, ভগবানের সাক্ষাৎ বর পুত্র বলে কথা।
0: সবাই তাই বলছে বুঝি।
6: ফেল কি দেখাচ্ছে যে, ভগবানের সঙ্গে নাকি যোগাযোগ আছে ওর।
0: বাবলু, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে।
6: ভগবান তাই খুশি হয়ে একটা অদ্ভুত পোশাক দান করেছে ওকে।
0: কি বললি, ভগবানের পোশাক?
6: হ্যাঁ, সেই দিয়েই তো ভেলকি দেখাচ্ছে। আমাদের এই হুগলি নদীর একেবারে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে ওকে, তারপর সেখানে 4-5 ঘন্টা কাটিয়ে উঠে আসছে ওপরে।
0: বুঝছিস কি, অক্সিজেন ছাড়াই।
6: এইটাই তো অদ্ভুত ব্যাপার। কি করে সম্ভব হলো বলো তো কাকু?
0: তাই তো ভাবছি রে, কিছু কিছু হঠযোগীর কথা বেশ শুনেছি, মাটির নিচে গলা পুঁতে বেশ কয়েক ঘন্টা কাটিয়ে দিতে পারে। মেলাটালেও খেলা দেখায় তারা, কিন্তু
6: সত্যি দম বন্ধ করে থাকে তারা?
0: কি করে বলি বল, যুক্তি দিয়ে তো বোঝা যায় না। তবে তোদের এই বাবা তো আরো একটা এগিয়ে গেছে দেখছি।
6: মানে
0: নদীর জলে একেবারে গভীরে চলে যায় বললি না? সাক্ষাৎ মুচলি বাবা।
6: কিন্তু থাকে কি করে সেটাই তো বুঝতে পারছি না।
0: বাবলু, সত্যি যদি থাকে তাহলে অবশ্য না বোঝারই কথা।
6: সত্যি থাকে মানে, জল পুলিশ ডুবুরি পাঠিয়ে দেখে এসছে, নদীর তলায় দিব্যি শুয়ে আছে।
0: পুলিশ কি এত দূর গড়িয়েছে ব্যাপারটা?
6: এত দূর কি বলছো, এবার নাকি বাবা ত্রিলোকেশ্বর মহাকাশ পাড়ি দেবে ওই পোশাক পরে,
0: অক্সিজেন ছাড়াই।
6: হ্যাঁ, তবে আর বলছি কি, বাইরের বিজ্ঞানীদের চ্যালেঞ্জ করে নাকি চিঠি পাঠিয়েছে।
0: মুচলি বাবার বেশ এলেম আছে তো দেখছি।
6: খাতিরটাও পাচ্ছে তেমনি, কদিনের মধ্যেই চাঁদা তুলে সব বাবার আস্তানা বানিয়ে দিয়েছে। ভক্তির ঠেলা সামলাতে

0: মাঝে মাঝে পুলিশ লাগছে,
1: দুবেলা যা প্রণামী পড়ছে দেখবার মতো।
2: বাবলু তাহলে তো একবার দেখতেই হয়, কি বল?
0: তুমি যাবে সেখানে? সত্যি যাবে?
2: যাবো না, বলিস কি রে, এমন গভীর জলের মুছলি বাবা।
0: তুমি ঠাট্টা করছো?
2: হ্যাঁ না রে, সত্যি আসলে ভগবানের পোশাকটা দেখবার আমার ভীষণ লোভ হচ্ছে।
0: তাহলে আর দেরি করে লাভ কি, চলো বাবা তো এক্ষুনি উপরে উঠবে, চলো।
2: তাই নাকি, জল থেকে এখনই উঠবে, চল চল বেরিয়ে পড়ে থাকে।
3: আরে বাবা কি করে যাবো, যা ভিড় দেখছি, আরে সরে যান না মশাই।
4: আরে
3: আরে বাবলু পাচ্ছি না, তুই আগে আগে চল।
2: দুটো সন্ডামাকা লোক রয়েছে নৌকোয়,
0: তাই না? দুই প্রধান চেলা, একজন দেখো নিচু হয়ে চেন টানছে।
2: তাই তো বাবলু, কি তুলছো এটা? কি
0: বাবা, কি
2: বাবা,
0: জলের তলায় তো ভার অল্প, একেবারে কাছে এসে গেলে দুজনে একসঙ্গে চাপটে ধরে তুলে
2: দেবো। একজনই যথেষ্ট, যাচ্ছি আর আসো।
0: দেখো না, ওই যে দেখো, ওই ওই যে দুজনে হুমড়ি খেয়ে বসেছে এবার, ওই যে ওই যে দেখো দেখো বাবা উঠে দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছো তো কাকু? দেখো ওই যে
2: দাড়ি গোঁফের জঙ্গলে, মুখই তো দেখতে পাচ্ছি না, তবে বয়স খুব বেশি নয় এটা বোঝা যায়।
0: বাবা হাসি মুখে হাত তুলেছে, দেখো যেন বড় ভয় দিচ্ছে।
2: তা তো দিচ্ছে বাবলু, কিন্তু একটা জিনিস যে মাথায় ঢুকছে না,
0: কি বলতো?
2: জলের তলা থেকে উঠে তো এলো, অথচ গায়ের গেরু আলখাল্লা, দাড়ি গুঁফ, এমনকি রুদ্রাক্ষের মালাটি পর্যন্ত শুকনো খটখট করছে।
0: বাহ, সে তো ওই পোশাক পরে আছে বলে।
2: পোশাক? আবার কি পোশাক?
0: ভগবানের পোশাক, ওই দেখতেই তো এলে তুমি।
2: কিন্তু পোশাক কোথায়?
0: পোশাক তো পরে আছে ও।
2: সে কি রে, তুই দেখতে পাচ্ছিস? আরে বাবলু, আমি কি এতই পাপি যে পোশাকটা পর্যন্ত দেখতে পাবো না?
0: তা কেন, আমিও প্রথম দিন দেখতে পাইনি।
2: বাক্সের মতো মনে হচ্ছে।
0: হ্যাঁ হ্যাঁ ওই রকমই তো, ওটাই নাকি ভগবান ওকে দিয়েছে। বাবা ওর মধ্যে ঢুকলে জ্বালাটা বেশ ভালো করে চারদিক বন্ধ করে দেয়। তারপর কাকু, ও কাকু কি ভাবছো? কি শোনো না, ভালো করে বন্ধ করে দিয়ে বাবাকে নৌকায় করে নিয়ে যায় মাছ গঙ্গায়। তারপর কাকু শুনছো? ও কাকু,
2: হ্যাঁ ঠিক আছে চলো।
0: কোথায়?
2: কোথায়? আমার বাড়িতে।
0: সে কি ভগবানের পোশাকটা ভালো করে দেখবে না বাবাকে আশুক ঘাটে? তারপর না হয়
2: দেখার দরকার নেই বাবু, চল তো এখন।
0: তার মানে তুমি কি কিছু বুঝতে পেরেছো কাকু?
2: না না এখনো ঠিক পারিনি, তবে একটু একটু যেন মাথায় আসছে ব্যাপারটা।
0: কি বুঝলে বলো না কাকু।
2: বললাম তো একটু পড়াশোনা করতে হবে আগে, চল চল চল।
5: ঠাকুরপো, ও ঠাকুরপো, ঠাকুরপো, না এইভাবে সবাইকে ডেকে ডেকে চা খাওয়াতে হলে তো গেছি। এই বাবলু, বাবলু
0: কি
5: তোর কাকুর নিদ্রাভঙ্গ হলো কিনা দেখ।
0: কাকু নামিনি ওপর থেকে?
5: কোথায় নামলো, সারা সকালে চা নিয়ে বসে থাকি, রান্না বান্নার তো আর কোনো দরকার নেই।
0: দাও না, আমি দিয়ে আসি ওপরে।
5: হ্যাঁ তাই যাও, অত চা খেতে পারি না সকালবেলা। কি গো তুমি আবার বাথরুমে গিয়ে ঢুকলে নাকি? বাজারে যেন কখন হবে, খেয়ে অফিস যেতে হবে না?
0: মা, ওমা,
5: কি হলো?
0: কাকু তো নেই।
5: নেই মানে?
0: হ্যাঁ দরজা বন্ধ, ঠেলে দেখলাম কেউ নেই, কোথায় গেল বলো তো?
5: কি করে জানবো, বলে গেছে। আচ্ছা চাটা খেয়ে গেলে কি এমন ক্ষতি হতো শুনি, তোরা সবাইকে আমায় জ্বালাবি?
0: কাকু এলে না হয় আমি চা গরম করে দেবো, তুমি যাও না। কোথায় যাবে?
5: যাবার কোন ছিল, রান্নাঘরে ঢুকতে হবে না?
0: গঙ্গায় যাবে না?
5: আজ শনিবার না, বাবা কি আজকে দর্শন দেবেন?
6: আরে শুনেন না বাপ, কেন ঝুট মুহূর্ত চিল্লা মিলি করছেন? সরিচার মে বাবা কিছু কর দর্শন না দিবে, জান জান সব চলিয়ে যান। আরে আপ ফির ভি খাড়া আছেন, কি মাগছেন আপনি?
7: আমি তোমাদের ওই মছলি বাবার সঙ্গে দেখা করব।
6: মছলি বাবা? মছলি উদ্ভিদের কই না আছে, আমাদের বাবা শ্রী শ্রী ত্রিলোকের সাজিয়ে আছে।
7: হ্যাঁ হ্যাঁ ওই ত্রিলোকেশ্বরের সঙ্গে আমি দেখা করব।
6: দর্শন হবে না, বাস শুনলেন না আমার?
7: আরে বাবা তুমি কি আমার নামটা বলো না।
6: আমি কই যেতে

0: দোকানদার, বাবার এখন বিশ্রামের টাইম।
1: দোষ বিশ্রামের টাইম, আমাকে যেতে হবে, তুই সরো তো।
0: শুনে এখন গেলে বাবার গুসা হবে, আপনি ভাস্বই হয়ে যেতে পারেন।
1: দোষ ভাস্ব হলে আমি হবো, তোমার কি, তুমি সরো তো।
0: না এখন যেতে পারবেন না।
1: পারবো না মানে ইয়ার কি, তুমি যেতে দেবে কি না?
0: নেই কবি নেই,
1: কবি নেই,
0: বাবা না বললে হবি।
1: বলাচ্ছি তোমার বাবাকে।
2: চন্ডিকা প্রসাদ, এত কোলাহল কিসে?
1: হাই দিল, ভালো চাস তো তোর এই চন্ডিকা না সন্ডিকাকে রাস্তা ছাড়তে বল।
2: ওকে এখানে আসতে দাও বাবা চন্ডিকা প্রসাদ।
3: এই তো পথে এসো।
4: এই যে তিলু, হ্যাঁ, তাহলে শেষ পর্যন্ত তোকে খুঁজে পাওয়া গেল, কি বল?
5: তুই তুই না নীরেন, তো তুই এখানে
4: ভূত দেখছিস মনে হচ্ছে?
5: দাদা দাদা দাঁড়া, আগে তোর যেটা বন্ধ করে দি।
4: বসবো তো বটেই। হ্যাঁ উরে বাবা, একবারে ভেতরে ঢুকে গেলাম, ব্যবসাটা জমেছে ভালোই, কি বল?
5: না মানে বিশেষ কর, তোকে এতদিন পরে দেখে মানে কিছু বলবো না, কি আনন্দ, কি
4: আনন্দ বার করছি তোমার। সারা সাত আট বছর বেপাত্তা, আর এইসব করে বেড়াচ্ছ এখন, ত্রিলোচন হয়ে গেল ত্রিলোকেশ্বর।
5: তুই আমায়
4: লজ্জা করে না ডক্টর বোসকে ভাঙি এইভাবে দিনের পর দিন তুই লোক ঠকিয়ে বেড়াচ্ছিস?
1: চুপ কর।
4: কেন চুপ কেন করবো? তোর জন্য এমন একটা জিনিসের পেটেন্ট নিতে পারলেন না স্যার,
1: আমার
5: কথা কাউকে বলবি না।
4: অসম্ভব অসম্ভব অসম্ভব তিলু, তুই এইভাবে লোক ঠকে বেড়াবে?
1: সব ছেড়ে দেবো, মায়েরই বলছি সব ছেড়ে দেবো, প্লিজ। এবারকার মতো তুই আমার আমার রেহাইতে তুই যা বলবি আমি তাই করবো নীরেন।
4: ঠিক বলছিস, যা বলবো তাই করবি।
5: এই তোকে ছুঁয়ে বলছি মা, এই তোকে ছুঁয়ে বলছি
4: আমি, তুই এখানে থাকতে কাউকে বলবো না, আমি কথা দিলাম।
5: মাঝালি মাই,
4: কিন্তু তিলু তোকে চলে যেতে হবে এখান থেকে। রাজি
5: যাবো, মাই বলছি চলে যাবো, আজ রাত্রি আমি এখান থেকে সরে পড়বো। তবে হ্যাঁ, ইমেজটা নষ্ট করা চলবে না।
4: তার মানে এর পরেও তোর ইমেজ থাকবে?
5: শিওর, চেলা চামুন্ডা আছে কি করতে,
6: কাল সকালেই রটে যাবে বাবা ত্রিলোকেশ্বরের মহা অন্তর্ধান ঘটেছে অনন্ত মহাকাশে।

0: আমি তো বলিয়ে দিয়েছি যে বাবা লোকেশ অন্তর্ধান হয়েছে, ফির কেউ আপনারা ইদার ঝামেলা বানাচ্ছে, আমলোক ভি সব আজ এখান থেকে চলিয়ে যাবে।
1: ও বৌদি বৌদি, আরে এদিকে এদিকে শোনা, এদিকে শোনা, এদিকে শোনা।
2: আরে ঠাকুরপো কি ব্যাপার, তুমি এখানে?
1: বলছি বৌদি আগে বাড়ি চলো তো।
2: বাড়ি যাবো মানে? আজ আমার দীক্ষা।
1: আরে দুত্তর দীক্ষা, দীক্ষা তোমায় আজ দেবে ডাকে।
2: মানে
1: বাবা কি আর আছে নাকি এখানে? ওর হেকচারা কি বললো শুনলে না?
2: রাখো তোর কথা, বাবা নিজে মুখে আমার বলেছেন।
1: বাজে কথা, বাজে কথা, যা বলছি শোনো, বাড়ি চলো।
2: আমি কিচ্ছু বুঝতে পারছি না, কি বলছো তুমি ঠাকুর?
1: আরে বাবা বলবো বলি তো ডাকছি, অনেক কাণ্ড হয়ে গেছে।
2: কি হয়েছে? এই এই তুমি কোনো গন্ডগোল করনি তো?
1: আরে না রে বাবা না, আমি আবার কি করব, চলো চলো দেরি করো না।
2: কিন্তু বাবা।
1: ওরে বাবা, নো বাবা, আগে চলো তো, চলো চলো।
3: তাহলে আর বলছি কি বৌদি, বাবা কি আমার অচেনা? ও তো আমারই এক পুরনো বন্ধু।
4: তোমার বন্ধু? বলো কি।
3: হ্যাঁ রে বাবলু, তাই। ওর আসল নাম হচ্ছে ত্রিলোচন সখী। হ্যাঁ, জীবনে অনেক খেলে সে দেখিয়েছে, কিন্তু সবচেয়ে বড় খেলাটা হচ্ছে এমএসসি তে জুতসই একটা রেজাল্ট পানি। দুষ্ট বুদ্ধিটা চিরদিনই ওর মাথায় খেলে ভালো, কিন্তু পরীক্ষায় কি করে এমন ভেলকি দেখালো সেটা আমরা কেউই বুঝতে পারিনি। শুধু তাই নয় বৌদি, আমি যে প্রফেসরের কাছে রিসার্চ করেছি, সেই প্রফেসর বোসের কাছে রিসার্চের একটা ব্যবস্থা করে নিল। ও বছরখানেক রিসার্চের ভরম টরম চলল, তারপর একদিন হলো কি, ডক্টর বোস তার নিজের ল্যাবরেটরিতে নিয়ে গেলেন আমাদের।
5: একটু অবাক হচ্ছে নিশ্চয়, আমি নিজে

0: কাজটা নিয়ে কয়েক বছর ব্যস্ত আছি, সেটা কাজে লাগিয়ে একটা অদ্ভুত জিনিস আমি তৈরি করেছি, সেটাই আজ আমি তোমাদের দেখাবো।
1: কাজটা কি স্যার? ওই কিছুদিন আগে পারমিয়েবিলিটির উপর একটা পেপার পড়েছিলেন, সেটাই কি?
0: রাইট ইউ আর, এটার উপরই কাজ করেছি আমি।
1: স্যার পারমিয়েবিলিটি মানে তো
0: মানেটা যদি তোমাকেও বোঝাতে হয় ত্রিলোচন, তবে একটু লজ্জারই হবে ব্যাপার। মানে পারমিয়েবিলিটি হচ্ছে সলিউবিলিটি ইনটু রেট অফ ডিফিউশন, মানে কোনো জিনিসের দ্রাব্যতা এবং তার মধ্য দিয়ে গ্যাসীয় পদার্থের বিক্ষেপণ মাত্রার গুণফল। এখানে যে পাতলা পর্দাটা আছে দেখতে পাচ্ছ,
1: এটা তো এত স্বচ্ছ যে প্রায় দেখাই যায় না,
0: এবং অত্যন্ত পাতলা, 1 ইঞ্চির হাজার ভাগের এক ভাগ।
1: ওটা কি দিয়ে তৈরি?
0: এটা সিলিকন রাবার পর্দা। তৈরি করার পদ্ধতিটা আমি আবিষ্কার করি, অন্তত আর কেউ এর পেটেন্ট নেয়নি এখনো।
1: এটা অ্যাডভান্টেজ মানে সুবিধা,
0: মস্ত সুবিধা।
1: কিরকম?
0: এর পারমিয়েবিলিটি অত্যন্ত বেশি। এর আগে যেসব সিলিকন পর্দা তৈরি করা হয়েছে তার চেয়ে অনেক বেশি। ধরো একই রকমের পাতলা প্লাস্টিকের পর্দার চেয়ে এর পারমিয়েবিলিটি হাজার গুণ বেশি।
1: আচ্ছা, পারমিয়েবিলিটি বাড়িয়ে আমাদের কি লাভ?
0: লাভ আছে বই কি? ধরো সাধারণ সচিত্র পর্দা দিয়ে তুমি একটা বাক্স বানালে, জলের বেশ ভালো রকম গভীরতায় তাকে ডোবালে কি হবে? চাপ বেশি থাকলে জল সেই পর্দা ভেদ করে ঢুকতে পারবে না, কিন্তু জলে দ্রবীভূত গ্যাস তা পারবে। সেই গ্যাসগুলো চাপ যেখানে বেশি, অর্থাৎ বাক্সের নিচের তল দিয়ে ঢুকে ওপরের দিকে যাবে, এই তো। তাতে অবশ্য বাক্সের ভেতরে কোনো প্রাণী থাকলে তার লাভ নেই, কারণ এইভাবে অক্সিজেন যেমন ঢুকবে, কার্বন ডাইঅক্সাইডের মতো ক্ষতিকর গ্যাসগুলো তেমনি ঢুকবে।
1: আচ্ছা, এই পর্দার কি দূষিত গ্যাস আটকাবার ক্ষমতা আছে স্যার?
0: সেইটি আমি মনে করি, তাই আমি এর নাম দিয়েছি নির্বাচক পর্দা। জলে দ্রবীভূত প্রত্যেকটি গ্যাসের মধ্যে যাতায়াত করবে বিভিন্ন মাত্রায় এবং বিভিন্নমুখী গতিতে, ফলে কার্বন ডাইঅক্সাইডের মতো গ্যাস যদিও এর মধ্যে যাবে, কিন্তু উল্টো দিকের গতিতে তারা আবার বেরিয়েও যাবে, অর্থাৎ জলে গিয়েই মিশবে।
1: বা এটি একেবারে মাছের কানকোষ হয়ে
0: যায়। এতক্ষণে একটা ঠিক কথা বলেছে, মাছের কানকো এভাবেই জলে দ্রবীভূত গ্যাস থেকে অক্সিজেন নিয়ে অন্যান্য গ্যাস বার করে দেয়। আমি এই পর্দা দিয়ে একটা বাক্সর মতো পোশাক বানিয়েছিলাম। এই দেখো আলমারির জালাটা খোলো।
1: ফ্যান্টাস্টিক স্যার, জলে ডুবালে এটা তো দেখাই যাবে না।
0: শুধু জলে নয়, মহাকাশেও এই পোশাক মানুষকে অক্সিজেনের যোগান দিতে পারে। চাপ যেখানে অত্যন্ত কম, সেখানে বাতাসে জলীয় বাষ্প আর কার্বন ডাইঅক্সাইড পর্দাকে অক্সিজেনের চেয়েও তাড়াতাড়ি ভেদ করে যাবে, অর্থাৎ জালে মাছ পড়ার মতো অক্সিজেন আটকে যাবে, অন্যান্য গ্যাস আবার বেরিয়ে যাবে।
1: দারুণ স্যার, দারুণ। আপনি তো এটা নিয়ে একটা হুলস্থুল বাজিয়ে দিতে পারেন।
0: হ্যাঁ পারতাম, যদি না সম্প্রতি আমেরিকার এক ইঞ্জিনিয়ারের খবর পেতাম।
1: সে কি স্যার, তিনিও কি এটা নিয়ে কাজ করেছেন নাকি?
0: ও ইয়েস, ডক্টর ওয়াল্টার রব। কবে থেকে করছেন তা অবশ্য জানি না, কিন্তু এ ব্যাপারে দু একটা ডেমনস্ট্রেশনও তিনি দিয়েছেন। সুতরাং আমি আর এতে খুব উৎসাহী না। দেখছো না কিভাবে আমি ওটা রেখে দিয়েছি?
1: না স্যার, আমার কিন্তু মনে হচ্ছে জানি এই ব্যাপারটা নিয়ে অন্যভাবে এগোনো যায়, তাই মানে
0: থ্যাংকস থ্যাংকস, ভেবে দেখবো। আচ্ছা, এই উইকটা তো আমি থাকছি না, নেক্সট উইকে তোমরা আমার সঙ্গে দেখা করছো। ওকে
1: ওকে স্যার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি স্যার। আচ্ছা, আজই ফিরেছেন? কি বলছেন স্যার? পাওয়া যাচ্ছে না? না না স্যার, সাধারণ কোনো চোরের কাজে হতেই পারে না। না স্যার, কখনো না। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি ওকে নিয়ে এক্ষুনি আমি আপনার কাছে যাচ্ছি। হ্যাঁ নিশ্চয়ই যাবি স্যার, না না যাওয়ার কোনো কারণ নেই। আপনি কিছু ভাববেন না স্যার, আমি ছেড়ে দিচ্ছি। না স্যার, কোনো জায়গা আমি বাদ দিইনি। আপনি চলে যাওয়ার পরের দিন থেকে ত্রিলোচন নিখোঁজ, মেসে নেই, ঠিকানা নিয়ে ও দেশের বাড়িতে গেলাম, সেখানেও নেই, কেউ কোনো খোঁজই বলতে পারলো না স্যার।
0: হ্যাঁ এটি আমি ভেবেছিলাম, পোশাকটার উপর ওর খুব লোভ ছিল।
1: স্যার স্যার, থানায় একটা খবর দেবো?
0: কোনো দরকার নেই।
1: কিন্তু স্যার, আপনার এতদিনের চিন্তা আছে ওতে, এতদিনের পরিশ্রম, সেটা এইভাবে চলে গেলে?
0: যেতে দাও নীরেন, যেতে দাও।
1: প্রফেসর বোস কি

0: কিছুতেই বোঝাতে পারলাম না। পোশাক অথবা বাক্স যাই বলা যাক না ওটাকে, জিনিসটার কথা আমি একবারে ভুলেও গিয়েছিলাম বৌদি। এতদিন পরে চোখে দেখে আবার।
1: ঠাকুরপো, মছলি বাবাই যে তোমার বন্ধু, তুমি চিনলে কেমন করে?
0: প্রথমটায় সত্যি পারিনি, কিন্তু এই পোশাক প্লাস তিলু দিয়ে দিয়ে চার কখন যে হয়ে গেল। তার সঙ্গে মনে মনে গোমদাড়ির জঙ্গলটাকে সরিয়ে ফেললুম, বেরিয়ে এলো ত্রিলোচন সরখেল।
1: বাবা তোমাকে চিনতে পারলো?
0: পারবে না মানে, কুল পায় না একেবারে। শেষ পর্যন্ত কথা দিল রাত্রির মধ্যেই পাত্তাড়ি দিতে।
1: কথা রেখেছে তাহলে?
0: না রেখে উপায় আছে? এরপর থাকলে তো তুই বরবাদ করতে হতো।
1: সেটাই ওর উচিত ছিল।
0: না না বৌদি, দেখো হাজার হোক আমার বন্ধু বলে কথা। আরে বাবা, অন্যায় একটা করে ফেলেছে।
1: অন্যায়? ও তো একটা জোর চোর, ঠাকুর দেবতা নিয়ে এরকম ঘন্নাবি। ছি ছি ছি,
2: ওরকম করে বলো না মা, আর একটু হলে তুমিও তো দীক্ষা নিয়ে ফেলতে ওর কাছে।
1: তুই থাম তো, তখন কি জানতাম নাকি এই সমস্ত কথা? ঠাকুরপো, এই নাও এটা ধরো তো।
0: এত টাকা দিয়ে কি হবে?
1: সঙ্গেই তো ছিল, ওই ভণ্ডটাকে প্রণামী দেব বলে নিয়ে গিয়েছিলাম।
0: বেশ তো, প্রণামী দিতে হলো না, রেখে দাও।
1: না না না, ওটা দিয়ে তুমি মাংস আর বাসমতি চাল কিনে নিয়ে এসো ঠাকুরপো।
0: মানে?
1: মানে আবার কি? ভেবেছিলাম দীক্ষার দিন আমার তো উপোস আর তোমাদের তো নিরামিষ, আর তা যখন হচ্ছে না তখন
0: তো সে যখন হচ্ছেই না তাই বলে এরকম মাংস।
1: হ্যাঁ, তাই ভাবছি যে একটু মাংস আর পোলাও রেঁধে খাওয়াবো তোমাদের।
2: কি বলছো মা, দীক্ষার টাকায় মাংস পোলাও?
0: আরে তুই খাম তো বাবলু, জানিস এতক্ষণ একটা সত্যিকারের সৎ কাজ করতে চলেছে বৌদি।
2: সৎ কাজ মানে ফ্যান্টাস্টিক। কোথায় বাবা আর কোথায়?
0: না না না বাবলু, বাবাকে তুচ্ছ করো না, এসব পাচ্ছ কিন্তু এই বাবার জন্য।
2: ঠিক বলেছো কাকু, জয় জয় শ্রী মছলি বাবা কি জয়।

মাছলি বাবা নাটকটির অভিনয় এইখানি শেষ হল। রচনা হীরেন চট্টোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মণি দে, সর্বাণী চট্টোপাধ্যায়, মুক্তি কুমার চক্রবর্তী, মনু দত্ত, রমা গুহ, খৌনিশ বাগচি, শোভনলাল মুখোপাধ্যায়, সুপ্রতিম মুখোপাধ্যায়। প্রযোজনা কল্যাণ দে।

0: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর তিন দেশ সফরের শেষ পর্যায়ে অকল্যান্ডে পৌঁছেছেন। তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মস্কোতে ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্তাদ শেষ করে ভারতীয় দল আজ নতুন দিল্লি ফিরেছে। সংসদের আসন্ন বাদল অধিবেশনের আগে সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ডক্টর এল মুরুগান আজ প্রস্তুতি পর্যালোচনা করেছেন। পশ্চিমবঙ্গে যারা আয়ুষ্মান ভারতের সুবিধে পাবেন না, তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় 5 লক্ষ টাকা পর্যন্ত বীমার সুবিধে মিলবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এদিকে ফ্রান্স সেমিফাইনালে উঠেছে। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে জার্মানির আলেকজান্ডার জেভেরেভ ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার তিন দেশ সফরের শেষ পর্যায়ে অকল্যান্ড পৌঁছেছেন। প্রায় 4 দশকের মধ্যে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সেদেশ সফরে গেলেন। সেখানে দুদিনের ঐতিহাসিক সফর শুরুর আগে শ্রী মোদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন। অকল্যান্ড বিমানবন্দরের লাল কার্পেটের উপর শ্রী মোদী এবং প্রধানমন্ত্রী লুকসন ব্যক্তিগতভাবে সৌহার্দ্য বিনিময় করেন। ভারত ও নিউজিল্যান্ডের সশস্ত্র সেনার প্রতিনিধিরা প্রধানমন্ত্রী মোদীকে অভ্যর্থনা জানান। সফরকালে দুদেশের প্রধানমন্ত্রী সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি এবং মানুষে মানুষে জনসংযোগের বিভিন্ন দিক নিয়ে আলাপ আলোচনা করবেন। এদিকে আজ সন্ধ্যায় অকল্যান্ডে ঐতিহ্যপূর্ণ ভারতীয় সংস্কৃতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানো হয়। সমাজ মাধ্যমে পরপর একাধিক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, পাঞ্জাব তামিলনাড়ুর নিজস্ব সংস্কৃতি ছাড়াও হিন্দুস্তানি রাগ সঙ্গীতের মূর্ছনায় পরিবেশিত হয় বন্দে মাতারাম জাতীয় স্তোত্র। এর আগে প্রধানমন্ত্রী মোদী অস্ট্রেলিয়ার সফর শেষ করেন। সেখানে তিনি ভারত অস্ট্রেলিয়া সুসংহত কৌশলগত অংশীদারিত্বের ভবিষ্যৎমুখী ভিত রচনা করেছেন। তার সমগ্র সফরকালে দুই গণতান্ত্রিক দেশের মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মাস্কটে ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় ডক্টর

0: জয়শঙ্কর বলেন, আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, সামুদ্রিক নিরাপত্তা, প্রযুক্তি, প্রতিরক্ষা, সাইবার ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়গুলি উঠে আসে। দুই নেতা উপসাগরীয় এলাকায় শান্তি ও সুস্থিতি বজায় রাখতে গঠনমূলক আলোচনা করেছেন। ভারত ও ওমানের মধ্যে বিশ্বাস ও কৌশলগত অংশীদারিত্বের দিকটি প্রতিফলিত হয়েছে এই বৈঠকে। এদিকে ওমানের বিদেশমন্ত্রী জানিয়েছেন, দুদেশের মধ্যে দীর্ঘদিনের সামুদ্রিক সম্পর্ক দ্বিপাক্ষিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে। ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্টাড শেষ করে ভারতীয় দল আজ সেদেশ থেকে নতুন দিল্লি ফিরেছে। সাম্প্রতিক জোড়া ভূমিকম্পের পর সেদেশে মানবিক সহায়তা ও বিপর্যয় মোকাবিলায় ভারত অংশ নেয়। সেদেশের কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ সময় মতো সাহায্য ও সমর্থনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, গত 26 জুন ভারতীয় বায়ুসেনার দুটি বিমানে সেনাবাহিনীর 60 প্যারাফিল হাসপাতালের 41 সদস্যের একটি প্রতিনিধি দল জুয়েলায় পৌঁছয়। চীনের রাজধানী পেইচিং এবং প্রতিবেশী হেবেই প্রদেশে প্রবল ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবং টাইফুন বাভির কারণে হওয়া বৃষ্টির মোকাবিলায় প্রশাসনকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। কৈলাস মানস সরোবর যাত্রায় পুণ্যার্থীদের প্রথম দলটি আজ উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার লিপুলেখ গিরিপথ দিয়ে চীনে প্রবেশ করেছে। অভিবাসন ও সীমান্ত সংক্রান্ত প্রয়োজনীয় কাজকর্ম সম্পন্ন হওয়ার পর ভারত তিব্বত সীমান্ত পুলিশ আইটিবিপির আধিকারিকরা সীমান্তে থাকা চীনা কর্তৃপক্ষকে দলটির দায়িত্ব হস্তান্তর করেন। এই দলে মোট 52 জন সদস্য রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার দেশের উপকূলীয় নিরাপত্তা অভেদ্য করে তুলতে বদ্ধপরিকর। বন্দর নিরাপত্তা ব্যুরো বিওপিএস গঠনের অগ্রগতি নিয়ে শ্রী শাহ আজ বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন। শ্রী শাহ বলেন, বন্দরগুলি সুরক্ষার জন্য শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি সংস্থাগুলিকে ছাড়পত্র দেওয়া হবে। ওইসব বেসরকারি সংস্থার নিরাপত্তা কর্মী যারা সিআইএসএফ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তাঁরাই বন্দরের নিরাপত্তার কাজে মোতায়েন থাকবেন। সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ডক্টর এল মুরুগান আজ সংসদ ভবন চত্বরে আসন্ন বাদল অধিবেশনের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। আগামী 20 তারিখ থেকে শুরু হয়ে এই অধিবেশন চলবে অগস্ট মাসের 13 তারিখ পর্যন্ত। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মেঘওয়াল বলেছেন, আসন্ন অধিবেশনের কাজকর্ম নিয়ে বিস্তারিত কথাবার্তা হয়েছে, দেওয়া হয়েছে প্রয়োজনীয় নির্দেশিকা। বিজেপি বিহারের বাকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য নীরজ কুমার সিনহাকে প্রার্থী করেছে। এছাড়া আশুতোষ তিওয়ারি প্রার্থী হচ্ছেন মধ্যপ্রদেশের দাতিয়া আসনে। উল্লেখ্য, বাকিপুর, দাতিয়া ও গুজরাটের মঞ্জলপুর বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট নেওয়া হবে আগামী 30 জুলাই। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে যারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় 5 লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধে মিলবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদের রেজিনগরে এক দলীয় সভায় একথা ঘোষণা করেন।
1: আমরা 6.5 কোটির বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের কার্ড দেব। যারা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় 5 লক্ষ টাকার চিকিৎসা ফ্রি দেব এবং সেই চিকিৎসার কার্ড আগের সরকারের মতো শুধু বাংলায় নয় গোটা ভারতে যাতে সেই 5 লক্ষ টাকার বেনিফিট পান সেই ব্যবস্থাও আপনাদের সরকার করবে।
0: ওই কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের আগে বিজেপির সম্ভাব্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। নাম না করে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের সাম্প্রতিক উস্কানিমূলক মন্তব্যের সমালোচনাতেও সরব হন তিনি। এর আগে মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য দল থেকে বিজেপিতে যোগদানের ইচ্ছুকদের বাছাই করা ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন দপ্তর ও পুরসভার দুর্নীতি খতিয়ে দেখতে দলীয় স্তরে একটি কোর কমিটি গঠনের কথাও ঘোষণা করেন। পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি চালু করার আগে এই সংক্রান্ত খসড়া বিল নিয়ে রাজ্য সরকারি কমিটির চেয়ারপার্সনের সঙ্গে বৈঠক করেছে। মুখ্যসচিব মনোজ আগরওয়াল গতকাল নতুন দিল্লিতে কমিটির চেয়ারপার্সন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের সঙ্গে বৈঠক করেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। কলকাতা মেট্রোয় পার্পেল লাইনে ভিক্টোরিয়া স্টেশন পর্যন্ত বোরিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এস কানন জানিয়েছেন, আজ সকাল 10:30 নাগাদ মেট্রো রেলের জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্তা এবং মেট্রো কলকাতা ও হাওড়া পুর নিগমের পদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে এই কাজ সম্পন্ন হয়। আগামী 3 বছরের মধ্যে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত কাজ সম্পূর্ণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মেট্রো রেলের কাজের জন্য চিংড়ি হাটা উড়ালপুল আজ রাত 8টা থেকে বন্ধ রাখা হয়েছে। 13ই জুলাই সোমবার সকাল 8টা পর্যন্ত তা বন্ধ থাকবে বলে পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। এই সময় এই অংশ দিয়ে কোনো রকম যান চলাচল

0: ইঙ্গেলুড স্টেডিয়ামে আজ ভারতীয় সময় রাত 12:30টায় স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে এছাড়া আগামীকাল নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে জার্মানির আলেকজান্ডার জেভেরেভ ফাইনালে উঠেছেন। আজ প্রথম সেমিফাইনালে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়ে ঢোকা ব্রিটেনের খেলোয়াড় আর্থার ফেরিকে জেভেরেভ 7-6, 6-2, 6-4 ব্যবধানে হারিয়ে দেন। দ্বিতীয় সেমিফাইনালে এই মুহূর্তে বিশ্বের 1 নম্বর খেলোয়াড় ও বর্তমান চ্যাম্পিয়ন ইতালির জানিক সিনার, 7 বার উইম্বলডন জয়ী সার্বিয়ার নোভাক জোকোভিচের মধ্যে খেলা চলছে। প্রথম সেটটি সিনার 7-6 জিতে নিয়েছেন। অন্যদিকে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আগামীকাল চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা ও লিন্ডা নস্কোভা মুখোমুখি হবেন। এছাড়া পুরুষদের ডাবলসের ফাইনালও হবে আগামীকাল। ফাইনালে ব্রিটেনের হ্যারি প্যাটার্ন ও ফিনল্যান্ডের হ্যারি হেলিওফোরা জুটি ক্রোয়েশিয়ার মাতে পাভিচ এল সালভাদরের মার্সেলো আরেভালো জুটির বিরুদ্ধে খেলবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার 3 দেশ সফরের শেষ পর্যায়ে অকল্যান্ডে পৌঁছেছেন। তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মাস্কটে ওমানের বিদেশমন্ত্রী বদর বিন আহমদ আল বুসাইদির সঙ্গে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্তাদ শেষ করে ভারতীয় দল আজ নতুন দিল্লি ফিরেছে। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে জার্মানির আলেকজান্ডার জেভেরেভ ফাইনালে উঠেছেন। খবর শেষ হল, এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী আগরতলা, কর্মখালি বিজ্ঞপ্তি। উত্তর ত্রিপুরার চুড়াইবাড়ি এলাকার খেরেনজুড়িতে অবস্থিত পিএম শ্রী স্কুল জৌহর নবোদয় বিদ্যালয়ে বিভিন্ন পদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আগামী 16 জুলাই 2026 সকাল 10:00 থেকে। শূন্যপদ রয়েছে যোগ শিক্ষক, এআই শিক্ষক এবং ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার পদ। শিক্ষাগত যোগ্যতা: যোগ শিক্ষক পদের জন্য যোগ বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা বা সমমানের ডিগ্রি সহ অভিজ্ঞতা থাকতে হবে। এআই শিক্ষক পদের জন্য কম্পিউটার বিজ্ঞান বা তথ্য প্রযুক্তি বিষয়ে উচ্চতর ডিগ্রি আবশ্যক। ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার পদের জন্য মাধ্যমিক পাস এবং সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাস ও অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স হতে হবে 1 জুলাই 2026 অনুযায়ী সর্বোচ্চ 50 বছরের মধ্যে। নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক এবং সর্বোচ্চ 10 মাসের জন্য প্রযোজ্য। পারিশ্রমিক: যোগ শিক্ষক ও এআই শিক্ষক পদের জন্য মাসিক 34,125 টাকা, ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার পদের জন্য কেন্দ্রীয় সরকারি নির্ধারিত হারে পারিশ্রমিক প্রদান করা হবে। ইন্টারভিউতে অংশগ্রহণের সময় সকল আসল নথি, সপ্রত্যায়িত কপি এবং সাম্প্রতিক রঙিন ছবি সহ ছবি সঙ্গে আনতে হবে। যৌহর নবোদয় বিদ্যালয় খেরেনজুড়ি চুড়াইবাড়ি উত্তর ত্রিপুরায় আগামী 16 জুলাই 2026 সকাল 10:00 থেকে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত দিনে সরাসরি উপস্থিত থাকার জন্য জানানো হচ্ছে। শুনলেন কর্মখালী বিজ্ঞপ্তি।

0: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে অনুষ্ঠান মৈত্রী।
1: নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মৈত্রী অনুষ্ঠানে। শ্রোতা বন্ধু, আজ আমরা কমলাসাগর বিধানসভা কেন্দ্রের সীমান্তের কাছাকাছি এলাকায় যারা বসবাস করছেন তাদের সঙ্গে কথা বলবো আমাদের মৈত্রী অনুষ্ঠানে। তো চলুন শুরু করি আমাদের আজকের মৈত্রী অনুষ্ঠান।
2: আমরা কমলাসাগরের সীমান্ত এরিয়াতে যেমন প্রবীণ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছি, তেমনি কিন্তু দেখতে পাচ্ছি আমরা তরুণ প্রজন্মের যারা যুবকরা রয়েছেন তারাও কিন্তু ব্যবসা বাণিজ্য চালিয়েছেন। এমনই একজনের সঙ্গে কথা বলবো, আপনার নামটা প্রথমেই জানবো।
3: লিটন চক্রবর্তী।
2: লিটন বাবু, আপনি কতদিন যাবত ব্যবসা করছেন এখানে?
3: দু বছর
2: যাবত আপনি ব্যবসা করছেন। তরুণ প্রজন্মের একজন যুবক, এই ব্যবসা চালিয়েছেন, কি মাথায় এসে এই ব্যবসাটা শুরু করেছেন এই সীমান্ত এরিয়াতে?
3: আমাদের বাসায় এই জায়গায়।
2: আচ্ছা।
3: আমাদের জন্মকর্ম সবকিছু এখানে।
2: আচ্ছা।
3: আমাদের বাবারও আগে ব্যবসায় ছিল, তারপরে বাবা মারা যাওয়ার পরে এখন আমি এই ব্যবসাতে আসি।
2: আচ্ছা, আপনার বাড়িও এই জায়গাতে?
3: হ্যাঁ, পাশে বাড়ি।
2: আচ্ছা, তো মন্দিরের পাশে যেহেতু বাড়ি, আপনারা সীমান্ত কাঁটাতারের বেড়ার কাছাকাছি রয়েছেন।
3: হ্যাঁ।
2: কোন রকম সমস্যা কি হয়?
3: না, এরকম কোনো সমস্যা হয় না।
2: আপনার পরিবারে কে কে রয়েছে বর্তমানে?
3: আমার স্ত্রী রয়েছে, মা আর ছোট ভাই আছে।
2: আচ্ছা, আপনার পরিবার কি এই ব্যবসার উপরে চলছে বা নির্ভর করছে?
3: এই ব্যবসার উপর তো সম্পূর্ণ হয় না, রাবার বাগান আছে, ভাই মানে ছোট ভাই বেঙ্গালোরে থাকে।
2: আচ্ছা,
3: সব মিলিয়ে সংসার।
2: আচ্ছা, যেহেতু আপনার এই এরিয়াতেই বাড়ি, তাহলে আপনার কাছে জানতে চাইবো এই এরিয়া থেকে বা এই সীমান্তের কাঁটাতারের বেড়ার যে জায়গাটাতে রয়েছে সেখান থেকে স্বাস্থ্য কেন্দ্র ঠিক কতটা দূরে?
3: 6 কিলোমিটার দূরে।
2: 6 কিলোমিটার দূরে। আর শিক্ষা প্রতিষ্ঠান
3: এখানে আছে, এটা পাশাপাশি আছে, 1 কিলোমিটারের মধ্যে আছে।
2: আচ্ছা, মানে
3: প্রাথমিক চিকিৎসা তো আছে এখানে, সামনেই আছে।
2: সামনেই রয়েছে। যোগাযোগ ব্যবস্থা কেমন?
3: এয়ারটেল টাওয়ার আছে, যোগাযোগ ব্যবস্থা ভালো।
2: আচ্ছা,
3: যোগাযোগ গাড়ির পুরো সবকিছু আছে,
2: মানে রাত্রির পরে গাড়ির পেতে কোনো রকম সমস্যা হয় না?
3: রাতের 7টার পরে গাড়িটা একটু কম পাওয়া যায়, কিন্তু রিজার্ভ নিলে আবার পাশাপাশি যারা আছে তারা রিজার্ভে যায়।
2: আচ্ছা, যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি আপনার দোকানের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখান থেকে কাঁটাতারের বেড়াটা দেখা যাচ্ছে, কিংবা ট্রেন যে চলাচল করে সেটাও দেখা যায়। সীমান্তর যে হাট শুরু হয়েছিল তখন ব্যবসাটা কেমন হয়েছিল?
3: তখন তো দূরান খুব ভালো হচ্ছিল। ব্যবসা যখন ওইখানে যখন সীমান্ত হাট বসতো তখন তো যাত্রী খুব বেশি আসতো, আমাদের ব্যবসা বাণিজ্য বেশি, কিন্তু এখন বন্ধ হওয়ার কারণে আমাদের ব্যবসাটা একটু কমে।
2: আচ্ছা, তো এই বন্ধ হয়েছে কি কারণে, কি মনে হয়? কোভিড এর সময় তো
3: বন্ধ হয়েছিল, তারপর আর চালু হয়।
2: আচ্ছা, লিটন বাবু, আপনার দোকানে কি কি রয়েছে যদি আপনি বলেন?
3: মায়ের মন্দিরে যা যা লাগে, পুজোর যা যাবতীয় জিনিস আছে সবকিছু পাবে।
2: কোথা থেকে আনেন এগুলো?
3: আগরতলা থেকে।
2: আগরতলা থেকে? পাইকারি?
3: হ্যাঁ, পাইকারি।
2: পাইকারি রেটে আপনারা আনেন? তো এই যে জিনিসপত্র আমদানি করতে আগরতলা থেকে আনতে হয়, কোনো রকম সমস্যা হয় যাতায়াতে? কোনো রকম সমস্যা হয়? ব্যবসা বাণিজ্য বর্তমানে?
3: বর্তমানে চলছে মোটামুটি।
2: অনেক অনেক ধন্যবাদ। আমরা আরো একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো যিনি সীমান্ত এরিয়াতেই ব্যবসা বাণিজ্য চালিয়েছেন। প্রথমেই আপনাকে আকাশবাণী আগরতলায় স্বাগত জানাবো, আপনার নামটা যদি বলেন।
4: বিধান থেকে।
2: বিধান বাবু, আপনি কত বছর যাবত এই এরিয়াতে ব্যবসা করছেন? আমাদের সামনে তুলে ধরেন যে তখনের কেমন পরিবেশটা ছিল, কাঁটাতারের বেড়া কেমন ছিল?
4: কাঁটাতারের বেড়া তো সবসময় আছে, আমরা বয়স হয়ে বুঝে রয়েছি তখন থেকে কাঁটাতারের বেড়া দেখতে।
2: আচ্ছা, ব্যবসা বাণিজ্য ঠিক কেমন চলছে এই এরিয়াতে?
4: ব্যবসা বাণিজ্য ভালো না, খুবই খারাপ।
2: ক্রেতার সংখ্যা কম নাকি?
4: কম।
2: আচ্ছা, প্রতিদিন কেমন হয় ক্রেতার সংখ্যা?
4: এটা ঠিক নাই, আপনার বন্ধ টন্ধ পরে আবার লোকজন আসে, এবং মাস কবার প্রথম দিক দিয়ে আসে, মানে লাস্টের দিয়ে আসলে কম হয়, এটা ঠিক নাই।
2: যোগাযোগ ব্যবস্থাটা কেমন রয়েছে?
4: মানে উদয়পুরের মতো আমরা এখানে ব্যবসা নাই, উদয়পুরে যারা লোকজন যাইতে আসে আমরা এখানে লোকজন অনেক কম, চারিভাগের এক ভাগ হয়।
5: কেন হচ্ছে না?
4: হচ্ছে না কেন এটা তো কইতে পারি না, রাস্তাঘাটে লেগে রাস্তাঘাট খারাপ আছে, এখন রাস্তাঘাট আর হইতেছে, অন্য দেখা যাবে কি হয়।
5: মানে রাস্তা সারাইয়ের কাজ শেষ হলে হয়তো বা একটা আশা করছেন আপনারা? অনেক সময় তো দেখা যায় যে এখানকার বাসিন্দারা ওই পারে জমি রয়েছে বা ছিল একটা সময়, আপনার কি রয়েছে
4: জমি? তো এটা হয়েছে এখানে, মানে মার্কেট যে করছে মার্কেটে এনে আমার জমি,
5: সীমান্ত হাট যেটা,
4: সীমান্ত হাট,
5: আচ্ছা
4: এখানে আসলে জমি, ওইদিকে এখনো জমি আছে, বিক্রি করেছে যা অর্ধেক দিয়েছে অর্ধেক হয়ে গেছে, এদিকে তো তিন ভাগে এক ভাগ হয়েছে না, দুই ভাগে দুইজন তিনজন।
5: এখন কি ওই জমিতে চাষবাস চলে?
4: না না বন্ধ,
5: চাষবাস বন্ধ, এখন সেই জমিতে আর চাষবাস হয় না, আর একটা জমিতে আপনার সীমান্ত হাট হয়েছে।
4: সীমান্ত হাট, সীমান্ত হাট আমারও আছে সাথে আর একজনও আছে।
5: এই যে সীমান্ত হাটটা চালু হয়েছিল তখন কি আপনাদের উপকারে এসেছিল?
4: উপকার তো আসলে রোববার তো ব্যবসা বাণিজ্য হইতো, খারাপ হইতো না, ভালো হইতো, বা ব্যবসা করতে পারলে এসে হয়তো তারা ইয়ে করতো, জিনিসপত্র নিতে হবে, এই ফাঁকে আমরাও কিছু বিক্রি টিক্রি করছি, প্রসাদ টসাদ বিক্রি করছি, অনেকে মানাবাজ চাইয়ে অনেকে বাজার করতে আইয়ে।
5: মানে এক কথায় সীমান্ত হাটটা চালুর ফলে আপনাদের উপকারেই এসেছিল।
4: হ্যাঁ,
5: আপনার পরিবারে কজন রয়েছে?
4: আমরা আছি পাঁচ সাতজন,
5: পাঁচ সাতজন
4: সব মিলে আছি, এটা আমরা আছি আর কি, পাঁচ ভাই, তারপর বোন আছে, বোন বিয়েতে হয়েছে,
5: আচ্ছা
4: আমরা সুভাষ ভাইয়ের মেয়ে আছে।
5: আচ্ছা, আপনার পরিবার কি এই ব্যবসার উপরই চলছে?
4: না, এটা মন্দির আছে, মন্দির পুজো করে।
5: আচ্ছা,
4: সুর ভাই আছে, আপিজা আছে।
5: নিরাপত্তা ব্যবস্থাটা ঠিক কেমন রয়েছে এখানকার?
4: নিরাপত্তা ব্যবস্থা তো আছে, ওনা তো কোনো আমরা ঝামেলা দেখি না।
5: আচ্ছা,
4: নিরাপত্তা তো ঠিকই আছে, ভালোই আছে।
5: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যেখানে দেশের প্রধানমন্ত্রী চাইছেন নারীদের স্বাবলম্বী করে তুলতে বিভিন্নভাবে, এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন স্কিমের মাধ্যমে তাদের স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকার, একজন স্বনির্ভর মহিলার সঙ্গে আমরা কথা বলবো। প্রথমে আকাশবাণীর আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত, আপনার নামটা যদি বলেন।
6: আমার নাম গৌরী সরকার, তবে আমি এসিজি বিউর থেকে আমি একটা দোকান দিয়েছি। আমরা সিদ্ধান্ত করতেছি নিরামিষের দোকান দিতে হইব টিফিন, তো টিফিনে আমরা চা মানে পুরোটা সবজি আমরা বিক্রি করতেছি। তবে আমরা আমি দোকানদারি করব।

0: তখন তখন দিদি কচ্ছে যে বিউপি দিদি ছেলের কি শিও না, তবে আপনার ছেলে যখন একটা চোখ নাই তাহলে দিদি আপনি এটা দোকানদারি করতে পারবেন। তখন ওই দিদি এ কইছে, এ দিদি কইছে যে আমিও তোমার সাথে দোকানদারি করবো। তখন থেকে আমরা ওই দোকান চালাইছে কি, কিন্তু এমএলএ দিদি আমরা দোকানটা দেবো।
1: কিন্তু দোকান কি ভাড়া দিতে হয়?
0: হ্যাঁ ভাড়া দিতে হয়।
1: কত করে মাসে
0: দিতে? হাতে ভাড়া দিতে হয় 300 টাকা করে।
1: এই যে আপনি একজন মহিলা হয়ে একটা দোকান চালানোর সিদ্ধান্ত নিয়েছেন বা দোকান করছেন বর্তমান সময়ে, কখনো কি মনে হয়েছিল যে আমি মহিলা মানুষ, আমি কি দোকানটা চালাতে পারবো এই সীমান্ত এরিয়াতে?
0: না না।
1: কিভাবে মনের সাহসটা কিভাবে এসছে?
0: মনের সাহসটা এসেছে যে কমলা সাগর তো মানে বছরে একবার আইতে পারে, কিন্তু বাড়ি কিন্তু আমার কেনা নিয়ে দেবীপুর পঞ্চায়েত। তখন যে ঠিক আছে সাহস করে যাম যে দেখি কমলা সাগর দোকানদারি করতে পারি কিনা। তখন ওই আইয়া ওই দোকানদারি মানে শুরু করলাম আর কি। সাহস উন্নত হয়েছে এখন ভালোই, ব্যবসাও খারাপ খারাপ মানে আছে সমমতে ভালো, মানে সম ব্যবসাও ভালোই কোনো খারাপ হয় ভালো আছে।
1: পরিবারে কে কে রয়েছে আপনার?
0: আমার পরিবারে হয়েছে আমার এমনি দুই মেয়ে বিয়ে দিয়েছি, এখন আমার পরিবার আছে মানে আমার স্বামী আছে আর ছেলে আছে। আমি
1: পরিবারের বিভিন্ন কাজ সামলে দোকান সামলাচ্ছেন সঙ্গে, কিভাবে করেন?
0: কিভাবে করেন বলতে বাড়িতে তো ওই তো ছেলে ছেলে বাবা রান্নাবাড়ি করে, ক্ষেতপত্র আছে কিছু, কৃষি কৃষি করি, সেই কৃষি কৃষি মানে পোলা করতেছে বাবা করতেছে, রান্না রান্না তারা করতেছে। ওই তো 6টার সময় দোকান খুলি, রাতে 6টার সময় বাড়িতে যাইছিল। মহিলা আর কি কাজ করুন, বেলা কাজ করানোর সময় না, আবার পরের দিন ভোর 8টা 7টার সময় আবার আবার আয়া ভরতে লাগতেছে। তো বাড়িতে আমার করণে কোনো লোক নাই, মানে তারই বাবু চালাইতেছে, কৃষিও করতেছে, রবি ফসলও করতেছে, এখন ধানও আছে এবং বাড়িও চালাইতেছে, অল্প অল্প আছে আর কি, বেশি নাই।
1: আচ্ছা, 2017 থেকে যদি আপনি সেলফ হেল্প গ্রুপের সঙ্গে জড়িত থাকেন বা স্বসহায়ক দল করে থাকেন, নিশ্চয়ই আপনি অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন, বিভিন্ন ট্রেনিং করেছেন, কি কি করেছেন ট্রেনিং?
0: এইটি ফার্স্ট আমার টিফিন দোকান ট্রেনিং ফার্স্ট, আমি এমনি ট্রেনিং করছি না কোনো।
1: আচ্ছা, প্রথম এই দোকান দিয়ে আপনি
0: শুরু? মানে আমার ফার্স্ট শুরু এই দোকান দিয়ে, কারণ আমার 30টা ACG আছে না, 30টা ACG দিয়ে হয়েছে আমার। সবাই আমি কিছু আমি যে দোকান খুলছি তখন তো আমি পারতাম না ACG চালাইতাম, কিন্তু ACG থাকুন না, আপনি দোকান চালাইয়া হইলো মানে ACG খুব ঠিক আমরা রাখতে হইবো, আপনি যদি থাকেন তাহলে আমরা ACG শেষ জল একবার জল করে দেবো, কিন্তু আমরা এখানে থাকছি।
1: কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার দোকান খোলা থাকে?
0: ওই তো 6টা থেকে 6টা,
1: সকাল 6টা থেকে
0: সন্ধ্যা 6টা, ওই তো 5টা 5টা সময় থাকে, আবার গরমের দিন হইলে 6টা বন্ধ করি আর কি, এবং শীতের দিন দিকে 5টা।
1: কি কি পাওয়া যায় আপনার দোকানে?
0: ওই তো জল আছে, তারপরে ওই পরোটা সবজি লুচি এবং তা।
1: আচ্ছা, এইগুলো যে আপনি বিক্রি করছেন এগুলো তো নিশ্চয়ই বাজার করে আনতে হচ্ছে, বাজারও কি আপনারাই করছেন?
0: হ্যাঁ বাজার আমরাই করছি।
1: কোন বাজার থেকে করেন?
0: এখানে বাজার আছে মধুপুর বাজার থেকে করি, আনন্দ লাগে। আর এখানে থেকে একটা দুই দোকান আছে জসিম মিয়া, মানে হ্যাঁ মুদি দোকান, তো আমরা সবকিছু মাল লইতাছি, আর কাঁচা সবজি যেটা আছে সব মধুপুর থেকে আনা হইতে।
1: আচ্ছা, এই যে মধুপুর থেকে আপনারা আনেন, যাতায়াতের কোনো সুব্যবস্থা রয়েছে বা যাতায়াতের কোনো সমস্যা রয়েছে?
0: না সমস্যা, গাড়িতে যাই গাড়ি যাই, গাড়ির ভাড়া লাগে।
1: আচ্ছা, নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে? আপনারা যেহেতু সীমান্তের কাছাকাছি এরিয়াতে ব্যবসা করছেন, নিরাপত্তা ব্যবস্থা কেমন?
0: নিরাপত্তা ব্যবস্থা তো এমনি ভালোই দেখতাছি, এমনি তো খারাপ দেখতাছি, এমনি ভালোই।
1: আচ্ছা, আপনি একজন নারী হয়ে বা একজন মহিলা হয়ে অন্যান্য মহিলাদের কিভাবে অনুপ্রাণিত করবেন যে তারাও বিভিন্ন জায়গায় ব্যবসা করে স্বাবলম্বী হতে পারে?
0: মহিলারা তো করতেছে, আর তো দুই একটা দোকান আছে মহিলারাও, তারা টিভির দোকান আছে এবং তারার হোটেল আছে, তারা এই মহিলাদের লোকও আমরা যোগাযোগ করি কেমনে কিটা করুন বা এমনি করলে ভালো হইব এমনি করলে ভালো, কিন্তু আমরা তো মানে নিরামিষের টিভির দোকান, আমরা তো মানে অন্য কোনো আমিষের জিনিস আনতে পারেন, ওই অনেক সময় বিরিয়ানি করতে গিয়ে ওই নিরামিষের বিরিয়ানি অনেক সময় করি করে বিক্রি করি।
1: না ধরুন, আপনার কথা শোনার পর অন্যান্য যারা মহিলারা শুনছে অনুষ্ঠান, তারাও চাইবে যে হয়তো বা তারাও একটা কোনো কিছু করে স্বাবলম্বী হতে, যেহেতু আপনারা সীমান্ত এরিয়াতে দোকান চালিয়ে বেশ স্বাবলম্বী, তারাও চাইবে স্বাবলম্বী হতে, তাদের জন্য আপনি কি বলবেন? তারা কি এগিয়ে আসতে পারে কাজের জন্য?
0: না, তারাও তো ট্রেনিং চাইতেছে, মানে আমি এই ট্রেনিং করুম বা সেলাইয়ের ট্রেনিং করুম, অনেকে কইতেছে মোমবাতি ট্রেনিং করুম, অনেকে বাস বেতের ট্রেনিং করুম, তারা এটা চাইতেছে ঠিকই, এটা তো আমরা করতে পারতেছি।
1: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার নামটা জানতে চাই?
2: আমার নাম তপনদানি নন্দী।
1: আচ্ছা, আপনি কতদিন যাবত এসএসজি গ্রুপের সঙ্গে জড়িত?
2: আমি তো 15 থেকে জড়িত।
1: 2015 থেকে? তাহলে নিশ্চয়ই আপনি অনেক ট্রেনিং করেছেন নাকি?
2: ট্রেনিং মুম্বাইতে ট্রেনিং করেছি।
1: আচ্ছা, কোন জায়গায় করেছেন এটা?
2: বিশালগড়ে 2 নম্বর গেট।
1: আচ্ছা,
2: 5 দিন ট্রেনিং করেছি, শিক্ষক শাস্তি তো কেউ টাকা পয়সা দেয় না, মালপত্র কিনতে পারি।
1: আচ্ছা, মোমবাতি ট্রেনিং করেছেন, অর্থাৎ কাজটা আপনি শিখে রেখেছেন। এখন দোকান চালাচ্ছেন, কিভাবে করেন কাজগুলো?
2: কাজগুলো তো আমরা তো দোকান থেকে মালা নিয়ে আইনে সেরার

0: পরে করি, দুই জনেই করি,
1: হুম,
0: এই টিফিন তৈরি করি, তারপরে দেয়া চাও পোয়ালটা সবজি।
1: পরিবারে কে কে রয়েছে আপনার?
0: পরিবারে দুই ছেলে, দুই ছেলের বউ, স্বামী।
1: আপনার যে এই ব্যবসা, সেই ব্যবসার আয়ে কি পরিবারের সাহায্য হচ্ছে?
0: কিছু কিছু হচ্ছে, কিছু কিছু আমরা এখনো নিই না কিরে স্যার, আমরা তো নিজের পুঁজি দিয়া লাগছি না, হয়তো ফ্রিজ কিনছি, ওই টেবিল টেবিল বানাইছি, ওখানে আরো অনেক কিছু জিনিস রয়েছে আমরা আনন্দের, আর ঘরের জিনিস লিয়ে বসছি, যেমন গ্যাস লিয়ে আসি, ফ্যান লিয়ে বসছি, তা ঘরের থেকে আনি নাই না,
1: যোগাযোগ ব্যবস্থা কেমন রয়েছে এখানে?
0: যোগাযোগ ব্যবস্থা
1: গাড়ি ঠিক ভাবে পাওয়া
0: যায়? একটু লেট হয়
1: আমরা, মানে গাড়ির সংখ্যাটা আর একটু বাড়লে হয়তো বা ভালো হয়।
0: কাছাকাছি
1: কোন হাসপাতাল রয়েছে?
0: এখানে হাসপাতাল নেই, দেবীপুর আছে একটা সাব সেন্টার, আর মধুপুর তো ভালোই হচ্ছে।
1: আচ্ছা, সাব সেন্টারটা ঠিক কত দূর এখান থেকে, কতক্ষণের রাস্তা?
0: মানে
1: এক কথায় শিক্ষা স্বাস্থ্য সবটাই ভালো রয়েছে, যোগাযোগ ব্যবস্থাটা আরেকটু উন্নত।
0: গাড়িটা আছে না, আমরা পেট্রোল আজকাল
1: দোকানটা কি আগামীতে আরেকটু উন্নত করার ইচ্ছা রয়েছে আপনাদের? অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
2: শ্রোতা বন্ধু, মৈত্রী অনুষ্ঠানটি তাহলে এখানেই শেষ করছি, কথা হবে পরের মৈত্রী অনুষ্ঠানে। আজ এ পর্যন্তই নমস্কার, শুভরাত্রি। এতক্ষণ শুনলেন অনুষ্ঠান মৈত্রী। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন ভূদেব মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। সকাল 6:15 অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান। সকাল 6:25 ককবরক অনুষ্ঠান। সকাল 6:05 রবিকিরণ অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী পূর্বা দাম। সকাল 6:45 অভিজ্ঞাপন। সকাল 8:40 ককবরক যুব অনুষ্ঠান জায়নক। সকাল 9:30 শুনবেন বাংলা আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 10:00 ককবরক সংযোজনায় হিন্দি ছবির গান। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লীলা মণিজড়া। দুপুর 1:40 শুনবেন লোকগীতি শিল্পী নীল রতন কাঞ্জিলাল। দুপুর 1:50 রজনীকান্তের গান শুনবেন। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 অনুষ্ঠান গীত গজল। সন্ধে 6:05 সমূহ গীতি শিক্ষার আসর। সন্ধে 6:30 অনুষ্ঠান জাগৃতি। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। রাত 8:05 জেলার চিঠি। রাত 9:00 শুনবে নজরুল গীতি শিল্পী শম্পা কুণ্ডু। রাত 9:30 বাংলা আধুনিক গান। রাত 10:00 আকাশবাণী সঙ্গীত সম্মেলন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আগামীকালের অনুষ্ঠান সূচি। আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। আগামীকালের সম্ভাব্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াস। আজকের দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 29.6 ডিগ্রি সেলসিয়াস এবং 25.5 ডিগ্রি সেলসিয়াস। সকাল 11:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 37.6 মিলিমিটার। আবহাওয়া দপ্তর থেকে বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে খোয়াই, পশ্চিম ত্রিপুরা, গোমতী এবং সিপাহীজলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা আমাদের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকালের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:55।